আকাশবাণী আগরতলা, আজ বুধবার, পয়লা আশ্বিন 1948 অকাব্দ, 5ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 30শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্জে। আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মেও শোনা যাবে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 50 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি, তারপর ইংরেজি সংবাদ।

0: صدق الله العظيم। অর্থাৎ এই আয়াত বা শ্লোকগুলিতে আল্লাহ তাআলা বিশ্বাসীদের পুরস্কার ও সুখ সম্পদের বিষয় অবগত করে বলেছেন, যেসব মানুষ সত্য ধর্মে বিশ্বাস স্থাপন ও সৎকর্ম করে জীবন অতিবাহিত করবে, মৃত্যুর সংকটপূর্ণ সময়ে, কবরে এবং পরকালে মহাবিচারের দিনে আল্লাহর অনুগ্রহের ফেরেশতাগণ তাদের নিকট উপস্থিত হয়ে বলবে, আজ তোমরা ভীত বা দুঃখিত হবে না। তোমাদের পার্থিব জীবনে আমরা যেরূপ বন্ধু ছিলাম, পারলৌকিক জীবনেও আমরা তোমাদের সেই রূপ হিতাকাঙ্ক্ষী বন্ধুরূপে রয়েছি, এবং পৃথিবীতে তোমাদিগকে যে জান্নাত বা স্বর্গের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলার নিকট থেকে সেই স্বর্গের সুসংবাদ নিয়ে আজ আমরা তোমাদের নিকট উপস্থিত হয়েছি। তোমাদের যেসব প্রার্থনা ও কামনা আছে তা সবই ওই অনন্ত সুখ সম্পদে ভরা স্বর্গের মধ্যে পূর্ণ হবে, এবং ক্ষমাশীল করুণাময় প্রভুর আমন্ত্রণ সহ তোমাদিগকে সেই রমণীয় স্বর্গে নিয়ে যাবার জন্যই আজ আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। যে ব্যক্তি আল্লাহর প্রতি আহ্বান করে, সৎ কার্য করার নিমিত্ত মানুষকে উৎসাহিত করে এবং বলে, আমি প্রকৃত মুসলিম, তার কথা নিশ্চয়ই উত্তম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন কোরআন থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। আসরের আজকের শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

0: আকাশবাণী আগরতলা যতন পুঙ্কজং জরানী খা কাহামিয়া ফারাই চেঙ্গোতিনি ফুংনি হায়ুংনি খরং পান্ডা অপান্ডা আওয়াইং দো সাশাই নৈরা দকচি চুকু কিলো হারস নৈরা থামচি দক ফুতাপুরি মিটারো সারাসা ফুতা দক মেগা হারস তিনি শালমারিং খা তিনি তালো তালুমাইতালনি পুইলা শাল তিনি স্রাং শাল চিব্রৈরা থামচি বা ত্রিপুরা বিশ্বী সেপ্টেম্বর তালনি শাল নৈচি থাম নৈশাই নৈচি দক ইংরেজি বিশ্বী পান্ডা বিশ হাবলেন সকাম পুইলাও নিছ কক হামরক নাই নাইলেন খালায়ন মহাত্মা গান্ধীজি সালংমানী কিসা কক্র ব সালংখা সাক সাক নাইতগৈ মাননা হংকে সাক নি বাকে ওয়ান সুইকাওই বই নি বাকে সামু খালাইদি শালব্রুম নাংম তিনি নি পাইথাক শাল হই ওয়ান সুগৈ নাহাদি চিত্রা ইয়াকলাপ কাউই নগাহাব মাইহাই নুবো সে হামিয়া চায়া ওয়ানছুক মং নিনে খাবিসঙ্গ তুবমা চায়া কেবে লকজেফ্রুফা নেব নাকারি মাইয়া নাকার মং অংখা কাইসা ফানগনাং এবা ক্রাক সামু সাক নি ফান ইয়া খা নি ফান যে ক্রাক ফান নে ওয়ানছুগ নে সাবতে যে সামুঙ্গ খালায়ী যতনি বিশিংতই কাহাম আর সামুং রং খালাইনি নাগ আনি ধর্ম কাইসা আরে বিশৃঙ্গ খাজা গিয়া আনি ধর্ম খা হামজাক মাতেই যতবাই বুলাইয়াবই ওয়ালাইয়াবই টংকচাংখে টংলাই মাসে বুইনি সিতরা চাইয়া ওয়ানছু মং আং আনি খাবিসঙ্গ নাহাইয়া অহায়ং বরক রগ্ন গবংমা নাংমানি মানই নরখা ফিয়াবা বরক রগ্নি মাননা মুচুংকুকমানি এবা লুবনি বাগৈয়া হামজাকমা রেওই মানমানি ফান অংখা বুইন সিক্রি কর খালাইমানি বিসংতৈ মাননা মানমানি ফাননি সেলাই তেব গ্রাক ফান শালব্রুম কাইসা সরংদি তে শালব্রুম সাক কিসা সেলাইদি অক কাহামরক সালাঙ্কা মহাত্মা গান্ধীজি ফাইদি তাবক সাই নালেন লাইবমানে শাল রগ তিনি তি হাই শাল তাম তাম পাতিখা আবর কিসা
1: আও তিনি তাম তাম শাল ফালাই যা গেতং আবো সিসা নাই নাইলেন হাইকে তিনি ন্যাশনাল আয়ুর্বেদা ডে নে পালাই যাব 2026 বিসিনি সেমি ও শাল পালাই যাগি দঙ্গ তাই আবনকারী তিনি হাই শালও ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ অববহাইন পালাই যাগি দঙ্গ

কক মায় রক ন কক মায় রকনি বাকেই ব করং মংনি কাইসা লামা তঙ্গ অবন ফরনানি বাকেই ন ও সাইন ল্যাঙ্গুয়েজ আবো সিনি বারো থাকতর ব সাজাকি তঙ্গ তাই জুদাখে ইউএসএ রকবো সাজাকি তঙ্গ তাই তিনি হাই সাল 1846 বিসিও নেপচুন আবিষ্কার খাইজাখা জার্মান নি জ্যোতি বিজ্ঞানী জন জটফ্রেন গেল নি বিসিংতি তাই আবনকারী তিনি হাই সাল 1965 বিসিও ভারত পাকিস্তান যুদ্ধ ন মথাকমানি সাল নেইব সিনি জাগো তাই জাতিসংঘনি বখাক্তে এবা জাতিসংঘনি বাকে 1965 বিসিও তিন সালো ভারত পাকিস্তাননি যে যুদ্ধ এবা জবা কতর্কে জবা নাংমানি আব মথাকমানি সাল নিব পালাই যাগো তাই তিনি হাই সালো 1803 বিসিও আইনস আসাইয়ের আমহাইকা যুদ্ধ নিনে সেকেন্ড অ্যাংলো মারাঠা যে জবা এবার যুদ্ধ নি জড়াব তাবুক নি যে মহারাষ্ট্র নি কাইসা থাইও যুদ্ধমানি আবুনি পাইথাক সাল এবার তিনি হাই সালো অঙ্গৈনে মথাক জাকমানি সাল নিব পালাই যাব হিংকাই আশুক জরা সং কিসা খাই নেলেখা তিনি হাই সালো তামো তামো সাললক কুবুনি বিশিরক পাতিলাংখা আবরমতেই কক কিসা হিংকে তাবুক অজরা ও সাকামনি কক কিসা খালায়ন সাকামো খালায়ন সাল ব্রুম ব্রুম হিমমানি বিশিংতৈ সিনি সাগো তামো তামো রক জবাজু এবাখে কাহাম অং আবরতৈ নে কক থাইসা থাইনি সাল ব্রুম ব্রুম সাক বাইথাংনি বাকৈ ফুঙ্গ এবা সারিগ জরা তিখলাই 30 মিনিট সুগ এবার 30 মিনিট সুগ এবার খেবা 40 মিনিট সুগ এবার 40 মিনিট সুগ সং হিম কাঙ্কে সিনি সাকনি বাকৈ বেলাই খেন কাহাম সিনি সাগ তামো তামোর কাহাম অং আবো কিসা সাইমান লাইন সিনি সাগ সিনি সাকনি হার্ট এবার বখানো কাহাম তনি থানিব বেলাইখিন জুবাও আবনকারী সঙ্গে লংমানামানি এবার হামানামানি ফুসফুস নব কাহাম কেতনি থানি বেলাইখিন জুবাও তাই আবনকারী সিনি ওজন এবার যে হিলিকমানি আবন ঠিক তনি থানি বেলাইখিন জুবাও তাই আবনকারী সাল ব্রুম ব্রুম সঙ্গ কতই মানি যাও আবরগ্ন আবরকনি বাকি ডায়াবেটিস রক তাবুকনি অং টংজারও গবাং কে অংমারক নুকজাক দঙ্গ পিয়াবা আবনো কন্ট্রোল তনি থানি ব বেলাইখিন জুবাও তাই সিনে হাই ব্লাড প্রেসার আবনো বহাইন কন্ট্রোল তনি ও বখানি ওয়ানা মারক নব এবার বখানি চাপ রক নব হলিরিব তাই স্ট্রোক অংমারক ন কাশু তাই আবনো কারিব সঙ্গ তাবুক তাবুকনি অমল সঙ্গ যত্ন ইং এবার খেবা উমর থাঙ্গিয়াওই টংনানি বেলাইখিন হামজাব হিংখাই হিমমানি বিসিংতে সং সিনি উমর রকন বাংমানি ন কিসা খাইখলাই তনি মানো আবনো কারিব সিনি সাকনি সিরনি যে থৈ থাংলাই সুখলাই থানি ও জুবাও তাই ক্যান্সার হাই অংমানি আমহাই বেমার রক নব কাশু তাই সিনি সাগো অ্যান্টি অক্সিজেন নি সামুং ন গবাং খে বাংরিও তাই হজম সিনি যে মাই চামানি চামুং নমু যে চামানি অবনো হজমনি ফান রথানি বেলাইখেন জবাও তাই সঙ্গ মৈদু তনি থানি জবাও অবাহিকেন সিনি শাকনি জুদা জুদা বেমার রকন কাসুতানি বেলাইখেন জবাও হাইনি বাকৈন সঙ্গ শাক বাইথাংনি বাকৈ সঙ্গ সালো ফুঙ্গয়াকে বা সারিগ সঙ্গ সাল ব্রুম ব্রুম 30 মিনিট সুগ সঙ্গ জরাকারি ওই হিমনানি নাঙ্গ আসুক জরা সঙ্গ খানালাইকা শাক হামো হিমমানি বিশিং তিসিনি সাগো তামো তামো জবা জমা নাবনো তৈনে কক কিসা

0: Kushan kicha naina lenam, muirimi eva deroshkaima norogi koklam, muirimi eva deroshkaina bagai, pulaha eva bari kaham ke masram nai, hano kaham ke matankrup nai, abuni yagulo, butuli kai puruhunke, kisha hakjal hakjal ke makai nai, butuli kaimani yagulo, kisha tirunan inang nai, hati bashan yagulo, butuli pekogui, kisha bupang nukjagi payana. Zeng Hassanampuru, Hawo Eb Hassanampuru, Eba Hachuaipuru, Zeng Hanilogi, Miskirog, Shapuluine, Barinosanam Kai, Debokaham. Derasho Busa, Yapa Coxa, Tori Pajanke, Zeng Derashon Yapango, Hakisha Yakrubui, Renani Nangai Abuni Yagulo. Nokhan Nuchi Eva Nuchiba Kevin Kevingui Shung Ti Lunani Nangai Te Shung Ohaya Krub Rumabo Abuhajano Kaledunani Nangai Abuni Yagulo Shung Derashobubar Pajanke Shung Apuru Tebunakin Kanya Nangai Jora Jora Shung Bono Ti Runani Nangai Te Chamuru Bukisha Runani Nangai Sung Simono, Omuirimi Eva Derosh, Mikitung, Sini Shaknikabuma, Bemarobo, Kashu, Abonka, Diabetes, Bemarok Novo Kashubo, Sung Chini Samani, Yagulo, Sung Kahamke, Sini Ogrok, Ni Sini Pataro, Kahamke, Tanyang Kangai, Sung Beleke, Bezoa Kalayu, Aborok Novo, Bohamdu. Anemia bemarok nobo kashu sini shakhilikmani nobo bo mathagrathani chubachuru te sini high blood cholesterol roknobo kashu te sini immune system roknobo kaham khale te mokolukthani te heart roknobo bo kaham khaitani chubachuru ashok jorasung nine lekha muirimi eba deroshkai monorogi koklam tabo nine len kokthum rok tamotong te shebog borokta Lang mani tamatama kogrok tong kisha.
1: Au. Ani yafo tongo Tripurani. DTA Disney Blaze Council Chongbari no Kaham krenke pairina bagai Booth Naharmani Thaini 200 meter amchayo Gumoti Hankorni ADC Khobjak amchaini Aje 200 meter saklai boot naharman 200 meter ni bisingo thanglai suthani wo kisamana boxing mong boxing jaka obo buskang otalni 26 september eba 26 tarikh ni simi otalni 29 september eba 29 tarikh jora tongana 26 tarikh ni sarikh ni 4 ta ni simi 29 eba 29 tarikh ni sarikh ni 6 ta eba damdok Jora o dagimung, franjaki tongan nene kokmung kaisawo saklai jaka. Saklai jak o amchayo boot nahari tongani jora ebaje saklai jak jora abuni bisingo lukurok tomno no thanglai shu khlaikan ke borokni sakawo krak majra rajaknai tai borokni logi latha eba obahi kubuk manei cycle chain eba pernai haijat manei eba pathorok tei jak Abahai tomung no manjakhan ke tai khorok ba ni salai kebang ke butup ke achuk jak eba butup ke kok rok salai tomani nukhan ke borok ni sakabo krak majra ra jagane hnei bo kok mung kaisewa saklai jakha ngai khanai tongnai joto takhu bukhuk norok abahai ke no raidano mani ui tongdi tai abahai no tai ke sangkan ke sodor mohanpur mahkuma ni bising bharat bangladesh ari ni 500 meter eba 12 meter ni bisingo horni damchar eba 8 ta ni simita ni fungni 5 ta eba damba jora bohaino lukurok ni thanglai sutani kisisa mana boxing mung boxing jakha o dagimung o buskang november tal ni neichi salmari jora tonga ne hne bo saklai jakha tai o amchayo ereng ereng samung nangye ui Tongkosung lukurok no ta thang dihine shaklai jakha tai saborok o dagimongni phataro tongnai borokongkha CRPF police BSF tai hafang hangkorni hangkor phangni gosimong না যাক আবহাই নাংকুক যাক সামুং বাই গদাল যাক বরক তাই সাকামিয়া নুখুংনি বড়রক দর উঙ্গি তংখাঙ্কে বরক সিমিন ও রায়দানী ফাতার তঙ্গান হই ব সাকলাই যাকা
0: রং বিশি নৈশা নৈচি দক নৈশা নৈচি সিনি ও বিশি নরক সাবৈনাই রং রেম দক তে রং রাম সিনি তে রং রেম চুকু অরত এডমিশন তলাং জাকনাই আবো অংখা ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন সোসাইটি নি বখাক তৈনাই বুড়াতলি সাবরুম সাউ ত্রিপুরা ও বিনি বাকে এংনানি নাংনাই ত্রিপুরা হাস্তেও তংনাই এস্টে লুকুরক বরকনি নুখুঙ্গ আজিমং এংনানি নাংনাই বিশাও রাংখক নৈশাই বাচি নাকার যাও রাংখক নৈ রাজাক বাচিসাই নি বিশুঙ্গ এংনানি নাংনাই তে বিনি বাকে কয়লাই নাহারি মানো অ সেপ্টেম্বর তালনি সাল নৈচিব্রুই নি বিশুঙ্গ নাহারেমানো সাকলাইজাক রংনকনি ফিয়কজাক সালো ফুংনি দামচাননি সিমি দিবনি দামনাইনি বিশুঙ্গ নাহারিমানো বরংন সৈমং আমযোগমংনি বিশুংতৈ বরংন এডমিশন রক নাহারজাক নাইনি বসাজাকা কৈমংলাই রনা মুচুংনাই এবার এডমিশন অংনা মুচুংনাই রক বরক থাঙিনাই বরংনি অ সাকলাইজাক ও থাঙিনাই বরক এডমিশনের বাকে কয়লাই নাহারিমানো
1: আও আনি ইয়াফাও তংমানে অমকে দক্ষিণ জেলানি বিশৃঙ্গ জুদা জুদা পি এম শ্রী রংনকনি বিশৃঙ্গ খবজাক রং বিশি নৈশাই নৈজি দক তাই নৈশাই নৈজি স্নি অ রং বিশিনি বিশৃঙ্গ কাইসা সামুং ইয়াসক জাখা অবঙ্কা রানী লক্ষ্মী বাই সেলফ ডিফেন্স আবহাই ফরংজাকনাই আপনি বাকি যে মুচুঙি টংনাই রংসরংনাই জেকসং বরক তুমুং নবরকনি উমর বিসি চিজ চার এবার আঠেরো বছরনি গবাং নিতংখাঙ্কে বরক ও মার্শাল আর্ট এবার সেলফ ডিফেন্স অব সরঙ্গই মানো সার অব সরং ফরংমানি ইয়াগুলো সার্টিফিকেট বহাইনো রোজাকনাই অবনি বাকি বসকাং ও তালনি নৈজি চার এবার আঠাইশ তারিখনি বিশৃঙ্গ দক্ষিণ জেলানি বিশৃঙ্গ জে পি এম শ্রী রংনক রগ অবহাইকেনাই তালাংজাকনাই আবনি বাকি রং সরংনাই জকসং ন তিয়ার তংনানি বাকি সাকলাই জাকা গা ও লুয়াজিমুং ইয়থ তাই স্পোর্টস ডিপার্টমেন্টনি বিশৃংতেই খ্লাই জাগৈ দং হনে ককমু কাইসাও সাকলাই জাকা গে অবহাইন সং তাইকিসা নাইমানো অবহঙ্কাঙ্কাই অবহঙ্কাই আর্মি ডেন্টাল কোর্স নি বাকি যে মুচুংনাই লুকুরক বুড়ি রক এবার খেবা চালারক বরক তমুংন ভারত হাবাংনি লুকু এবার ভারত তংনাই ইংই তংকা বরক অনলাইননি বিশিংতৈ কয়মুং বলাইরি মানো আর্মি ডেন্টাল কোর্সনি বাকি অবহঙ্কাঙ্কাই কোর্স খাইনানি বাকি যে রনাইনি উমর ও ডিসেম্বর তাল থামসিসা সালমারনি বিশৃঙ্গ ব্রেচি বা উমর অংনা নাংনাই তাই অব অনলাইননি বিশৃংতৈ নরক জয়েন খাইমানো আবনি বাকি নরক ওয়েবসাইটও হাবনো নাংনাই www.join.afms.gov.in ও ওয়েবসাইটও হাবই নরক নাইমানো তাই তামো তামো রক নাং এবার বাহাইকে গরংনানি অবরক যতন ওয়েবসাইটনি বিশৃংতৈ নরক গরংগৈ নাইমানো এগে যেন আসক জরাত নাইলেখা তিনি কক থুমরক হেকে তাবুক সেবুক বরক তালাংমানি কক খানানি ফাইসিং থাংলায়ন
0: আও আনে থানি দঙ্গ ওয়াক ইন ইন্টারভিউ নি বিশৃংতৈ ভিজিটিং লেকচারার এবার গেস্ট লেকচারার তালাংজাকনাই বিনি বাকি আম বরংন ইন্টারভিউ নাহার জাংনানি সালংখা সেপ্টেম্বর তালনি সাল থামচি ফুংনি দামচি সাও তালাংজাংনাই কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা লেম্বুছরাও বরংন বরং ইন্টারভিউ রক নাহার জাকনাই বুক চাচুক থাই তঙ্গ এগ্রোনমি তঙ্গ কাইশা এগ্রিকালচারাল এক্সটেনশন নিয়ে আচুক থাই তঙ্গ কাইশা।

0: agricultural economics tongo kaisa agricultural engineering tongo kaisa tai agricultural statistics eba biostatistics tongo kaisa mathematics tongo kaisa tai physical education tongo kaisa borongni bagai college ni bakhaktai website saklai ra jakha https://coa.ac.in ওয়েবসাইট বড় থাঙি নাইতে কাহাম কি নাই মানু হনে বসা যাখা অ্যাপ্রেন্টিক্স আচক থাই রেল ওয়ে নিবাখাকতে ইতলাং জাগি তঙ্গ বুক চাচুক থাই তঙ্গ কাইবরি সাই কাইবরিরা সিনিচিসা রংমারি সানজাখা মাধ্যমিক হেকা আইটিআই পাস অংনানি নাংনাই উমর খাইরা যাখা বিচি বিশি নৈচিব্রৈনি বিশৃঙ্গ তাই খাজা গোসংরংনি বাকি হিঙ্গে রায়দান রক্ষাওইন উমর ও ফলক রাজাকাই কয়লাই রানানি পাইথাক সাল অনলাইন বিশুক্তি রানানি নাংনাই অ সেপ্টেম্বর তালনি সাল নৈচি সিনিও কলাইটানি বিশুক্তি ন বরকন বরংনি আমজং হারমানি সাল তৈ থাই রক্ষাকলাই রাজাকাই হিনিব সাজাকা
1: আও হাইকে তেকেসা সেবক বরক তালমানি আনি ইয়াফাও তঙ্গ অবহংকে স্টাফ সিলেকশন কমিশন বিশৃঙ্গতেই দিল্লি পুলিশ ও সাম ইন্সপেক্টর রকনি বাকি কিসিসা বুক চা চুকথাই চালা তাই বড়ি রকনি বাকি কয়লাই তালাং জাগাই তঙ্গ অব অনলাইন বিশৃঙ্গতেই এসএসসি ওয়েবসাইট হাবই নরক ফর্ম ফিল আপ খাইমানো পাইথাক সালমারি অ তালনি থামসি সালমারি বিশৃঙ্গ নরক অনলাইন বিশৃঙ্গতেই ফর্ম ফিল আপ খাইমানবায়ন অ জায়গা চালা তাই বড়ি রকনি বাকি জুদা জুদা খে খাকজাক দিল্লি পুলিশ বাকি হিনি সাকলাইকে আং তো সাব ইন্সপেক্টর ইংকাই অবন নরক অনলাইন বিশৃঙ্গতেই ফর্ম ফিল আপ খাই মানানো তাই অবনি বাকি রংমারি রক অংনা নাংনাই জেসা গসিজাক ইউনিভার্সিটি নি গ্রেজুয়েট তাই আবনি লগি নরক পিআরটিসি আবহাই রক নরক নাই তাই উমরংনা নাংনাই বিশি নই জি বা উমরনি বিশৃঙ্গ ওখাই তাই খাতিজাক বসংনি বাকি তাই বিশি বা গবাং ফানো যোগান হানিব সাকলাই জাকা ওখাই নরক ssc.gov.in ও ওয়েবসাইট হাবই নরক কাহাম কেচেরি শুক্রবই নাই নাই মানানো তাই অবিশৃঙ্গতি নরক ফর্ম ফিল আপ বহাইন খাই নাই মানানো
0: আনথানি তঙ্গ স্টেট ব্যাংক নি বখাকতে কিসাবক চাচুক থাইরক সুপংজাক নাই আবংখা স্পেশালিস্ট অফিসার তে ইনভেস্টমেন্ট অফিসার তে তঙ্গ জোনাল প্রধান বরং নুবাঙ্গে বুক চাচুক থাই সাকলাই জাখা নৈরাশিনি রংমারি সানজাখা গ্রেজুয়েট ডিগ্রি পাস হ্যাক তাই তঙ্গ পিজি পাস রক বরক রইমানো বরং সকাং সেব রাজাংনা হিনি বসা জাখা উমর খাই রাজাখা বিশি নৈচি থামনি সিমি বাচিনি বিশৃঙ্গ তাই খাজাক বসংরকনি বাকি হিঙ্কে রায়দান রক্ষাইন উমর ও ফলক রাজাংনি সাজাখা কয়লাই রানানি পাইথাক সাল অ সেপ্টেম্বর তালনি সাল নৈচি বা নিবিশৃঙ্গ রানানি নাংনাই অনলাইন তৈ বরকন বরংনি আমযোগমুং নি সাল তৈ থাইরক বরংন কলেটানি বিশৃঙ্গতিন সাকলাই রাজাগান হানিব সাজাখা
1: আও হিঙ্গে আসুক জরাত সংখানা লাইকা সেবগ বরক তালানমানি ককরক হাইকে তাবুক সং তিনিনি নবরতিবারনি সকাংবাড়িয়া ককতমারক কিসা খানাই নেলেন তিনিনি সকাংবাড়িয়া ককতমাও সাকলাই জাখা নখা চুমুই কিসা কবল জাক তঙানো তাই কাইসে কুসু থাইও ফেরাঙ্গো গুই ওয়াতেই ওয়াইফানো মানো হনিব হজাক তঙা বাকি সাকলাই জাখা তিনিনি তুংমারি তঙানো থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচি দক ডিগ্রি সেলসিয়াস তাই নবরতৈ হকুনি সিবুক মারি তঙানো সাকাও রাও রা পার্সেন্ট তাই খামাও বাচি চার পার্সেন্ট ওখাই তিনি ফুং দাম বা তামে সতী থামচি জরা ওয়াতেই ওয়ামানি মারি নুকচাখা 1.0 মিলিমিটার ওখাই হজাক মঙ্গ সাকলাই জাখা কাইসা কৈসু থাইও ফেরাং গগৈফানো মানো আবন বাকি লোকরকন কিসিসা হজাক তংনাম বাকি সাকলাই জাখা ওখাই সঙ্গ আসুক জরা খানা লাইকা তিনিনি সকাংবাড়িয়া নবার তিবারনি ককতমারক
0: ফাইদে হেকে সঙ্গ তাবো পান্দানি পাইথাক বখাব ফাইসক বাইরে রেখা বা জানানি সকাং রোজাম তাংসা খানাই নাইলাইনো তিনি খানা লাইনাই পরেশ দেব বর্মানি খরঙ্গ তিনিনি পান্দাও তংমানি আং মনিকা
1: তাই আং তনুজা

0: আশিকজোড়া পরেশ দেববর্মণি খরঙ্গ রোজাবংখানা রোজাখা আকাশবাণী আগরতলা অবনি লগিন তিনি ফুংনি হয়ংনি খরং পান্ডা অরণ অপাইখা যতন হামবাই
1: ককবরক অনুষ্ঠান হায়ুনি খোরাং এখানেই শেষ হলো। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংস্কৃত এবং হিন্দি সংবাদ।
2: আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচিকা রিচা ঝা। অথ বার্তাঃ। রাষ্ট্রপতি পদাসীনা দ্রৌপদী মুর্মুহ অদ্য গুজরাতস্য বডোদরা নগরে মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়স্য পঞ্চসপ্ততিতমে বার্ষিকে দীক্ষান্ত সমারোহে ভাগম ভজিষ্যতি। সমারোহাবধৌ রাষ্ট্রপতি পদাসীনয়া মুর্মু বর্যয়া ষট্শতাধিক দ্বাদশ সহস্রাধিকেভ্যঃ বিদ্যার্থিভ্যঃ উপাধয়ঃ প্রদাস্যতি। স্নাতক স্নাতকোত্তর কার্যক্রমেষু শৈক্ষণিকোপলব্ধিভ্যঃ সা বিদ্যার্থিভ্যঃ সুবর্ণ পদকানি অপি প্রদাস্যতি। তদনন্তরম অসৌ বডোদরা নগরে ব্রহ্মকুমারীজ ইতি সংস্থায়াঃ গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টার ইত্যস্য উদ্ঘাটনম করিষ্যতি। কার্যক্রমস্য অন্তর্গতে সা বিশ্বস্য নবনির্মাণায় আধ্যাত্মিক জাগরণম ইতি পরিযোজনায়াঃ উদ্ঘাটনম করিষ্যতি তথা বিকশিত ভারতায় যুবা রাষ্ট্র নির্মাণায় আন্তরিক শক্তেঃ জাগরণম ইতি অভিযানস্য দৃশ্য শ্রব্য পরান্তর্জালীয় মাধ্যমেন শুভারম্ভম করিষ্যতি। রাষ্ট্রপতিঃ গুজরাতস্য ত্রিদিবসীয় যাত্রায়াম অস্তি। রাষ্ট্রপতি পদাসীনা দ্রৌপদী মুর্মুহ হ্যঃ গুজরাতস্য একতা নগরে স্ট্যাচু অফ ইউনিটি ইত্যস্য ভব্য পৃষ্ঠভূমৌ আয়োজিতে সমারোহে ভারতীয় চলচ্চিত্র ক্ষেত্রস্য প্রমুখ প্রতিভাভ্যঃ চতুর্বিংশত্যধিক দ্বিসহস্রতমস্য বর্ষস্য দ্বিসপ্ততিতম রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কারান প্রদত্তবতী। চলচ্চিত্র জগতঃ জনান সম্বোধয়ন্তী রাষ্ট্রপতিঃ মুর্মুহ উক্তবতী যৎ চলচ্চিত্রম ভারতস্য সমৃদ্ধাম সাংস্কৃতিক বৈবিধ্যতাম প্রতিবিম্বয়তি তথা বিভিন্ন ভাষাণাম প্রাদেশিক পরিপ্রেক্ষ্যানাম রাষ্ট্রিয়াভিলাষাণাম চ মধ্যে সেতু রূপেণ কার্যম করোতি।
3: ইহা অনেক ভাষা এবং বিভিন্ন ক্ষেত্র মে বনি ফিল্ম সে জুড়ি লোক উপস্থিত হে। সবই ভাষা ও ক্ষেত্র কি ফিল্ম মে আমারে ভারত কি ছবি দিখাই দেতি। ভারতীয় ফিল্ম মে হাম ভারত কে লোককে স্বপ্নে পরম্পরা সংঘর্ষে ও ভবিষ্য কি সম্ভাবনায় ভি হে। উৎকৃষ্ট ফিল্ম কো সম্মানিত করনে কা এ সমারোহ স্ট্যাচু অফ ইউনিটি কে প্রাঙ্গণ মে ওয়াল অফ ইউনিটি কে সমীপ আয়োজিত হো রহা হে। এসা লাগতা হে কি ভারত কি সাংস্কৃতিক একতা কে ইস মহোৎসব কো স্বাধীন ভারত কি একতা কে শিল্পকার লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই পটেল স্বয়ং আশীর্বাদ দে রহে।
2: সমারোহে সূচনা প্রসারণ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষিতবান যৎ রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহ অধুনা দেশস্য প্রমুখেষু পর্যটন স্থলেষু আয়োজয়িষ্যন্তে। সহ রাজ্যেভ্যঃ কেন্দ্র শাসিত প্রদেশেভ্যশ্চ ভবিষ্যে পুরস্কার সমারোহাণাম আতিথ্যায় প্রমুখ স্থলানাম চয়নম কর্তুম আহ্বানম কৃতবান। সমারোহে রাষ্ট্রপতি বর্যয়া দেশস্য আহত্য বিভিন্নেভ্যঃ ভাগেভ্যঃ আগতেভ্যঃ দ্বিনবতি পুরস্কার বিজেতৃভ্যঃ সম্মাননম প্রদত্তম। প্রসিদ্ধ কন্নড় অভিনেতা অনন্ত নাগঃ ভারতীয় চলচ্চিত্র ক্ষেত্রে পঞ্চদশকাধিক কাল পর্যন্তম প্রদত্তস্য উৎকৃষ্ট যোগদানস্য কৃতে প্রতিষ্ঠিতেন দাদাসাহেব ফালকে পুরস্কারেণ সম্মানিতঃ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যঃ নবদিল্ল্যাম উডুপি ইত্যত্র শ্রী পেজাবর অধোক্ষজ মঠস্য শ্রী শ্রী বিশ্ব প্রসন্ন তীর্থ স্বামিনা অন্যৈঃ গণমান্যৈঃ চ সহ মিলিতবান। অস্মিন অবসরে শ্রী মোদিনা পদ্মবিভূষণ যতিকুলা চক্রবর্তী শ্রী বিশ্বেশ তীর্থ স্বামিনঃ জন্ম শতাব্দী সমারোহস্য প্রতীকচিহ্নস্য অনাবরণম কৃতম।

গানখানি শুনলেন শ্রুতি নাহার কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের আসরে এবারের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকমুক্ত যুব সমাজ গঠনে রোডম্যাপ 2029 প্রস্তুত। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানালেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সুমেরু ও উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা মজবুত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর মার্কিন যুক্তরাষ্ট্রের। জাপানের টাইফুন দুজোয়ানের প্রভাবে প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে 6, খারাপ আবহাওয়ার কারণে 270টি উড়ান বাতিল। এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত 1টি সোনাসহ মোট 7টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি 12,600 বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করবেন। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অনন্য সাফল্যের জন্য 160 জন শিক্ষার্থীকে মোট 201টি স্বর্ণপদক প্রদান করবেন রাষ্ট্রপতি। এরপর শ্রীমতী মুর্মু ভদোদরায় ব্রহ্মকুমারীদের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন। কর্মসূচির অঙ্গ হিসেবে তিনি নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ প্রকল্পের উদ্বোধন করবেন। বিকশিত ভারতের জন্য যুব সমাজ জাতি গঠনে অভ্যন্তরীণ শক্তির জাগরণ শীর্ষক প্রচার অভিযানেরও ভার্চুয়ালি সূচনা করবেন তিনি। রাষ্ট্রপতি বলেছেন, ভারতীয় সিনেমা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপকতার প্রতিফলন। বহুবিধ ভাষা, আঞ্চলিক দৃষ্টিকোণ এবং সম্মিলিত জাতীয় উচ্চাকাঙ্ক্ষার মধ্যে সিনেমা সেতুবন্ধনের কাজ করে থাকে। তিনি গতকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিয়ে শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং বিভিন্ন বিভাগের পুরস্কার প্রাপকদের সৃজনশীল অবদানের জন্য অভিনন্দন জানান। আর্টিকেল 370 ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, যে কোনো শিল্পীর জন্যই এই স্বীকৃতির গুরুত্ব অপরিসীম।
1: For a film like Article 370, which gave me so much as an artist, as an actor, everything that I had been wanting to do as an actor for the longest time, that, you know, kai bar bahut saalon ki mehnat, bahut saalon ki challenges, patience, they trickle down to one moment, and I think for me that was Article 370.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় উপস্থিত। নতুন দিল্লিতে গতকাল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, যুব সমাজের কল্যাণের লক্ষ্যে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। তিনি বলেন, ভারতে অবস্থানরত বিদেশি অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো এবং তাদের ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করার জন্য একটি বিশেষ অভিযান শুরু করতে হবে। বিদেশ থেকে যারা দেশে মাদক সরবরাহ করছে, সেই পলাতক অপরাধীদের ধরে এখানকার আদালতের সামনে হাজির করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, জলবায়ুজনিত বিপর্যয় এবং বহুপাক্ষিক ব্যবস্থার উপর সৃষ্ট চাপ দমনে গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে আয়োজিত দক্ষিণী বিশ্বের দেশগুলির এক বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত উত্তপ্ত। এ সময় প্রতিকূলতা মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির একত্রে কাজ করা উচিত। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর ইতালির উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, তাদের আলোচনায় উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর এবং ইউক্রেন সংঘাতের কথা উঠে এসেছে। বিদেশমন্ত্রী দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলির গোষ্ঠী সেলাকের মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক ও উন্নয়নমূলক অংশীদারিত্বের আহ্বান জানান। নিউ ইয়র্কে 2026 সালের রাষ্ট্রসংঘের উচ্চ পর্যায় সপ্তাহ বা হাই লেভেল উইক চলাকালীন ভারত সেলাক বিদেশমন্ত্রীদের বৈঠকে ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, ভারত ও সেলাকের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এখন 50 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত এক দশকে ভারত বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
2: India sees CELAC not just as a regional grouping but as a very important partner in shaping a more representative, balanced and inclusive global order. We have much to learn from each other, we have much to offer each other, and above all, we have a shared interest in ensuring that the global south has a stronger voice in determining the future of the international system. I look forward to hearing your views and to a constructive discussion on how India

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। উভয় দেশই ডিসেম্বরের মাঝামাঝি সময় হতে চলা G20 সম্মেলনের আগেই এ সংক্রান্ত আলোচনা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী একথা জানিয়ে আগামী এক দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কানাডার বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ইচ্ছা প্রকাশ করেন। স্ট্রবেরি চাষে পথ দেখানো এবং কৃষি ও গ্রামীণ উন্নয়নে ধারাবাহিক অবদানের জন্য দক্ষিণ মিজোরামের লাংতালাই জেলার মহিলা কৃষক জেডডি লালরিথাঙ্গিকে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংগঠন FAO 100 জন মহিলা অগ্রদূতের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে। 131টি দেশ থেকে মনোনীত 600 জনেরও বেশি মহিলা কৃষকের মধ্যে তিনি একজন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকার। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামী শুক্রবার শোনা যাবে দ্বিতীয় তথা শেষ পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুমেরু এবং উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেন। গ্রিনল্যান্ডকে ডেনমার্কের নিয়ন্ত্রণে রেখেই সেখানে মার্কিন সেনার উপস্থিতি বাড়ানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জোরালো সওয়াল করেছেন। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ইরান গড়িমসি করছে বলে অভিযোগ তোলেন তিনি। এদিকে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা শুরু হতেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান ইরানের কূটনীতিকরা। ইরান আন্তর্জাতিক ফোরামগুলিতে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে বলে এর আগে স্পষ্ট বার্তা দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাধারণ পরিষদে আজ তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC ইরান ও তার মিত্র দেশগুলির প্রতি আরব দেশগুলির উপর হামলা বন্ধ করার এবং দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে অবাধ চলাচলের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সুইজারল্যান্ডের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বার্তালাপের সময় GCC মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাউই বলেছেন, হরমুজ প্রণালী ও বাবল মান্দা প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেলের বাজার ও সরবরাহ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ব্যর্থ রাষ্ট্র বলে অভিহিত করার পর দেশটি রাষ্ট্রসংঘের একটি অধিবেশন থেকে তাদের প্রতিনিধি দল প্রত্যাহার করে নিয়েছে। কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রড্রিগেস ট্রাম্পের মন্তব্যকে মিথ্যে ও অপবাদ বলে প্রত্যাখ্যান করেছেন। প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে জাপানের কান্টো অঞ্চল ও ইজু দ্বীপপুঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6 জন নিখোঁজ। টোকিওর পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচারে 5 জনের এবং কানাগাওয়া প্রিফেকচারের ইয়াকুসুকা এলাকায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ও দমকলকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। টাইফুনের প্রভাবে চিবা প্রিফেকচারে অন্তত 58,000 পরিবারের বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। খারাপ আবহাওয়ার কারণে 270টি উড়ান বাতিল করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ উপকূল, ওড়িশা ও তেলেঙ্গানায় কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, সিকিম, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ একাধিক রাজ্যে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এশিয়ান গেমসের চতুর্থ দিনে আজ ভারতের হয়ে পদক জয়ের লড়াইয়ে নামবেন অলিম্পিক পদকজয়ী 2 কৃতি খেলোয়াড় মনু ভাকের এবং মীরাবাই চানু। জাপানের আইশিনাগোয়ায় মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু ভাকের সুরুচি সিং ও এশা সিং এর সঙ্গে দলগত ইভেন্ট ও ব্যক্তিগত বিভাগের বাছাই পর্বে অংশ নেবেন। ব্যক্তিগত বিভাগের ফাইনাল আজই। মহিলাদের 49 কেজি ভারোত্তোলন বিভাগের ফাইনালে আজ নামছেন টোকিও অলিম্পিকের পদকজয়ী মীরাবাই চানু। ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে পদক নিশ্চিত করার পর ভারতীয় পুরুষতলার সেমিফাইনালে চীনের মুখোমুখি হবে। উশুতেও পদক জয়ের সুযোগ রয়েছে ভারতের। মহিলাদের 60 কেজি সান্দা বিভাগের সেমিফাইনালে রশিবিনা দেবী ইন্দোনেশিয়ার থানিয়া কুসুমানিংটিয়াসের মুখোমুখি হবেন। এছাড়াও সেপাক টাকড়তে পুরুষদের প্রিলিমিনারি ম্যাচে ভারত ফিলিপিন্সের মুখোমুখি হবে। প্রতিযোগিতায় ভারত এখনও পর্যন্ত 1টি সোনা, 4টি রূপো ও 2টি ব্রোঞ্জ সহ মোট 7টি পদক নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। 32টি সোনা সহ মোট 53টি পদক নিয়ে চীন রয়েছে তালিকার শীর্ষে। আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডের 7ম রাউন্ড আজ শুরু হচ্ছে। উজবেকিস্তানের সমরখান্দে একদিনের বিরতির পর প্রতিযোগিতার 8ম দিনে আজ ভারতের পুরুষ দল ইংল্যান্ডের মুখোমুখি হবে। মেয়েদের বিভাগে ভারত খেলবে জার্মানির বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।
আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। নয়াদিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। এবারের মূল বিষয় জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা। গতকাল আয়োজিত অনুষ্ঠানে জল সংরক্ষণ ও সঠিক ব্যবহারের উপর জোর দেন উপরাষ্ট্রপতি। জলশক্তি মন্ত্রী সি আর পাটিল বলেন, নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে সিপাহী জেলা কাঁঠালিয়া, গোমতীর কিল্লা এবং খোয়াই জেলার 5টি ব্লকে নির্বাচনী কর্মীদের ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু হয়েছে। কাঁঠালিয়ায় প্রথম দিনে 24 জন ভোটকর্মী ভোট দেন, কিল্লায় 263 জন ভোট নেওয়ার প্রক্রিয়া চলছে এবং খোয়াইয়ে জেলাশাসক ও পুলিশ সুপার বিভিন্ন ব্লকের স্ট্রংরুম ও গণনা কেন্দ্র পরিদর্শন করেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে মান্দাই ব্লকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু হয়েছে। মান্দাই ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার পূজন সেন জানান, ব্লকের অধীনে 53 জন ভোটকর্মীর ভোট নেওয়া হবে। তিনি আরও জানান, ব্লকের অন্তর্গত 330 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে, এর মধ্যে 141 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী 28 সেপ্টেম্বর মান্দাই ব্লকের 27টি ভোটকেন্দ্রে 57টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঊনকোটি জেলার পেচারথোর ব্লকের এডিসি ভিলেজ কমিটির নির্বাচন উপলক্ষে গতকাল ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের ইলেকশন ডিউটি ভোট শুরু হয়েছে। ব্লক চত্বরে সুবিধা দান কেন্দ্র, আজ শেষ হবে ভোটদান পর্ব। ব্লক আধিকারিক নবারুণ চক্রবর্তী জানান, মোট 299 জন সরকারি কর্মী ভোট দেবেন। আগামী 28 সেপ্টেম্বর 16টি ভিলেজের 46টি বুথে ভোট গ্রহণ হবে। জাতীয় শিক্ষানীতি 2020-র লক্ষ্যকে সামনে রেখে 5 দিনব্যাপী নিষ্ঠার দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে শুরু হয়েছে। আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিইআরটির অধিকর্তা অধ্যাপক দীনেশ প্রসাদ সাকলানি ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন রামটেকে প্রমুখ। ডক্টর রামটেকে জানান, দেশের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে বৈঠক করেছেন এনসিইআরটির অধিকর্তা অধ্যাপক দীনেশ প্রসাদ সাকলানি। গতকাল লোকভবনে এই বৈঠক বিদ্যালয় ও শিক্ষক শিক্ষা, শিক্ষার উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রচেষ্টাকে আরও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের নির্ধারিত শিক্ষালাভের ফলাফল নিশ্চিত করার উপর মত বিনিময় হয় বলে এনসিইআরটি সূত্রে জানা গেছে। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলার মনু ও আমবাসায় এনডিএ শরিকদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মনুতে বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বিজেপি তেপ্রামত হওয়ায় পিএফটি যৌথভাবে নির্বাচন লড়াই করছে। এনডিএ বিরোধী দলগুলিকে একটিও ভোট বা আসন না দেওয়ার লক্ষ্য নিয়ে সমন্বয় আরও জোরদার করার উপর আহ্বান জানান তিনি। আগরতলার দশরথদ্বীপ স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগ র্যালিতে অনুষ্ঠিত হবে। আগামী 13 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে এই নিয়োগ র্যালি। এই র্যালি সফল করতে গতকাল পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাক্তার বিশাল কুমারের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সেনার পদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন ভারতীয় সেনার শিলচর ডিভিশনের কমান্ডিং অফিসার কর্নেল গিজো জে ওঝাক্কল। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণাবর্তের আকার নিয়ে আগামীকাল ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাজ্যের আকাশ সাধারণত মেঘলা থাকবে। সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

দিল্লি কাতালো ফিলচুকো হায়ং বেরামনি জল সপ্তাহ নই সাই নই চিতকনো চেঙ্গেরেখা রাষ্ট্রবক্রক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন তাকলাইনি ওয়ানসক মঙ্গবাকংখা নবার তিবার গদালজাক তৈনি সেব পান্ডা তৈ খাতিমা তৈ সই সামুঙ্গ নাঙানি সাকা ফান বক্সিনই ককনারেখা রাষ্ট্রবক্রক ইয়াকসু তৈ ফানমন্ত্রী সি আর পাটিল সাকা নাইমথাং তৈ নাংমানি সক তৈনি সেব তনিনাও হাপাং কগ্রজাক হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুবাই মালাইকা এনসিইআরটি নি দাগিফাং প্রফেসর দীনেশ প্রসাদ সাকলানি মিয়া লোকসভা ও মালাইমা ও রংনকতেই রংনাই রংনি হামক্রাইনি জুদা জুদা দিখিল নতুই ককলাম সালাইকা বসকাং এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি নবসকাং তনি চংবাড়ি ডিউটি ও চংজাক হাপাংনি সেবগ্রকনি ইলেকশনস ডিউটি বোর্ড ইয়াসাকমা মিয়ানি সিমি চেংজাকা গমতি হাংকর কিল্লা ব্লক মিয়ানি সিমি চেঙ্গই তিনি জরা বোর্ড ইয়াসাক জাগানো কিল্লা দশর দেব মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম মডেল হাই স্কুল বেবাগৈ খরক নৈরা দকচি থাম ইলেকশনস ডিউটি বোর্ড রনাইরক বোর্ড রেখা নাংমানি নাইমথাং মরগমা বতনি জাকা হানি সাকা রিটার্নিং অফিসার এবা বিডিও মনোরঞ্জন দেব বর্মা উনকৌটি হাঙ্কর পেসাদ থলব এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি নরগৈ মিয়ানি সিমি বোর্ড সেবুক তাই নাইমথাং সেবুকরকনি ইলেকশনস ডিউটি বোর্ড চেংজাখা ব্লক অফিসার নবারুণ চক্রবর্তী সাকা খরক নৈরা চুকু চিচুকু বোর্ড রুয়ানো সিপাহীজলা হাঙ্কর কাঠালিয়া ব্লক চেংজাখা ইলেকশনস ডিউটি বোর্ড গরাক সালনি পুইলানি সাল ফর্ম ফিফটিন সুপুঙ্গই খরক নৈচি ব্রৈ বোর্ড সেবুক বোর্ড রেখা কাঠালিয়া ব্লকনি কাইবা ভিলেজ কমিটি ও আচুকথাই তঙ্গো কাইথাম চিসিনি পুইলা সালনি ব্যালট ডকন থলিবাড়ি রেমচিনি রংনকনি স্ট্রংরুম তনি জাগানো বোর্ড ইয়াসাকমানো কিটিঙ্গই ক্রাক নাইমথাংনি সেব রোজাখা আয়ঙ্গ খোয়াই হাঙ্কনি কাইবা ব্লকব ইলেকশনস ডিউটি বোর্ড ইয়াসাকনা চেংজাখা হাঙ্কর নাইকলফাং রজত পান্তে হাঙ্কর পুলিশ সুপার দি জগদীশ্বর রেড্ডি জুদা জুদা ব্লকনি স্ট্রংরুম তৈ লেখামা থাইন বেড়াই নাইখা এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি মান্দাই ব্লকব চংবাড়ি সামুবাই গদালজাক সেবুগ্রকনি ইলেকশনস ডিউটি বোর্ড ইয়াসাকমা চেংজাখা মান্দাই ব্লকনি বিডিও এবার রিটার্নিং অফিসার পূজন সেন সাকা ব্লকনি বিশিংনি খরক বাচি থাম বোর্ড সেবুকনি বোর্ড ইয়াসাক জাগানো বতৈব সাকা ব্লকনি বিশিং খরক থামরা থামচিনি চং মুংলাই সহিনই সাকলাই জাখা আবনি বিশিং খরক সারা ব্রৈ চিসা বাতাইনি রক বাতাইয়া উইন কপ্লাই এংখা অতালনি নৈচিচা সালমারি মান্দাই ব্লকনি কাইনৈ চিসনি বোর্ড কেন্দ্র কাইবা চিসনি আচুকথায় বোর্ড ইয়াসাক জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ সেপ্টেম্বর তালনি বসকাং সালনৈ চিসনি ককটি সাল ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুইহাকতনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অব মন কি বাতনি ফিল সারা থামচি চার বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা ককরক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম তাই নমো এপস লুকুরক বরকনি ওয়ানসকমা ককরক রহরই মানবায়ানো আবনকারীব টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই বরকনি কগ্রক রেকর্ড খাই মানবায়ানো ফোন এবার মেসেজ খাই মানবায়ানো বসকাং সাল নৈচিবা হরনি দামচিসা তামৈ সতি ব্রৈচিবানি বিশিং বসং রায়দা নৈ সাই নৈচিনি নাহার মুংন বসকাং তনি সালবাণী নি স্থানী উল নৈ বেরেমনি ফ্রংমুং সামুং বুতাং মিয়া হাপানিয়া হায়ুং বেরেমনি বাণিকনি অডিটোরিয়াম চেঙ্গে রেজাখা অ তালনি নৈচিদক সালমারি জরা তঙ্গানো অফ্রংমুং সামুং বুতাং আরো মানজাখা এনসিইআরটি নি দাগিফাং দীনেশ প্রসাদ সাকলানি রংনক রংনাইখুংনি তাংক্রা ডক্টর মিলিন্দ রামটেকে আকর্ষং আগরতলা দশর দেব স্পোর্টস কমপ্লেক্স ভারতীয় সেঙ্ক্রাক বাহিনী অগ্নিবীর তলাংমানি রেলি চেংজাগানো বসকাং অক্টোবর তালনি চি থাম সালমারিনি সিমি চিসনি সালমারি জরা তঙ্গানো অ রেলি অ রেলি ন চাসারানানি বাগৈ মিয়া সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার বাই ককলাম সালাইকা ভারতনি সেঙ্ক্রাক বাহিনী কুচুক আসুকথাইনি অফিসার রক রেকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী লাহার পাতিমানো কাসুথানি কেরং সামুঙ্গফ নাংনানি তৈ লুকুরকনি বিশিং হজাক বাংরানি সাকা ফান্ডখা মিয়া আগরতলা ও সালথাং হাঙ্কর তাংফাং তৈ রেকামুং নাইখুংনি কথাজাক চেতনবাই হাঙ্কর বেরেমনি লাহার নাইমথাং হজাকমুং সামুং বুতাঙ্গ কক নারকথানি ব ট্রাফিক কেরং মানি ওই লাইসুনানি কবখা মচাং চৌধুরী সাকা রাহাবীর তৈ পি এম রাহাত তাংবুতাঙ্গ লাহার দেরামুঙ্গ দেরাজাক রকজরানি বিশিং রাংনি চুবাচু মানই মানো পান্ডব সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার সালথাং ত্রিপুরা জেলা পরিষদ নি কাজ কোকরা বিশ্বজিৎ সিল আকর্ষণ।

0: আঞ্জাখা দাবুক নবার্তিবারী ককতমা তিনি নখা কিচা মনাকজাক টঙ্গানো হাস্তেনি বেবা খাঙ্কর ওয়াতে ওয়াউই মানুহনে হজাকলাইকা নবার্তিবার নাইখুং তিনি সালনি শাখানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনী টঙ্গৈমানো আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈজিবা ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইংগানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচি বাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি মহুয়া।
0: শ্রোতা বন্ধু, ভোরের স্নিগ্ধ আলোয়, মিষ্টি হাওয়ার পরশে শুরু হোক আজকের সুন্দর সকাল।
1: শরৎ মানে নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর শিউলির মিষ্টি সুবাস। কিন্তু প্রকৃতির সেই চেনা ছন্দে কখনো কখনো হঠাৎ নেমে আসে অকাল বৃষ্টি। ভোরের জানালায় টুপটাপ বৃষ্টির শব্দ, ভেজা মাটির সোঁদা গন্ধ আর মেঘে ঢাকা আকাশ যেন শরতের সকালে এনে দেয় এক অন্যরকম অনুভূতি।
0: তবে এই সকাল আর সকালে এই অকাল বৃষ্টি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, কখনো কখনো কৃষকের মনে জাগায় দুশ্চিন্তা। মাঠে পাকা ফসল, দৈনন্দিন কাজকর্ম এবং সাধারণ মানুষের যাতায়াতে সৃষ্টি হতে পারে নানা সমস্যা। তাই আবহাওয়ার পূর্বাভাস জেনে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা আমাদের সকলের কর্তব্য।
1: তবুও বৃষ্টি ভেজা এই সকালে এক কাপ গরম চা, জানালার পাশে বসে বৃষ্টির সুর শোনা আর প্রিয়জনদের সঙ্গে কিছু মিষ্টি মুহূর্ত ভাগ করে নেয়ার আনন্দই আলাদা।
0: প্রকৃতির এই অনিশ্চিত রূপের মাঝেও খুঁজে নি জীবনের আনন্দ, ভালোবাসা আর নতুন করে বাঁচার প্রেরণা।
1: আজকে সকাল হোক আনন্দময়, সুন্দর ও নিরাপদ। এবার চোখ রাখবো ইতিহাসের পাতায়। আজ 23শে সেপ্টেম্বর, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলী কী রয়েছে তা দেখে নেব একবার। 1846 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ উরবা লে ভেরিয়ের গাণিতিক পূর্বাভাসের উপর ভিত্তি করে জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোহান গটফ্রিড গালে সৌরজগতের অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কার করেন। 1889 সালের আজকের এই দিনে জাপানের কিয়োটোতে ফুসা জিরো ইয়ামাউচি বিখ্যাত গেমিং কোম্পানি নিনটেন্ডো প্রতিষ্ঠা করেন, যা শুরুতে হাতে তৈরি তাস দিয়ে তৈরি করত। 1932 সালের আজকের এই দিনে হেজাজ ও নজদ রাজত্ব একীভূত হয়ে আজকে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আজিজ ইবনে সৌদি দেশটির প্রথম বাদশাহ হন। সোভিয়েত ইউনিয়ন সফলভাবে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে আজকের দিনে 1949 সালে।
0: আর আজকের দিনে জন্মেছিলেন 1847 সালে আনন্দমোহন বসু, প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং শিক্ষাবিদ। 1917 সালে জন্মেছিলেন আজকের দিনে অসীমা চট্টোপাধ্যায়, খ্যাতনামা ভারতীয় বাঙালি নারী রসায়নবিদ, যিনি প্রথম ভারতীয় নারী হিসাবে কোনো ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি লাভ করেন। 1977 সালে আজকের দিনে জন্মেছেন সৃজিত মুখোপাধ্যায়, ভারতের বিখ্যাত সমসাময়িক বাঙালি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য। আর আজকের দিনে আমরা হারিয়েছি 1910 সালে প্রথমনাথ মিত্র, বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী এবং বিপ্লবী সংগঠন

0: অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা। আর 1939 সালে আজকের দিনে হারিয়েছি আমরা সিগমন্ড ফ্রয়েড, বিখ্যাত অস্ট্রিয় অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী এবং সাইকো অ্যানালাইসিস বা মনোবিশ্লেষণ পদ্ধতির জনক।
1: আজকের দিন একটি বিশেষ দিন, আজ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস। আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস প্রতি বছর 23 সেপ্টেম্বর পালিত হয়। 2026 সালে এই দিনটির মূল উদ্দেশ্য হল বধির ব্যক্তিদের মানবাধিকার, সমান অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ইশারা ভাষা একটি সম্পূর্ণ ভাষা যার মাধ্যমে মানুষ নিজের ভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশ করতে পারে। আমাদের উচিত ইশারা ভাষাকে সম্মান করা এবং বধির ব্যক্তিদের শিক্ষা, কর্মক্ষেত্র ও সমাজে সমান সুযোগ দেয়া। আসুন আমরা সবাই ইশারা ভাষা শিখি, বৈষম্য দূর করি এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলি।
0: বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক সাহসী বিপ্লবী। প্রতি বছর আজকের দিনটি অর্থাৎ 23 সেপ্টেম্বর তার আত্মাহুতি দিবস পালন করা হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। মাত্র 21 বছর বয়সে তার এই আত্মত্যাগ ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। তার সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ আমাদের আজও অনুপ্রাণিত করে। এই বিশেষ দিনে আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তার আদর্শে দেশপ্রেম, সাহস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শপথ গ্রহণ করি। বিনম্র শ্রদ্ধা বীরকন্যা প্রীতিলতাকে।
1: আজকের দিনে সারা দেশ জুড়ে 11তম আয়ুর্বেদ দিবস উদযাপিত হতে চলেছে, যার মূল ভাবনা একটি স্বাস্থ্যকর আগামীকালের জন্য আয়ুর্বেদ। এই হলো এবারের মূল ভাবনা বা থিম।
0: আয়ুর্বেদ, যার অর্থ জীবনের জ্ঞান, হাজার বছরের প্রাচীন ভারতীয় চিকিৎসা ব্যবস্থা, শরীর, মন ও প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখে সুস্থ জীবনযাপনের উপর এই শাস্ত্র বিশেষ গুরুত্ব দেয়।
1: প্রতি বছর আয়ুর্বেদের গুরুত্ব, উপকারিতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয় আয়ুর্বেদ দিবস। আয়ুর্বেদ দিবসও আমাদের মনে করিয়ে দেয় সুস্থ থাকতে হলে প্রয়োজন সুষম আহার, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপন।
0: আয়ুর্বেদে ব্যবহৃত বিভিন্ন ভেষজ উপাদান ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার আগ্রহ আজও মানুষের মধ্যে রয়েছে। তবে মনে রাখতে হবে, যে কোনো চিকিৎসা গ্রহণের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়।
1: আসুন এই বিশেষ দিনে আমরা প্রাচীন জ্ঞান ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমন্বয়ে সুস্থ, সচেতন ও সুন্দর জীবন গড়ে তোলার অঙ্গীকার করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। এবার আমরা চোখ রাখব কি লিখি তোমায় এই পর্বে।
0: লিখছি তোমায় পর্বে আজকে প্রথম চিঠিটি পড়ছি, যিনি পাঠিয়েছেন তাপস কুমার বালা, গ্রাম ডাকঘর লক্ষ্মীখোলা, উপজেলা দাকুপ, জেলা খুলনা, বাংলাদেশ থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, শরতের পেঁজাতুলোর আকাশ আজ যেন একখানি সাদা ক্যানভাস, যেখানে শিল্পী যেন তার নিপুণ তুলির আঁচড়ে স্বর্গ মর্তে এক অদৃশ্য সিঁড়ি এঁকে দিয়েছেন। কাশবনে শুভ্র ঢেউ, শিউলির মাদক সুবাস আর ভোরের ঘাসের উপর শিশিরের মুক্ত, সব কিছু মিলে প্রকৃতি যেন আপন হাতে সাজিয়ে তুলেছে দেবীর আগমনের পথ। ঢাকের কাঠিতে প্রথম যখন আঘাত পড়ে, তখন মনে হয় নিস্তব্ধ পৃথিবীর হৃদয়ে হঠাৎ কেউ যেন প্রাণের স্পন্দন ফিরিয়ে দিয়েছে। শরৎ প্রভাতেরই চিরচেনা মহালয়ের সুর আমাদের অবচেতন মনে শারদীয় শুভেচ্ছার প্রথম অনিন্দ সুখানুভূতির উদ্রেক ঘটায়। কুমোরের নিপুণ হাতে মাটির শরীরে আবারও প্রাণের আভাস, গাছতলার চণ্ডীমণ্ডপে মা আসছেন কৈলাসের স্বর্গীয় আবাস ছেড়ে মর্তে তার সন্তানদের কাছে। তিনি আসছেন শুধু মর্তলোকের পুঁজোর বেদিতে অধিষ্ঠিত হতে নয়, আসছেন মানুষের অন্ধকারের অন্তরের আলোর প্রদীপ জ্বালাতে, ভয়ের মধ্যে সাহস সঞ্চার করতে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পতাকা নিয়ে। পুরাণে মহিষাসুর কেবল কোনো অতীতের

0: মানব নয়, সে আজও আছে মানুষের লোভে অহংকারে হিংসায় মিথ্যায় ছলনায় আর ক্ষমতার উদ্ধত আস্ফালনে। মা দুর্গার আগমন তাই আমাদের কাছে আত্মশুদ্ধিরও আহ্বান। মায়ের আরাধনা যদি কেবল ধূপ ধুনো ফুল বেলপাতা আর মন্ত্র উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়, আমাদের অসুর প্রবৃত্তির অটুট থাকে, তাহলে ওই আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। মায়ের পুজো তখনই পূর্ণতা পাবে যখন প্রতিমার সামনে জ্বালানো প্রদীপের আলোর শিখায় ওমে আমাদের ভেতরের শরীরপুরা পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, আর সেই ভস্মের উপর অঙ্কুরিত হবে আমাদের বিবেক মূল্যবোধ মানবিকতা আর শুভবোধেরা। যখন অঞ্জলি ফুলের সাথে বিসর্জন দিতে পারব আমাদের সকল অহংকারকে, যখন ধূপের ধোঁয়ার সাথে মিলিয়ে যাবে আমাদের সকল অশুভরা, তখন দেবীর চরণে মাথা নত করার অর্থ হবে অন্যায়ের সামনে আর মাথা নত নয়। শুভেচ্ছা আনতে তাপস কুমার বালা, গ্রাম ডাকঘর লক্ষ্মীখোলা, উপজেলা দাকব, জেলা খুলনা, বাংলাদেশ।
1: এবারের চিঠিটি লিখেছেন বর্দোয়ালি আগরতলা থেকে পেনু প্রসাদ দে। তিনি লিখছেন, প্রিয় আকাশবাণী আগরতলা, তোমার অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় ভাবনা রেখেছো মা আসছেন। ভাবনাটি অত্যন্ত সময়োপযোগী আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। জন্মাষ্টমীতে কাঠাম পুজোর মধ্য দিয়ে শুরু হয় বাঙালির বহু প্রতীক্ষিত চিরাচরিত দুর্গোৎসবের শুভ সূচনা। শ্রাবণের অবিশ্রান্ত বাড়িধারার শেষে আবির্ভাব ঘটে ঋতুরানী শরতের। প্রকৃতির রূপ বদলে স্পষ্ট আভাস তখন চারপাশে। সুনীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা, সবুজ ঘাসের ডগায় জমা শিশিরের ওপর সকাল রোদের হাসি, নদীর ধারে শ্বেত শুভ্র কাশের তোলা, পুকুর দিঘি জলাশয়ে পদ্ম কেয়া শাপলা শালুকের প্রস্ফুটিত রূপ, সব মিলিয়ে প্রকৃতি যেন আপন হাতেই এঁকে চলেছে মায়ের আগমনী আলপনা। বাড়ির নিকোনো উঠোনের বিস্তৃত আঙিনায় শিশির ভেজা শিউলি ঝরার টুপটাপ শব্দ যেন নিঃশব্দে জানিয়ে দেয় জগন্মাতার চরণধ্বনি। মূর্তিপাড়ায় শুরু হয় ব্যস্ততা, শিল্পীর তুলির প্রতিটি নিখুঁত টানে নিষ্প্রাণ মাটির অবয়বে জেগে ওঠেন মা। পাড়ায় পাড়ায় ঢাকিদের ঢাক মেরামতের ঠুকঠাক শব্দে যেন আরও স্পষ্ট হয়ে ওঠে মায়ের আগমনী বার্তা। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবেগ মথিত কণ্ঠে চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে বরণ করার সেই চিরন্তন আহ্বান প্রতিটি বাঙালির হৃদয়ের অনুপরমাণুতে এক অনির্বচনীয় অনুরণন তোলে। মনে পড়ে যায় সেই আকুল আরতি, উমার মা মেনকার কণ্ঠে গিরিরাজের প্রতি আহ্বান,

0: যাও যাও গিরি উমা আনিতে আমার উমা যে হইল কাঁদিয়া আকুল। বাঙালি উমাকে নিজের ঘরের মেয়ে, নিজের কন্যা হিসেবেই বরণ করে নেয়। এজন্য এক বিবাহিতা কন্যার বৎসর আনতে কয়েকদিনের জন্য বাপের বাড়ি ফিরে আসার আকুল প্রতীক্ষা। এই শারদোৎসব আমাদের একান্ত নিজস্ব ঐতিহ্য হয়েও আজ দেশ কাল সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে। আর কদিন বাদেই ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণের বিভাজন ভুলে মানুষ মিলিত হবে এক মহা আনন্দযজ্ঞে। মা আসছেন, তাই অপেক্ষারও আজ এক নিজস্ব উৎসব। পুজোর কটা দিন সবার আনন্দে, শান্তিতে ও ভালোবাসায় কাটুক, এই শুভকামনা রইল। শারদোৎসবের আগাম শুভেচ্ছা সহ বেণুপ্রসাদ দে, বর্দোয়ালি, আগরতলা।
1: এবারে চিঠিটি পাঠিয়েছেন লীলা কর্মকার, গান্ধীঘাট, আগরতলা থেকে। তিনি লিখছেন,

0: প্রিয় আকাশবাণী আগরতলা, তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমার অভিজ্ঞাপন বিভাগে লিখছি তোমায় পর্বে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের ভাবনা হলো মা আসছেন। বাংলার ঋতু বৈচিত্র্যে শরৎকাল এসে পড়েছে, তাই তো মা শারদীয়া আসছেন। পুজো মণ্ডপগুলোতে এবং সমস্ত বাঙালির মনে প্রাণে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব। দেবী দুর্গা মর্তলোকে আসেন অশুভ শক্তিকে দমন করার জন্য মহিষাসুর মর্দিনী রূপে। তিনি আবার আসেন উমা রূপে, কন্যা স্বরূপিণী হয়ে বাঙালির ঘরে ঘরে। তাই আবাল বৃদ্ধ বনিতার মধ্যে মহা আনন্দের সমারোহ চলে দুর্গা পুজোর দিনগুলোতে, মা আসছেন। তাই শুভ মহালয়ার পুণ্যতিথিতে দেবী দুর্গা দুর্গতি নাশিনীর আগমনী সঙ্গীত এবং বিখ্যাত বাংলা ভাষ্যকার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবী চণ্ডীর স্তোত্রপাত্রের মাধ্যমে শারদীয়ার আগমনের বার্তা আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে, মা আসছেন। এই আনন্দে প্রস্তুতি চলছে নানাভাবে সকলের মধ্যে। বিপুল ব্যস্ততা দেখা যায় পুজোর উদ্যোক্তা এবং মণ্ডপ সজ্জা কর্মীদের মধ্যে। দেবীর মূর্তি তৈরির কাজে কর্মব্যস্ত থাকে কুমোরপাড়ার মৃৎশিল্পীরা। তারপর দোকান বাজারগুলো নানা রকম পসরায় ভরে ওঠে, ক্রেতা ও বিক্রেতার আগ্রহ ও উৎসাহ চলে পুরুদমে। পাড়ায় পাড়ায় বারোয়ারি দুর্গাপুজোর চাঁদা তোলার জন্য যুবশ্রেণী উদ্যোক্তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তবে সাধারণ লোকেদের ওঠে নাভিশ্বাস, কারণ পুজোর মাসে এমনিতেই আর্থিক বাজেট ধরা যায় রাখা যায় না। তারপর ভাবতে হয় মা আসছেন বছরে একবার সপরিবারে। মা তো আসছেন, কিন্তু বর্তমানে মায়ের পুজোর ভক্তিভরে আরাধনার চেয়ে আড়ম্বরতা এবং জাঁকজমকটাই বেশি লক্ষ্য করা যায়। অথচ আমাদের সমাজ ব্যবস্থায় ধনী এবং গরিবের মধ্যে যে বিস্তর ব্যবধান রয়েছে, তাতে দরিদ্র ঘরের লোকেরা মায়ের পুজোর আনন্দে কতটুকু সামিল হতে পারবে তাতে যথেষ্ট সন্দেহ থেকে যায়। সর্বমঙ্গলদায়িনী শারদীয়া শুভ আগমন তখনই সম্পূর্ণরূপে আনন্দময় এবং সার্থক হয়ে উঠবে যদি ধনী গরিব সকলেই সমানভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারে, এই কামনাই করছি মায়ের কাছে। ইতি শুভেচ্ছান্তে লীলা কর্মকার, গান্ধীঘাট, আগরতলা।
1: পশ্চিম বর্ধমান দুর্গাপুর বিশ্বকর্মা নগর থেকে চিঠি লিখেছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, মা আসছেন। শারদোৎসব মানেই শিউলি ফুলের গন্ধ, কাশফুলের সমাহার, হিমালয় ও মেনকার কন্যা। ওমার বাপের বাড়ি আসার আনন্দ বুঝিয়ে দেয় মা আসছেন। বলার অপেক্ষা রাখে না যে এক বছর অপেক্ষার পরে মা আসছেন। এই আবেগে আপামর বাঙালি জাতি ভেসে থাকে। আশ্বিনের শারদীয় প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠের এই মহালয়ার আবাহন মন্ত্র কানে ভেসে আসার অর্থই হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দরজায় করা নাড়ছে। দেবী দুর্গার মর্তে আগমন মানেই চারপাশের বাতাসে পুজোর গন্ধ আর ঘরে ফেরার আকুলতা। নতুন জামা আর ঢাকের আওয়াজে মেতে উঠে পুরো বাংলা। জাতি ধর্ম নির্বিশেষে এই কটি দিন সবাই একসঙ্গে আনন্দ ভাগ করে নেয়। আমার লেখা একটি প্রাসঙ্গিক কবিতা দিয়ে আজকের বার্তা শেষ করছি। উৎসব লেখায় আমার লেখাটা ছাপেনি, শুধু লিখেছিলাম তিন্নির বাবা বড় ধনী, তাই নতুন পোশাক অনেকে পেয়েছে, অনেক পেয়েছে তিন্নি। অভাবের সংসার, তাই বুচির কিছু জোটেনি। লিখেছেন কাঞ্চন চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান দুর্গাপুর বিশ্বকর্মানগর থেকে।

এবারে চিঠিটি লিখেছেন চিরশ্রী পাল গড়দরজা বিষ্ণুপুর থেকে। প্রকৃতি প্রেমী মহিজ্ঞাপন, মা আসছেন। আকাশে বাতাসে তাই আগমনীর গন্ধ, কাশফুল চামড় দুলিয়ে চলেছে মাকে আনতে। আর শিউলি মায়ের পায়ের তলায় অর্থাৎ মাটিতে বিছানা পেতে মাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে। মায়ের আগমনে প্রকৃতি, আকাশ, বাতাস, রোদ, বৃষ্টি সবাই যেন ব্যস্ত। আকাশ চলেছে তার সাদা মেঘের ভেলা নিয়ে উমা মাকে আনতে। বাতাস দূর থেকে ছড়াচ্ছে শিউলির গন্ধ। শরতের সোনা ছড়া ঝলমলে রোদ বুঝিয়ে দিচ্ছে মায়ের আগমন বার্তা। আর বৃষ্টি, সেও তার কাজ করে চলেছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এইভাবে সে মায়ের সাথে লুকোচুরি খেলে চলেছে। নতুন জামা কাপড়ের গন্ধ, দূর থেকে ভেসে আসা নারকেল নাড়ুতে গুড়ের পাক দেওয়ার গন্ধ, সব মিলিয়ে শুধু আনন্দ আর আনন্দ। বাইরের জঞ্জাল পরিষ্কার, ঘরে ঘরে গোলা দেওয়া, প্রায় এক মাস ধরে মা ঠাকুমাদের ছাড়া মোছা, মাজা ঘষা ইত্যাদি পর্ব চুকিয়ে পুজোয় সব যেন নতুনের রাংতা। আর মনেও সারা বছরের একঘেয়ে ক্লান্তি দূর হয়ে আসে এক নতুন উদ্যম। ঘরে ঘরে মা কাকিমাদের হাতে তিলের নাড়ু, মুরকি, মোয়া তৈরির গন্ধ। এসব একদম বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজাতেই সম্ভব। দোকান বাজারে একমাস ভিড় ঠেলে কেনাকাটা পর্ব, আর থেকে আসি সবারই সামর্থ্য মতো নতুন জামা কাপড়। ঠাকুর দেখতে যাওয়া, প্রসাদ খাওয়া, মহালয়াতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দরাজ কণ্ঠে স্তোত্র পাঠ শুনে মনে এক শিহরণ আসা, এসবই যেন এক আলাদা আনন্দ। যতদিন যাচ্ছে এসব রেওয়াজ এখন তুলনামূলকভাবে ক্রমশ কমে যেতে বসেছে। কমে গেলেও তবু উমা মা আসার আনন্দ কখনোই ম্লান হবে না। আগেও যেমন ছিল এখনও আছে, আর ভবিষ্যতেও থাকবে, কারণ সে যে আমাদের ঘরেরই মেয়ে। চিরশ্রী পাল, গড়দরজা, বিষ্ণুপুর।

0: এবারে সময় হয়ে গেছে তথ্য জানিয়ে দেবার। যে সমস্ত সরকারি কর্মচারী, পুলিশ গার্ড, গাড়ির চালক, পুলিশ কর্মী, ক্লিনার এবং অন্যান্যরা যারা আসন্ন ভিলেজ কাউন্সিলিং নির্বাচনের কাজে নিয়োজিত রয়েছেন এবং ভোট গ্রহণের দিন নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে পারবেন না, তাদের জন্য ইলেকশন ডিউটি ভোট এর ব্যবস্থা করা হয়েছে। সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত ভিলেজ কাউন্সিলের ভোটারদের জন্য সাতচাঁদ আরডি ব্লক ক্যাম্পাসে পুরনো আরডি বিল্ডিং রুম নম্বর 1 এবং রুম নম্বর 2-এ অন্যান্য সেকশনের রুমে ভোট গ্রহণ কেন্দ্র খোলা রয়েছে। গতকাল এবং আজ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটাররা ভোট দিতে পারবেন। ইভিএম এর মাধ্যমে যারা ভোট দিতে চান তাদের ফর্ম 15-র মধ্যে ইলেকশন ডিউটির অ্যাপয়েন্টমেন্ট অর্ডারের কপি ভোট গ্রহণের অন্তর দিন আগে ভিলেজ কাউন্সিলের নির্বাচনী রিটার্নিং অফিসারে জমা দিতে হবে।
1: পরবর্তী তথ্যটি হচ্ছে, আগামী 28 সেপ্টেম্বর 2026 ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা

0: পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিটিএডিসির অন্তর্গত ভিলেজ কমিটি এলাকায় যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে ভোট গ্রহণের দিন সব সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এবারে চাকরি প্রার্থী বন্ধুদের জন্য NISST রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি স্টিল টেকনোলজি থেকে জানানো হয়েছে টেকনিক্যাল ম্যানেজার একটি পদ, চারটি পদ মোট রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 28 সেপ্টেম্বর। প্রথম পদটি হচ্ছে টেকনিক্যাল ম্যানেজার পদ একটি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সে মাস্টার্স প্লাস স্টিল প্ল্যান্টে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 45 বছর, 1,25,000 পর্যন্ত বেতনক্রম থাকতে পারে। দ্বিতীয় পদটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টু ডিরেক্টর পদ একটি, ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হতে হবে, বিশেষত মেকানিক্যাল অথবা মেটালার্জি অথবা ইলেকট্রনিক্স প্লাস আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়সক্রম 35 বছর, 50,000 পর্যন্ত বেতনক্রম রয়েছে। পরবর্তী পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, সংখ্যা একটি, গ্রাজুয়েট প্লাস PA তে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, MS অফিস অথবা এক্সেল জ্ঞান থাকতে হবে, বয়স 35 বছর, 35,000 পর্যন্ত বেতনক্রম রয়েছে। পরবর্তী পদটি হচ্ছে টেকনিক্যাল ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট, সংখ্যা একটি, ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা BSc প্লাস 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অথবা কম্পিউটার অফিস কাজ ও 40 WPM টাইপিং এই সব জানা থাকতে হবে, 35 বছর, বয়স 25,000 পর্যন্ত বেতনক্রম, মোট ভ্যাকেন্সি 4টি, আবেদন পদ্ধতি অফলাইন, লাস্ট ডেট 28 সেপ্টেম্বর 2026, সিলেকশন হবে শর্টলিস্টিং অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট হল https://nisst.org।
1: এবারে জানিয়ে দিচ্ছি আজকের আকাশ কি বলছে তা জানিয়ে দেবার। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়, তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 58%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 1 মিলিমিটার। আরেকটি সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। এই ছিল আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: এবারে ঘড়ি কিন্তু জানান দিচ্ছে আমাদের আজকের অভিজ্ঞাপন পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শ্রোতা বন্ধু, শারদীয় উৎসব আসছে, তাই সবাই আপনাদেরকে সুস্থ থাকারই আহ্বান জানাবো। যেহেতু অকাল বর্ষণ একটা দেখা দিচ্ছে, তাই কিছু সাবধানতা তো আপনাদের নিতেই হবে, সুস্থ থাকতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে অনুষ্ঠান পরিচালনায় আমি ছিলাম চিত্রলেখা ঘোষ।
1: আর আমি ছিলাম মহুয়া বৈদ্য।
0: নমস্কার।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী।
1: তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর

নমস্কার যুব বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি রয়েছি আজকে মানালি। কথা বলার জন্য সবসময় শব্দের প্রয়োজন হয় না, কখনো দুটো হাতের ছোট্ট একটি ভঙ্গি হয়ে উঠতে পারে সম্পূর্ণ একটি বাক্য, কখনো চোখের অভিব্যক্তি, মুখের ভাব আর হাতের ইশারাতেই প্রকাশ পেতে পারে অনুভূতি, প্রয়োজন ভালোবাসা কিংবা প্রতিবাদ। আজ 23 সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ভাষা শুধু মুখে উচ্চারিত শব্দের মধ্যেই সীমাবদ্ধ নয়, সাংকেতিক ভাষাও একটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক ভাষা যার নিজস্ব কাঠামো ও ব্যাকরণ রয়েছে। আমরা অনেক সময় সাংকেতিক ভাষাকে শুধু কিছু হাতের ইশারা হিসাবে দেখি, কিন্তু বিষয়টি তার চেয়ে অনেক গভীর। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জাতীয় সাংকেতিক ভাষা রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে 7 কোটিরও বেশি বধির মানুষ রয়েছেন এবং তারা 300রও বেশি বিভিন্ন সাংকেতিক ভাষা ব্যবহার করেন। অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজ কোনো একটি মাত্র আন্তর্জাতিক ভাষা নয়। যেমন আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় কথা বলি, তেমনি বিভিন্ন অঞ্চলের ডিফ কমিউনিটির নিজস্ব সাংকেতিক ভাষা রয়েছে। আর এখানেই আসে অন্তর্ভুক্তির বিষয়টি। একজন বধির মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারেন, চিকিৎসা পরিষেবা নিতে পারেন, কর্মক্ষেত্রে নিজের কথা বলতে পারেন, সরকারি পরিষেবা বুঝতে পারেন, কিংবা নিজের অধিকার সম্পর্কে জানতে পারেন, তার জন্য যোগাযোগের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি জানেন, 23 সেপ্টেম্বর তারিখটি বেছে নেওয়ার পেছনেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। 1951 সালের 23 সেপ্টেম্বর রোমে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ফেডারেশন অফ দ্য ডিফ, অর্থাৎ WFDI, পরিবর্তে তাদের উদ্যোগের ভিত্তিতে জাতিসংঘ 2017 সালে 23 সেপ্টেম্বরকে ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজেস হিসেবে ঘোষণা করে। 2018 সাল থেকে দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। আজকের দিনে তাই সাংকেতিক ভাষার স্বীকৃতি, ডিফ কমিউনিটির অধিকার এবং সমাজের সর্বস্তরে যোগাযোগের সুযোগ নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে সামনে আসে। এবছর অর্থাৎ 2026 সালের ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজের থিম ডিক্লারিং ডিফ পিপলস হিউম্যান রাইটস, সহজ বাংলায় বললে বধির মানুষের মানবাধিকারকে বাস্তবে প্রতিষ্ঠিত করা। এবছরটি আরও গুরুত্বপূর্ণ কারণ ওয়ার্ল্ড ফেডারেশন অফ দ্য ডিফ তাদের প্রতিষ্ঠার 75 বছর পূর্ণ করছে। একই সঙ্গে জাতিসংঘের কনভেনশন অন দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসাবিলিটিস বা CRPD গ্রহণেরও 20 বছর পূর্ণ হচ্ছে, তাই এবারের বার্তা খুব স্পষ্ট। শুধু অধিকার স্বীকার করলেই হবে না, সেই অধিকার যেন বাস্তব জীবনেও কার্যকর হয়, সেটাই গুরুত্বপূর্ণ। একজন বধির মানুষ যদি কোনো হাসপাতালের কাউন্টারে গিয়ে নিজের সমস্যার কথা বোঝাতে চান, সেখানে কি যোগাযোগের যথেষ্ট ব্যবস্থা রয়েছে? আমাদের নিজেদেরকেও একটু ভাবতে হবে। কোনো শিক্ষার্থী যদি সাংকেতিক ভাষায় শিক্ষা নিতে চায়, তার জন্য কি পর্যাপ্ত সুযোগ রয়েছে? এই প্রশ্নগুলো উত্তর খুঁজতে পারলেই আমরা আরও আন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে এগোতে পারব। তো বন্ধুরা, আবারও কথা হবে। আজকের প্রথম গান আমরা শুনবো।

0: বন্ধুরা, এবারে আমরা চলে যাব আর যে সপ্তদ্বীপের কাছে, এবং আমরা শুনব আজকের অনুষ্ঠান কবিতায় অন্তরঙ্গ। আর যে সপ্তদ্বীপের সঙ্গে রয়েছে আজকের অতিথি অন্তরা সাহা।
1: আজ একটি ছোট্ট পর্ব নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি, এবং আজকের পর্বের মূল বিষয় হচ্ছে কবিতা। কবিতা শুধু কিছু শব্দের বিন্যাস নয়, কবিতা হলো অনুভূতির এক অনন্য প্রকাশ। কখনো কবিতা আমাদের ভালোবাসার কথা বলে, কখনো বিরহের, কখনো প্রতিবাদের, আবার কখনো নিঃশব্দে ছুঁয়ে যায় আমাদের মনের গভীরতম

0: অনুভূতিগুলোকে। কবিতা আমাদের ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়, আর কখনো কখনো এমন কিছু কথা বলে যায় যা আমরা নিজেরা বলতে পারি না। তাই তো বলে, আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। হ্যাঁ, আজ সেই বোধের প্রকাশ করতে কবিতায় অন্তরঙ্গ পর্বে আমার সঙ্গে বিশেষ অতিথি শিল্পী অন্তরা সাহা। চলে যাবে অন্তরার কাছে। অন্তরা, তোমার কাছে কি শুনছি?
1: নমস্কার, আমি অন্তরা সাহা। আমাদের চিরন্তন অনুপ্রেরণা এবং শক্তির উৎসের নাম স্বামী বিবেকানন্দ। শোনাচ্ছি স্বামীজির লেখা একটি কবিতা। কবিতার নাম ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। জয় তবু যেন সুনিশ্চয়, জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবু তারাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে ধীরে লয়ে চলো, সাথে তব ক্রান্ত দর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশীষ ঝরিয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ। সত্য হোক শিব হোক সকলি তোমার, সত্য হোক শিব হোক সকলি তোমার, সত্য হোক শিব হোক সকলি তোমার।
0: কি অসাধারণ কবিতা শোনালে অন্তরা। আজকের এই আয়োজনে আমরা প্রবেশ করে গেছি সেই কবিতার অন্তরঙ্গ জগতে, যেখানে শব্দ হয়ে উঠেছে অনুভূতি, আর অনুভূতি হয়ে উঠেছে এক একটি কবিতা। চলে যাব পরের কবিতায়। কি শুনছি তোমার কাছে?
1: স্বামীজি শ্রীরামকৃষ্ণের কথা আসলেই যে ছবিটি আমাদের মনে সবার আগে ফুটে ওঠে, সেটি হচ্ছে শান্তির নীর বেলুড় মঠ। এবারে আপনাদের যে কবিতাটি শোনাচ্ছি সেটি কবি সুবোধ সরকারের লেখা একটি কবিতা। কবিতার নাম বেলুড়। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুচ্ছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে সিঁড়ি থেকে ধুলো মুছতে আমি আর কোথাও দেখিনি। স্থিত প্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, আরেকজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ধুলো, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না

0: সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। যে সিঁড়ি মুছতে পারে না, সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না।
1: অসাধারণ অভিব্যক্তি, কি অসাধারণ উচ্চারণ! চলে যাব পরের কবিতায়, কি শোনাচ্ছ অন্তরা?
0: আমাদের অহং যেন আমাদের গ্রাস না করে, আমরা যেন সর্বদা আনত থাকি আমাদের জীবনের কাছে, আমাদের জীবনের, আমাদের যাপনের আরেক নাম রবি ঠাকুর। এবারে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
1: বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমি বলেছিলাম আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী। অন্তরার কবিতায় সেই শ্লোক যেন সত্যি হয়ে গেছে। আজকের এই ছোট্ট পর্বে আমি ছিলাম আরজে সপ্তদীপ, এবং আমার সঙ্গে কবিতার অন্তরঙ্গে ছিল শিল্পী অন্তরা সাহা।
2: আমরা এতক্ষণ শুনলাম কবিতায় অন্তরঙ্গ। এবারে আমাদের সঙ্গে রয়েছে আরজে সপ্তদীপ, শুনব আরজে সপ্তদীপের গল্পপাঠ।
3: কলিকাতার ইংরাজি স্কুলে আমাদের ক্লাসে একটি নতুন ছাত্র আসিয়াছে। তার বয়স ওই 12-14 বেশি নয়। সে স্কুলে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল আমি পোয়েট্রি লিখতে পারি। এই কথা শুনিয়া ক্লাস শুদ্ধ সকলে অবাক হইয়া গেল। কেবল দু একজন হিংসা করিয়া বলিল, আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি। নতুন ছাত্রটি বোধ হয় ভাবিয়াছিল সে কবিতা লিখিতে পারে, শুনিয়া ক্লাসে খুব হুলস্থুল পড়িয়া চাইবে এবং কবিতার নমুনা শুনিবার জন্যে সকলে হা হা করিয়া উঠিবে। যখন সেরূপ কিছুরই লক্ষণ দেখা গেল না, তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে এরূপ ভাবে যাত্রার মতো সুর করিয়া একটা কবিতা উড়াইতে লাগিল। ওহে বিহঙ্গম, তুমি কিসের আশায় বসিয়াছো উচ্চ ডালে সুন্দর বাসায়, নীল নভ মণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া, যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং ডানা, উড়ে যেতাম তব শোনে নাহি শুনে মানা। কবিতা শেষ হইতে না হইতেই ভবেশ অদ্ভুত শুরু করিয়া এবং মুখ ভঙ্গি করিয়া বলিল, আহা যদি থাকতো তোমার লেজ এবং জানা, উড়ে গেলাই আপদে যেত করত না কেউ মানা। শুনিয়া সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। নতুন ছাত্র তাহাতে রাগিয়া বলিল, দেখো বাবু, নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী শখ।

0: শৃগাল ও দ্রাক্ষা ফলের গল্প শোনি বুঝি? একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ ঘুরিয়ে বলিল, শৃগাল এবং দ্রাক্ষা ফল, সে আবার কি গল্প! অমনি নতুন ছাত্রটি আবার সুর ধরিল, বৃক্ষ হতে দ্রাক্ষা ফল ভক্ষণ করিতে, লোভী শৃগাল প্রবেশ করে দ্রাক্ষা খেতে, কিন্তু হায় দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে, শৃগাল নাগালে পাবে কি রূপে তাহাকে, বারম্বার চেষ্টায় হয় অকৃত কার্য, দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য। সেই হইতে আমাদের হরেরাম একেবারে তাহার চেলা হইয়া গেল। হরেরামের কাছে আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল, সে নাকি এই কবিতা লিখিয়াছে যে একখানা দুই পয়সার খাতা প্রায় ভর্তি হইয়াছে, আর আট দশটি কবিতা হইলেই তাহার একশোটা পূর্ণ হয়, তখন সে নাকি বই ছাপাইবে। শুনিয়া কেহ কেহ আরো অবাক হইয়া গেল, কাহারো কাহারো হিংসা আরো দ্বিগুণ জ্বলিয়া উঠিল। ইহার মধ্যে একদিন এক কাণ্ড হইল। গোপাল বলে একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে, এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল। তাহার মধ্যে বিদায় বিদায় বলিয়া অনেক অশ্রুজল দুঃখ শোক ইত্যাদি কথা ছিল। গোপাল কবিতার আধখানা শুনিয়াই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠিল। সে বলিল,
1: হতভাগা, ফের আমার নামে পোয়েট্রি লিখবি তো এক থাপ্পড় মারব। কেন রে বাপু, দুনিয়ায় কি কবিতা লিখবে না আর কোনো জিনিস পাওনি?
0: হরেরাম বলিল, আহা বুঝলে না, তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না তাই ও লিখেছে। গোপাল বলিল,
1: ছেড়ে যাচ্ছি তো যাচ্ছি, তোর তাতে কি রে, ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতা ছিঁড়ে দেব।
0: ছেলেরা, বিশেষত ওই নিচের ক্লাসের ছেলেরা দলে দলে শ্যামলালের কবিতা শুনিতে আসিতে লাগিল। ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকমের ছোঁয়াচে হইয়া স্কুলের প্রায় অর্ধেক ছেলেকে পাইয়া বসিল। ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা গেল। বড়দের মধ্যে কেউ কেউ শ্যামলালের চেয়ে ভালো কবিতা লিখিবার জন্য কোমর বাঁধিয়া লাগিয়া গেল। স্কুলের দুয়ারে, পড়ার কেতাবে, পরীক্ষার খাতায় চারদিকে কবিতা গজাইয়া উঠিল। পাঁজিরির বৃদ্ধ ছাগল যেদিন শিং নাড়িয়া দড়ি ছিঁড়িয়া স্কুলের উঠোনে দাপাদাপি করিয়াছিল আর শ্যামলালকে তাড়া করিয়া খানায় ফেলিয়াছিল, তাহার পরদিন ভারতবর্ষের বড় ম্যাপের ওপর বড় বড় অক্ষরে লেখা বাহির হইল, পাড়ে জির ছাগলের এক হাত দাড়ি, অপরূপ রূপ তার যাই বলি হারি, উঠোনে দাপট করি নেচেছিল কাল, তারপর কি হইল জানে শ্যামলাল, আহা জানে শ্যামলাল। শ্যামলালের রংটি কালো, কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থই চটিয়া লাল হইল এবং তখনই তাহার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল। সে সবেমাত্র লিখিয়াছে, রে অধম দুরাচার পাষণ্ড বর্বর, এমন সময় গুরুগম্ভীর গলায় কে যেন ডাকিয়া বলিল, শ্যামলাল। ফিরিয়া দেখি হেডমাস্টার মশাই, ম্যাপের ওপর কি লেখা হচ্ছে? শ্যামলাল একেবারে থতমত খাইয়া বলিল, আগে আমি আগে লিখিনি, আগে ওরা লিখেছিল।
2: ওরা কারা?
0: শ্যামলাল বোকার মতো একবার আমাদের দিকে একবার পরিকাঠের দিকে তাকাইতে লাগিল, কাহার নাম করিবে বুঝতে পারিল না। মাস্টার মহাশয় আবার বলিলেন,
2: ওরা যদি পরের বাড়ি শীত কাটতে যায় তুইও কাটবে, ওরা যদি নিজের গলায় ছুরি বসায় দেখা দেখি তুমিও কি বসাবে।
0: যা হোক, সেদিন অল্পের উপর দিয়ে গেল। শ্যামলাল একটু ধমক ধমক খাইয়াই খালাস পাইল। ইহার মধ্যে আমাদের নতুন শিক্ষক মহাশয় গল্প করিলেন যে তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত। একবার ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিয়া তাহার কবিতা শুনিয়া তাহাকে সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়াছিলেন। এই গল্পটি মনে হয় অনেকেরই মনে লাগিয়াছিল। বোধহয় অনেকেই মনে মনে স্থির করিয়াছিল ইন্সপেক্টর আসিলে তাহার কবিতা শুনাইতে হইবে। ইহার মাসখানেক পরেই ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিলেন। প্রায় 25-30টি ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে। বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে। হেডমাস্টার মহাশয় ইন্সপেক্টরকে লইয়া ঘুরে ঢুকিতেছেন, এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হইতে একটি কাগজ বাহির করিল। আর কোথা যায়, পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা পড়িয়া ফেলে।

0: এই ভয়ে ছোট বড় 25-30টি কবিতাওয়ালা একসঙ্গে সাংঘাতিক রকম বিকট চিৎকার করিয়া যে যার কবিতা হাঁকিয়া উঠিল। মনে হইল সমস্ত বাড়িটা করতালের মধ্যে ঝনঝন ঝনঝন ঝন করিয়া বাজিতে লাগিল। ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাঝ পথেই মেঝের উপর বসিয়া পড়িলেন। ছাদের উপর একটা বেড়াল ঘুমাইতেছিল, সেটা হঠাৎ হাত পা ছুড়িয়া তিনতলা হইতে পড়িয়া গেল। স্কুলের দারোয়ান হইতে অফিসের ক্যাশিয়ার সবাই হা হা করিয়া ছুটিয়া আসিল। সকলে সুস্থ হইলে পর মাস্টার মহাশয় বলিলেন, এত চেঁচাইলে কেন? সকলে চুপ করিয়া রহিল। আবার জিজ্ঞাসা করিল, কে কে চেঁচাইয়াছিল? পাঁচটি ছেলে একসঙ্গে বলিয়া উঠিল, শ্যামলাল। শ্যামলাল যে একা মারাত্মক রকম চেঁচাইতে পারে এই কথা কেহই বিশ্বাস করিল না। সুতরাং স্কুল শুদ্ধ সকলকে স্কুলের পর আটকাইয়া রাখা হইল। অনেক তম্বিতাম্বার পর একে একে সমস্ত কথা বাহির হইয়া পড়িল। হেডমাস্টার মহাশয় বলিলেন, কবিতা লেখার রোগ হয়েছে, রোগের ওষুধ কি? পণ্ডিত মশাই বলিলেন, সে কি আবার ওষুধ? বিষম বিষ্মৌঢম, মানে ওই বিষের ওষুধ বিষ। বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা, কবিতার ওষুধ দস্য টিকা। তোমরা যে যা কবিতা লিখেছ তার টিকা করে দিচ্ছি। তোমরা এক মাস প্রতিদিন 50 বার করে এটা লিখে এনে রোজ আমায় দেখাবে। এই বলে তিনি টিকা দিলেন। পদে পদে মিলি খুঁজি, গুনে দেখি 14, মনে করি লিখিতেছি ভয়ানক পদ্য। হয় হব ভবভূতি নয় কালিদাস।
1: এবারে আমরা শুনব আর যে মৃন্ময়ীর কবিতা।
2: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা থেকে এবারে পড়ে শোনাচ্ছি। অমিতর কাছে লেখা লাবণ্যের শেষ চিঠিটি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই ওধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠে আধারের বক্ষ ফাঁটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াইয়ে ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চোরায়। রথের চঞ্চল ব্যাগ হাওয়ায় ওড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে।
1: আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এতক্ষণ শুনছিলেন যুবা অনুষ্ঠান যুববাণী আকাশবাণী আগরতলা। শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধনা অনুষ্ঠানে, শিল্পী সবিতা ব্রতদত্ত।

এতক্ষণ শুনছিলেন দেশাত্মবোধক গান দেশবন্দনা অনুষ্ঠানে সবিতা ব্রতদত্তের কণ্ঠে। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: প্রথমে বিশেষ বিশেষ খবর। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর আইএমইসি সমর্থনের কথা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের বদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। মাদকের বিরুদ্ধে আরও জোরদার অভিযান চালানোর লক্ষ্যে আজ পশ্চিমবঙ্গে নেশামুক্ত ভারত 2029-এর সূচনা হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় আয়ুর্বেদ দিবস। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপের প্রভাবে আজ ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ উপকূল, ওড়িশা ও তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। এশিয়ান গেমসের মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছেন অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকের, এ পর্যন্ত ভারতের পদক সংখ্যা 8। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভূ রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ, জলবায়ুজনিত বিপর্যয় এবং বহুপাক্ষিক ব্যবস্থার উপর সৃষ্ট চাপ মোকাবিলায় গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে আয়োজিত দক্ষিণী বিশ্বের দেশগুলির এক বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত উত্তপ্ত। এ সময় প্রতিকূলতা মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির একত্রে কাজ করা উচিত।
1: Global South today may be in the front row of the global crisis, but is in the back row of decision making. We have seen an increase in the number of active conflicts, and these pose a significant risk to the global economy. For the Global South, there has never been a moment as critical as right now for solidarity.
0: বিদেশমন্ত্রী জ্বালানির প্রাপ্যতা ও মূল্য নিয়ন্ত্রণ, শস্য ও সার সরবরাহ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু অর্থনৈতিক ও বাণিজ্যিক চর্চা প্রসারের আহ্বান জানান। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর ইতালির উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী অ্যান্তনিও তাজানির সঙ্গে সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলি গোষ্ঠী সেল্যাকের মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক ও উন্নয়নমূলক অংশীদারিত্বের আহ্বান জানান। নিউ ইয়র্কে 2026 সালের রাষ্ট্রসংঘের উচ্চ পর্যায়ের সপ্তাহ বা হাই লেভেল উইক চলাকালীন ভারত সেল্যাক বিদেশমন্ত্রীদের বৈঠকে ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, ভারত ও সেল্যাকের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এখন 50 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত এক দশকে ভারত বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। উভয় দেশই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে চলা G20 সম্মেলনের আগে এ সংক্রান্ত আলোচনা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। কার্নি আরও বলেন, ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানাডা সফর করার কথা, যদিও সফরের সুনির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের পাশাপাশি আয়োজিত এক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী একথা জানিয়ে আগামী এক দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কানাডার বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ইচ্ছা প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর প্রশাসন ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর আইএমইসিকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের সময় পশ্চিম এশিয়া দেশগুলির ওপর একাধিক হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিকাঠামোকে ইরানের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এবং আরব নেতাদের সঙ্গে এক বৈঠকে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প একথা বলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের 81তম সাধারণ সভার অধিবেশনে গতকাল ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের সামরিক অভিযানের সপক্ষে বক্তব্য রেখেছেন। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে তুলতে সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানান তিনি। ট্রাম্প বলেন, ইরানের কাছে চুক্তিতে পৌঁছানো কিংবা মার্কিন সামরিক অভিযানের সম্মুখীন হওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করেই আমেরিকা হামলা চালিয়েছে এবং এর ফলে ওই দেশের সামরিক ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। ইরানকে কোনো মতেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেবেন না বলেও ফের জানান তিনি। বাণিজ্যিক জাহাজগুলির ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে দেওয়ারও আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এদিকে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু করতেই রাষ্ট্রসংঘের সাধারণ সভার কক্ষ ছেড়ে বেরিয়ে যান ইরানের কূটনীতিকরা। রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান কিংবা বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি কেভি ট্রাম্পের বক্তৃতার সময় সেখানে উপস্থিত ছিলেন না। উপসাগরীয় সহযোগিতা পর্ষদ জিসিসি ইরান ও তার

দেশগুলির প্রতি আরব দেশগুলির ওপর হামলা বন্ধ করা এবং দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে অবাধ চলাচলের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে সুইজারল্যান্ডের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইবি বলেছেন, হরমুজ প্রণালী বা বাবেল আরমান্দেব প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেলের বাজার ও সরবরাহ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়েছে। তবে ইরান জানিয়েছে, ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তাদের হামলা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবি প্রত্যাখ্যান। সুমেরু এবং উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এই নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেন। গ্রিনল্যান্ডকে ডেনমার্কের নিয়ন্ত্রণে রেখেই সেখানে মার্কিন সেনার উপস্থিতি বাড়ানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশজুড়ে আজ পালিত হচ্ছে আয়ুর্বেদ দিবস। শরীর সুস্থ নীরোগ রাখতে ভারতের প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রসারের লক্ষ্যে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক দিনটি পালনের কথা ঘোষণা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুর্বেদ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আয়ুর্বেদ শুধুমাত্র একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি সুস্বাস্থ্য ও পরিমিত জীবনযাত্রার একটি শক্তিশালী উপায়। আয়ুর্বেদ দিবসে এবছরের মূল ভাবনা সুস্থতর ভবিষ্যতের জন্য আয়ুর্বেদের গুরুত্ব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজি রাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও তিনি ভদোদরায় ব্রহ্মকুমারীদের একটি প্রচার অভিযানের সূচনা করবেন এবং গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেসের উদ্বোধন করবেন। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি 12,600 বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানে 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। মাদকের বিরুদ্ধে রাজ্যজুড়ে আরও জোরদার অভিযান চালানোর লক্ষ্যে আজ পশ্চিমবঙ্গের নেশামুক্ত ভারত 2029-এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ইকোপার্ক থানার কাছে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। মুখ্যমন্ত্রী আগেই পুলিশকে মাদক বিরোধী অভিযান আরও তীব্র করার পরামর্শ দিয়েছেন। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত অতি গভীর নিম্নচাপটি আজ রাতের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, অন্ধ্র উপকূল, ওড়িশা ও তেলেঙ্গানার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবেই এই অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজ ভোররাত থেকে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসের চতুর্থ দিনের শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন। মেয়েদের স্কিট শুটিং ইভেন্টে মহেশ্বরী সিং, পারিনাজ ধানিওয়াল ও রাইজা ধিলন ব্রোঞ্জ পদক জয় করেছেন। এর ফলে দেশের মোট পদক সংখ্যা বেড়ে হয়েছে 8। এদিকে সফট টেনিসে দেশের হয়ে প্রথমবার পদক নিশ্চিত করে ইতিহাস গড়েছেন জয় মিনা। কোয়ার্টার ফাইনালে তিনি ফিলিপিন্সের শেরউইন নুগুইটকে 4-3 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। ভারতীয় সাঁতারু বেনিস্টন বেনেডিক্টন পুরুষদের 100 মিটার বাটারফ্লাই ইভেন্টের ফাইনালে উঠেছেন। ফাইনাল খেলা আজ দুপুর 1:38 শুরু হবে। রোয়িংয়ে বলরাজ পানওয়ার পুরুষদের সিঙ্গলসে স্কাল্ট ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছেন। তিনি 6:52.84 সময় নিয়ে নিজের হিটে তৃতীয় এবং দুটি হিট মিলিয়ে সামগ্রিকভাবে চতুর্থ স্থান অর্জন করেন। এই ইভেন্টের ফাইনাল আগামীকাল। ক্যানোয়িং ইভেন্টে ভারতের পুরুষদের কায়াক ফোর দল হিটে 1:29 সামান্য বেশি সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে ফাইনালে পৌঁছেছে। সেপাক টাকরো ইভেন্টে ভারতের পুরুষদের রেগু দল গ্রুপ বি উদ্বোধনী ম্যাচে ফিলিপিন্সকে 2-0 সেটে পরাজিত করেছে। তারা 15-7, 15-10 ব্যবধানে জয়লাভ করে। ভারোত্তোলক মীনাবাই চানু মহিলাদের 49 কেজি বিভাগের ফাইনালে নামবেন। খেলা শুরু হবে সকাল 10টায়। হকিতে ভারতীয় মহিলা দল আজ সকালে পুল বির তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু সকাল 11:30। পুরুষদের ব্যাডমিন্টন এবং মহিলাদের উশু ইভেন্টে ভারতের পদক জয় ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ বিশ্বের দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও

0: বিশ্ববিদ্যালয়ে 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় আয়ুর্বেদ দিবস। এশিয়ান গেমসে এ পর্যন্ত ভারতের পদক সংখ্যা দাঁড়িয়েছে 8। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নয়াদিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। এবারের মূল বিষয় জলবায়ু সহনশীল জলব্যবস্থা। গতকালের অনুষ্ঠানে জল সংরক্ষণ ও সঠিক ব্যবহারের উপর জোর দেন উপরাষ্ট্রপতি। আসন্ন ইডিসি ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে সিপাহীজলার কাঠালিয়া, গোমতীর কিল্লা এবং খোয়াই জেলার 5টি ব্লকে নির্বাচনী কর্মীদের ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু হয়েছে। কাঠালিয়ার প্রথম দিনে 24 জন কর্মী ভোট দেন, কিল্লায় 263 জনের ভোট নেওয়ার প্রক্রিয়া চলছে এবং খোয়াইয়ের জেলাশাসক পুলিশ সুপার বিভিন্ন ব্লকের স্ট্রংরুমে ও গণনা কেন্দ্র পরিদর্শন করেন। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মান্দাই ব্লকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু হয়েছে। মান্দাই ব্লকের ভিডিও

ব্লকে নির্বাচনী কর্মীদের ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু হয়েছে। কাঠালিয়ার প্রথম দিনে 24 জন কর্মী ভোট দেন। কেল্লায় 263 জনের ভোট নেওয়ার প্রক্রিয়া চলছে এবং খোয়াইয়ের জেলা শাসক পুলিশ সুপার বিভিন্ন ব্লকে স্ট্রংরুমে ও গণনা কেন্দ্র পরিদর্শন করেন। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মান্দাই ব্লকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু হয়েছে। মান্দাই ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসারের পূজন সেন জানান, ব্লকের অধীনে 53 জন ভোটকর্মীর ভোট গ্রহণ হবে। তিনি আরও জানান, ব্লকের অন্তর্গত 330 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। ঊনকোটি জেলার 75 ব্লকে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন উপলক্ষে গতকাল ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের ইলেকশন ডিউটির ভোট শুরু হয়েছে। ব্লক চত্বরে সুবিধাদান কেন্দ্রে আজ শেষ হবে ভোটদান পত্র পর্ব। জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্যকে সামনে রেখে 5 দিনব্যাপী নিষ্ঠা ও দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অডিটোরিয়ামে শুরু হয়েছে। আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিআরটির অধিকর্তা অধ্যাপক দীনেশ প্রসাদ সাকলানি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেকে প্রমুখ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লুর সঙ্গে বৈঠক করেছেন এনসিআরটির অধিকর্তা অধ্যাপক দীনেশ প্রসাদ সাকলানি গতকাল লোকভবনে। এই বৈঠকে বিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থা, শিক্ষা উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। আগরতলা দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগ র্যালি অনুষ্ঠিত হবে। আগামী 13 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে এই নিয়োগ র্যালি। এই র্যালি সফল করতে গেলে গতকাল পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ডক্টর বিশাল কুমারের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সেনার পদস্থ আধিকারিকরা। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর উদ্ভূত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণাবর্তের আকার নিয়ে আগামীকাল ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে অতিক্রম করতে পারে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠানে লীলামণি জরা। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী পরীক্ষিত বালা। দুপুর 1:50 রাগ প্রধান গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার বিষয় নাউন অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনার্স থেকে পাঠ দেবেন ক্ষুদিরাম বোস ইংরেজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শুভ্র শঙ্কর দাস। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে গাভী ও বাছুরের সুষম খাদ্য প্রসঙ্গে বলবেন ডক্টর কল্যাণ রায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সৃজনী। রাত 8:30 আধুনিক গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রাত 9:00 নজরুলগীতি শুনবেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 শুনবেন অষ্টলক্ষ্মী। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী অমিত কুমার। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পের কণ্ঠে। প্রথম গানখানি শুনুন শিল্পী সৌমি নাঝা।

গানখানি শুনলেন শ্রেয়া গ্রহ ঠাকুরতার কণ্ঠে, শুনছেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী কৌশিক দে।

0: গানখানি শুনলেন কৌশিকদের কণ্ঠে, এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের। দেখা,
2: 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথমে মোহরা ছায়াছবির কিছু গান শুনুন। প্রথম গানখানি শুনুন উদিত নারায়ণ এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে।

মোহরা ছায়াছবির এই গানখানি শুনলেন কুমার শানুর কণ্ঠে। ছবির আরেকখানা গান শুনুন পঙ্কজ উদাস এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে।

কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে শুনলেন মোহরা ছায়াছবির এই গানখানি। এবারে একখানি গান শুনুন মেয়ে খেলাড়ি তুয়ানারি ছায়াছবি থেকে, কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, এবারে শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

वहाँ एक हाथी भी रहता था। वो दिन भर इधर उधर घूमता रहता था।

শুনলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন পাশের বাড়ি ছবি থেকে, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

আজ সন্ধ্যায় ছবি থেকে গানটি শুনলেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারে ছবি রাত ভোর, শিল্পী শ্যামল মিত্র।

আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটির শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবি পিতা পুত্র।

রায় বাহাদুর ছবি থেকে গানখানি শুনলেন সবিতা চৌধুরীর কণ্ঠে। আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারের ছবি গঙ্গা, শিল্পী পঙ্কজ মিত্র।

हाय हाय গানটি শুনলেন মর্জিনা আবদুল্লাহ ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের ছবি রাজকুমারী, শিল্পী কিশোর কুমার।

গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে প্রথম কদম ফুল ছবি থেকে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের ছবি নিশান, শিল্পী কিশোর কুমার এবং আরতি মুখোপাধ্যায়।

আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবি পেতাপুত্র।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে মন নিয়ে ছবি থেকে। অনুষ্ঠানে এবারের ছবি দেয়া নেয়া শিল্পী আরতি মুখোপাধ্যায়।

যাবে। এই খেল মজেদার বাবু মিলবে না তোমার, এই খেল মজেদার বাবু মিলবে না তোমার, হায় হায় পুড়িয়ে যাবে, জুড়িয়ে যাবে, ফুসকে যাবে, ধসকে যাবে, হায়।

আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: দীপর গাম যতন আকাশ ফেন আগরতলা লামসুগ যতন তিনি দীপর জন কগ্র পান্দ আফাতে পান্দন পুলাবন লালমানি জ্বর খানা যান তাং বিদি আগে তাং বিদি ও ভার্মি কম্পোজ হরিমান রোগী থাইসেন কক্সই খানার জাগান
1: মকিতং থাকিতং রক না হামরি উই কেবাং খে থাইরি না হিংকে চং আরো সার এবা ফাস রক কেবাং খেরি না নাঙ্গ অসারক নং হাতি রোগ রং খিবি পায়ই নগণ সুনামুই রে মান অসারক নেই বিশৃঙ্গ কেঞ্জুয়ানে সার এবা বার্মি কম্পোজ সার ব কাইসা অ কেঞ্জুয়ানে সার সোনামনা থাকা হিংকে পুইলান সং কেঞ্জুয়ান সায়ুই নাহারনা নামায় ফিয়াবা মৈতুনা রোগ দি যত কেঞ্জুয়ানে অসার সোনামুই মানিয়া অসার সোনামনা হিংকে কেঞ্জুয়ান জাত ন সায়ু নাহারনা নামায় আবরগনি বিশৃঙ্গ তঙ্গ ইসেনিয়া ফেতিদা অব অংখা ইউরোপনি জাত ইড্রিলাস ইউজিনি অব দক্ষিণ আফ্রিকানী জাত আবনো কারিব পেরু নিক্স এক্স ফাদেতাস হিনুই অব ভারতনি জাত তঙ্গ আবরগ্ন রিউইন অ সারমা সানাম থাই অ সার সানামনা থাঙ্কে পুইলানো পাকানি কাইসা টেঙ্কি সানামনা নাংনাই অ টেঙ্কিনি তরমারি এংনা নাংনাই এক মিটার থুকমারি এংনা নাংনাই সতুরনি সিমি নব্বই সেন্টিমিটার তাই লকমারি এংনা নাংনাই দুই মিটার সাতুং তাই ওয়াতে কাতিরিনা বাকে টেঙ্কিন নখুংরিউই তনেনা নামায় তৈব থাকে টংমায়ানী বাকে টেঙ্কিনি কিনানি তলা ফাসিঙ্গ কাইসা ওয়াশং এবার পাইপ সামই তনে দি ও ওয়াশংনি কচকমা তৈ বাই গুবনি সয়বাগ তৈ ধালগুই মুখিতংনি বলাই রগ স্প্রে খাইকে বেলায় হামো

0: তেংক সার সুনাম না থাকা হংকে সুকাং যা ব্রা বকব্রা কষকন চিগুন চিগুন খে তানুই গরং সা জাগাও সিনি নি সিমি চি সাল জরা তনুই ওয়াইনি ওয়াইঠাম ফিলফিলি মুসকি বুতুই সারি রেদি আবনু সুলাই অ যা ব্রা বকব্রা কষক রকন হাকর কম্পোজ সার সুনামুই মাস কাইসা সুক সগ্রুই তনিকে বেলাইন হামকুগ তেংকিনি তোলানি এনচি কাইসা নি সিমি কাইনুই হা এবাখে হাচিনচ তন্মান নরুই আবনি জাগাও মুসকি কষক সারুই রিনা নাংনাই আবনু উল অ যাব্রা বকব্রা কষক তাই মুসকি কষকনে সাকা সাকা খোলাই তেংকিন ষাট সেন্টিমিটার জরা সুপুংনা নাংনাই তেংকিও তনিজাক অ সারন হিনিমান কেনজোয়া কষকনে সার এবাখে বার্মি বেদ আবনু ইয়াগুলোকে অ বার্মি বেদ এবাখে অ কেনজোয়া যাব্রা কষকনে সাকাও বাসিজাক কেনজোয়ানো ফিয়গুড়ি দি ফিয়ক মানে কিসা ওলন অকেনজোয়া কষকগ যাব্রা কষকনি বিশৃঙ্গ হাবই থাংমানি নোগানো অ যাব্রা কষকনি সাকাও হাতিও ওয়াইনি এবা ওয়াইথাম নাংখাকে আবনি গবং তৈ খরৌই রিনা নাংনাই জেসুক জোড়া অ যাব্রাও মসময় নাইখে ইয়াগো তৈ শিয়াসার তৈ রিমা ওল টেঙ্কিনি সাকাও প্লাস্টিকনি মানৈন্য কারুই হাকর গনাং জেস মানৈন্য ফানো খলবই তনি দি হাতি বারসাও ওয়াইসা অ যাব্রা কষগো ফিরগুই রিনা নাংনাই অব হাইকে খলাইকে মাস দেয়ার নিশিমি দুই মাস সিংকে ন যাব্রা কষক কেনজোয়া খাওয়াই থাংবায় না কেনজোয়া খাকাকে ন তৈ রুনা নিমথাগৈ তনি দি আফুরো অ কেনজোয়া ন টেঙ্কি নীতি সাউই কাইসা প্লাস্টিকনি কেসেং কোনা গবং মানয় তনিখে অ কেনজোয়া রক তলাও খলাই থাংবায় না আফুরুকে অ কেনজোয়া ন অ কেনজোয়ানি সার ন আলাদা খেলাই মানানো সুং অ কেনজোয়ানি চারা এবাখে বুতুন খাতেউই টনিনা হিংকে কোতাল চুবাচ সুনামুই টনিনা নাংনাই আব হাইকে কেনজোয়ানি সার সুনামুই সুংচিনি সালব্রমনি নাংমানি মুখিতং থাকিতং রক রেউই মানো এবাখে ফালুই বসুং রং পয়সা রক আজই মানো
1: আসে জোড়া থেকে থাকবি ভার্মি কম্পোজ সার এবার কাবা কেনজোয়ানি সারনো বোমাকে সামনো না তাই ও সারনো যেন বোমাকে মেকেন থাকিং দরিবই মেকেন থাকিং যেন কাম করি বন্তনিমান আপনার থাইসান কক সবই খাই জাকা হাইন হাই তাবো লালমানি জরো খাই জাগান জাদু রেজাম জাদুনি রেজামগো সুকশ্বরী দেওয়ার বৈরজাবজাক রেজামর খাই জাগানা

ಸುಮತ ಬಿಶುವ ವಶ ಪಯೋ ಏ ಅಸುಲೇ ಬಸವ ಕುಮಾರ ಸಿನಿಯ.

0: তাহাকে হাই হাই মালাই ফিরে নেই শ্রী নগ্ন ভালো নগস থাঙ্গরা দি
1: মহারাজ আং তাবক সরাইয়া মা ফানি নেব কি ফিলি থাঙ্গনানি তাবক থাঙ্গে নিজে শত্রু তংলাই রক বরক দেবসে মনে নাই তাই ও দুখনি সময়ও নিনি গালা তংলা নাং নাই নিনি যে গতি আনিব আ গতি ন হাগে শনির কবাইস নে আর ইয়া কাছে নে ভাল
0: ইশরি নতিনি তোমার সময় কত তাংলা
2: শ্রীবৎস রাজা

0: বেশিরই নৈতিনি তোমার সময় কথা টাংলা।
1: শ্রীবৎস রাজা, তাই বিহিক চিন্তা নি কত বিতিন, আমলো ঠিক না হরই কাচাং নক বড় খরাং আঙ্গে ছাকলাইও।
2: রানীমা রানীমা
3: বিয়াং বংখা খনাগরা দি
0: খনাগরা দি শ্রী কাহা কা খনাগরা দি
2: রানীমা নিন কক বলা খেন চামানি ছাইন যে গতি হিন ছে গতি তাই নরক যে জাগা তঙেব তা কাকলা দি নরক করি ন তং দি ননি লগি না আমো তঙান তাই জরা তং শ্রী নং জাতে কে তঙান না দি রানীমা।
0: শ্রী তোমার খাই নাই তাবু আহ ধর্মবতার নজরে শেষে নাই শরীর সাহায্য ইচ্ছা দোষ পুরো হয়েছে শুনতে যত ইয়া কালিমা থাকছে নাকি শিরি দেখে শিরি নিরি যত রাগসাক রিসাক তমনি তুই হমছে রে শিরি
3: মহারাজ তাম খাইছি না হিন্দি হিন্দি
0: কমল হামে বলে তা তুই সে কত মাং খাদো তোমার খাই নাই সিরি কবর নামাতে খামলাইছে নাই
3: মহারাজ তাই বুসুক হিমছি নাই অগো মাইকরে ইয়াকুং রং রুবাই বাইখা তাই হিমি মানলিয়া মহারাজ আং হিমি মানগলাখা
0: এই সিরি হামগরা দি ও তাও খাই নাই তোরে তোরে কোয়া হামগরা দি মরি শুরু হই যে খানি মালায়ো আপুরো পার লেলানো জাগা নাই তোক সিরে হামগরা দি ও ও দরিয়া সংসারে হিমি ফাইমানি তাই বিদে স্বাগত ক্ষমানা তাও খ সাইমান লিয়া ও খুইমা সইমান লিয়া বিয়াং ঠাঙি বাজি সি নাই কিচ্ছা দয়া মায়া খাজাইছে যে আমা লক্ষ্মী সিরি হুম দিতে রে তোরে আরে না হালে সিরি ই কব সাবং খা ও বা গাবার সাদং খা সিরি না হালে
3: ই কো বন তাম খলাইনি মহারাজ
0: আ বল নুগি সুবা লাগে নাই গাবার সা ও গাবার সা ইয়া ফাইগরা দি
4: তাম খাই না রিহিন দেখো নর নবা সিনি সিমালি আবলা
0: আং ও খুইব সুগলিয়া আনো আস মাস সবার গরা নাই গাবর সা
4: আং গতিনে ওয়াইসে বুমালে আ মাং নি সিমান রাখো নর ন তাম হনাই
0: গাবর সা ও বনো মাস সবাক লাগ জানাই ও খুই বাংলিয়া
4: হে মাসাত লাং যাছে দেখো
0: ইশিরি নো আনো সঙ্গি করে চালায় নো খুই বাংলিয়া
3: আও সঙ্গানু মহারাজ মহারাজ জংনো আক লাংমানি হেলে বই পাই সোনা হনি তেলাং মাসে তুই ইয়োগি থাকা আং বুঝি মানলিয়া মহারাজ
0: হেলা যাচ্ছে যোগী থাকলা হা
3: আও মহারাজ
0: ও বুঝিলা হা ইশ্বরী বুঝিলা হা ও বেবাক শরীর চক্রান্ত তুমি শরীর থাক বাইলা আহ থাক পাইবে এখন তুমি শরীরতে থাকলা তখন
1: শ্রী বচ্চ রাজা না শনিতাই বই বিরিমান রে না বাগাই চুমুই বেসার ফিরাঙ্গি খরাং হা হাই ইঙ্গই
5: অব পণ্ডিত ধার্মিক ছিনাই নুক নাই বরণ স্বামীমান নাই দুঃখ নেই কক না দুঃখ কে না খাও তন ছিনাই তব আং কক থাকে থানি সাইক লাং থাকে কাহাম কে খা দি নিনি রাজ্য কমাওই ভালো ভালো ভাইকা রঘুবংশ রাজা দশরথ নিবসানো রাজ্যবার

0: আঙ্গবলঙ্গের হরকা তাই বিন বিহে শীতাল রাবণ খগুই লং থাঙ্কা তব চাং নিন থানে চিকন
1: এসিরে আরে খাসা তং থাকলিয়া তোমার মাক লাইলা হা ও কে বোধা তং থগুই রাজ্য খিবি তিনি বলাম ভাই না বসো অব ব্যাবাক দজবনি কথা আছে এসিরে ক ভালো গত গত হইছে সুতিরে অব ভাই গত না গতই তো আরে এসিরে না হলে বড় কব বলতলাং থাং তলা হা বড় কব সুবাং হা বড় কি সুগুই মানে গিরা নাই বলে কি ছেলে আলাদা জায়গা দেবা না বন রক তাহুক রক তাহুর নক দিয়া নি বললা হা আরে কিসা রক আরে কিসা কাহাও কে সাহা করা দে ও তাহুর আঙ্কার বিয়া নি বললা হা
2: হাও জানি রে নয় আর তুমি ফের বল পজা বেরা গরা দে খনা গরা না
3: বিয়াং বিয়া
2: ও আয়াং হারুং থাচি
3: ও নরং সাবং খা নং পার রক বিয়াং নরং না সিনি সি মানি আবলা
1: আগবো দর হাই বারাক বলি শুনো আর হাই দুঃখ ও হাসা কাটাই করিলা না নরং যদি দয়া খাইয়ে আনো নরং নগ রগত লাগই মাইবো তো জিন্দ্র ব্যবস্থা খাই রেখে বেলাকে হামাই দেখো
4: আও তা খুব রক নর কিসা দয়া খাই নং নি লগি সুনো বতি যাদি মাই মাসাই আছে সালে সালটা মুখা
2: হাকে হিমদি হিমদি চিনি লগি চুংব গুনাঙ্গা ন খুঁচালে মানান তাই চুংবাই ন বল রক ফিরে মাসা নাইতা তাই চুং যে চাও আবন নর গোসা ওই মাতং নাই
1: কাহামসে কাহামসে আব অব হাইন নাইও আব নর বাক্সা ন বল খালি সালায়ান ও মতাই রক হম দেখাই এসিরে
4: হিন্দ হিন্দ
2: ঐ ও কন্যা নাইকলে গিরা দে সাউ জানে চি নগ বড় কনই বেড়াই না ফাইও
5: ও খন বরণ যা নগরাই রক্তই ফাইও কা আইংলে নাই দি নগ মাঙ্গা তো অঙ্কুরি সেমেঞ্জা সাব নর নি বখর তংলাই রং নং খানা তা আইন বিয়াং নি ফাইনা
2: অব কাইসা লেমা ব পগিয়া তাই ক কচা মো সানা রেঙা তা মো সাব জাত গুস্তি বেবা নটি সাই সাবাই কাব নং ব
1: খলমকা খলমকা
4: যত খিমি বলঙ্গ মা ফাইকা নরক যদি কিসা চল টংলা সামলা জাগা রাজাকে চিংব নরক হাইন বল ফালি ফানো চাদব
2: ডুমা বাইসা কাহাম কে সৈরে ফাইডি নগ রগ তো গড়া রগ করে খাবা দাবা ফেন গ্রা থা
5: আও আমি সুনা হানি টঙ্গ হি হি কি জিম গুম ফেদা ভাইয়া সা গ্রা দি
3: তো বুদি মারা ইয়া তিনি তো বলমা ফিলি লাইনে মলে উ তাকু গা থা থানো জানি মন কিসা রি হিনে নাই দে
2: আ তাকু থানা হানি টঙ্গ যাবো গে রিঙি মা নাই নাই তা থা থানো ও তাকু
1: ওই
2: ফাড়ি ফাড়ি বলা লিয়া নে
1: নাই নাই নে হবে হবে হ্যাঁ
2: হিন্তা হিন্তা
1: এসিরে আগ হবকা
4: আও দাঁতে কি ফিল দি উহ তাই বুসুক তং হক পালো দুঃখ তাও বুগলে বল ফলে সে মাস আসিও সাইমান লিয়া ঈশ্বর কাইসে সাইমান ছিনায়

0: πουρα που χαρίνει με αναγκρινά. Ω, τακό! Ω, τακό! Πάχιδι, πάχιδι, τάλε, σύντο!
1: Ω, πάχιδι, πάχιδι, τάλε, σύντο! Τα ο Βουσίκο Κοβάλλο, το χώρο κόκκο. Τα κόκκι ριβότσα τα μονούμπα. Λάμα είναι τι κόκκο, θα έχει κόκκο, θα έχει τον νο. Ω, θα γεια. Χάτι, ό,τι αγγλί. Βουσίκο μόνο μαγιά. Βότρε ο Βάσο που ήταν χατά τα κόκκο.
2: Αβόρο, το μπαμπι το. Τα σαντι, γεσέκ που να μάντουν, ζανιζα μάντα, η μάνα μτα.
3: এ কাতরিয়া নিনি বলবুসি কে ফালনাই শালা
2: খং নাই রেছি দে
3: আসিকলে মানলা খকসা কেন করি জরা রেছি না
2: তাম হন দাখো
0: হাকে রে রেছি দে বাজার বিশি সাথায়া তিনি
4: হাজার বই
0: রেছি ভাই শালাং হলাং খং লাই মা যাবলে
2: হে না রে রেছি দে
3: আকো তোরি ইয়া জাগে
2: তোরে
3: উতা উতা খং ইয়া বলে তন্ন গু ফাংছিন না তো নিন মো ফালনাই দা
4: ফালা হে তো ভাই যাবলে
3: বুসি কে ফালনাই শালা শালা
4: খকনি মাছ হারে যাছে দে
3: ও আসি গো বড় মান্নানি আর তা বুঝে বল নারক যাবা খকসা মাছ জরা রেছি না ভাই হ্যাঁ
4: তাই মাছ হাপা ধরে যাছে দি তা
3: আসিলে মাংলা আর যে সমাসে গুঙ্গলে না ফন নারগানে
4: তা হাকে টাকো
0: আকে কলাং সিনি
5: সালাম কলাং হাতে লাই
4: খাও আও ইয়া সাজা হাব নাকি
0: থা থা হাব নাকি
4: আগে হাব দে
0: তো তো
6: আসিক হর অংখা তাবু গো নগর সব পায়াকো তামু জানি অঙ্গি অংখা মুতাই কাছে সাইমান ছিনাই
4: ও মকল বনু স্নুগলিয়ে তাও সে আদার খায় ন চিন্তা ও চিন্তা দোয়া খোল রে হাতে তো হাকিয়া হি ইয়াসাক দি মায়া খুইমা সগলিয়া থানি দাদি মাউজি সঙ্গরা দি
6: আও সঙ্গানে
3: এই মাঝি মাঝি তামগির কোথাকে সাইমাইয়া দে
7: সদাগর বড়জন কোথাক হয়েছি মালিয়া বলে
4: শনির থামছি পাই আখো শ্রীব সন তাই আপ লোক যাই বাকি বড় কাহামনি ফলাঙে সাফাই ও
7: কানি সদাগর উমর ও বুড়ি মামা সাহা তঙ্গু মনে তো ভাই নেন নিনে রুম তাঙ্গর খাই না নিন রুম চলি নাই
6: নরং
7: যতন তাঙ্কে বিনি রুম চলিনে হিনি সাজাবো
6: হাকে মারে কুমারী সিনুগু মা নাগিরা নাই অ মারে অ মারে কুমারী ও গা তো সদাগনি রুমকে চাই টংখপু কিসা ফানমা রি লাগে না
8: আনি সামুং যে পাইলে কুমারে
6: সাং পাই আপান হিন্দি দাতিন পাইলে না
8: হিন্দি তা হাকে
6: হিন্দি
3: সকই বেখা কাত্রিয়া নিরব
9: ই
3: ক আনি ও রুম কিসা টাংরা দি
6: নুগান দে সুরি তং না কবর জং মা বুসে ছতি
7: বলে বুরি মা নন জে জে কে ফান কিসা উ তুই গতি ও ফাদি হিনি সাজাব শুনব কিসা দয়া খলাই যাতে
6: হিম দেখে তাম খলাইছি নাই নর গো আসে দয়া খলাই কে বা
7: ইক সদাগর সক পাইকা অ বুরি মানো
3: থাকে টাংরা দি বৃমা আলু কিসা

0: আং যদি সতি বুড়িহীনকে তাই সৈন্য সুরি মাতঙ্কে অরুম আং তাঙ্খের চলি না আংথ হি তাঙ্খা
1: আরে ও ব্রিন খগি সে মাতল নাই বলা
0: আরে আরে
1: ওলো যদি
0: না আলো এক জোর করে খুলে যাও পাঁচ রাং ধরে আলো
1: মাজি তাম না হরি তো রুম চালো কি
0: সাই মান ছিনাই আনি ও শাকা হামদ তলাঙ্গই নিনি শাক হামিয়ানো রোজা দি
2: সিন্তা ও সিন্তা হাই তাম হাই নগর গো সিরি সিরি গাতি রোগ তা থাঙ্গ রো
3: তাকু ছিরবাস নিনি রানি নলে সদা করছে খক তলাং থাঙ্কা
2: হা তো হবা কইলা হা সদাগর খবিত লাগ থাকলা হা
4: আ তাকু চুম্মার খে মানা খাইকে মানি যে মানি
2: চুম্মা গলা খো নরুরি ওগনাং তাও ওয়াজ খবি মাগলা খো তাও আর তোমার খাই যাবে হা তোমার খাই যাই রাজ্য খিবি রাজ্য খিবি বলো ভাইয়া তা বলে হিক্সে কমা সিদ্ধ
5: আসনের জেখা নাটক শ্রী বৎস রাজা ও নাটকের জেখা বিপুলা বাক নাটক ন শৈখা চিত্তহরণ দেববর্মা ফাইন হাতিরগ হাইনহাই অনাতনি উলিন ভাগব কিখানার জাগান ফাইতাব খানার জাগান রচাম গতাল রচাম গতাল আইসা দেওরম বাই রচাবজাক রচাম রক্ষণার জাগান

0: Asajalati, Ratsam Katalo Aisa, the Honorable Topsak, Ratsam Rokanajaka Akaspanagotola, of Logino Mutaksaka, Tini, Indivator and Kogro Panda.
1: শুনলেন কক্সবাজার অনুষ্ঠান আকাশবাণী আগরতলা এখন চাষের কথা।

চাষের কথা আজকের প্রসঙ্গ আনারস চাষ। আনারসের আদি জন্মভূমি দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। ষোড়শ শতাব্দীতে পর্তুগিজ বণিকেরা ফলটি এদেশে নিয়ে আসে। চারপাশে ছড়ানো তলোয়ারের মতো লম্বা সবুজ পাতার শীর্ষে টুকটুকে হলুদ বর্ণের ফলটি দেখতে সত্যি মনোহর। বাংলায় প্রচলিত একটি ধাঁধায়ও আনারসের এই সুন্দর রূপটিকে বেশ ফুটিয়ে তোলা হয়েছে। বন থেকে বেরুলটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, আর ছেলেমেয়েরা এই ধাঁধাটি শোনা মাত্রই কিন্তু উত্তর দিয়ে থাকে যে আনারস। টক ভাবযুক্ত সুমিষ্ট রসালো এই ফলটি শিশুদেরও খুব প্রিয়। খাদ্য হিসেবে আনারস পুষ্টিকর। ফলটিতে প্রোটিন হজম করার মতো সহায়ক এনজাইমও থেকে থাকে। আমাদের রাজ্যের সর্বত্রই আনারসের চাষ হয়। ঘরোয়া ফলের বাগানে দু চারটি আনারসের গাছ তৈরি করা যেতেই পারে অনায়াসে। পাহাড়ি অঞ্চলে এবং বিভিন্ন সমতল জায়গায়ও আজকাল ব্যবসায়িক ভিত্তিতে উন্নত জাতের আনারসের চাষ করা হচ্ছে। ঘরোয়া বাগানে জায়গার অভাব থাকলে আম কাঁঠাল গাছের তলায়ও কিন্তু দু একটা আনারসের তেউর বসানো যেতেই পারে। বাড়ির উঠানে বাগানের বেড়া ঘেঁষেও লাগানো যেতে পারে আনারসের তেউর। এঁটেল মাটি ছাড়া যে কোনো ধরনের মাটিতেই আনারস গাছ ভালো জন্মায়। তবে বেলে দোঁয়াশ মাটিই আনারস চাষের পক্ষে সবচেয়ে ভালো। জমি থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকা চাই। বেশি পরিমাণে চাষ করতে গেলে অবশ্যই আগে থেকে চাষ দিয়ে জমির মাটি তৈরি করে রাখতে হবে। বর্ষার শুরুতে রোপণ করা হয় আনারসের চারা। অন্তত এক মাস আগে থেকে 20 সেন্টিমিটার লম্বা, 20 সেন্টিমিটার চওড়া এবং 20 সেন্টিমিটার গভীর গর্ত খুঁড়ে প্রতি গর্তে এক ঝুড়ি আবর্জনা বা গোবর সার দিয়ে ফেলে রাখা দরকার। কিউ, কুইন এবং মরিশাস এই তিনটি উন্নত জাত ছাড়াও ছোট আকারের দিশি আনারসের চাষও আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। জায়েন্ট কিউর ফল পরিচর্যার গুণে ওজনে 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত হতে পারে। অনেক জায়গায় জায়েন্ট কিউ জাতের আনারসের ওজন 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটি নাবি জাতের

আনারস। জলদি জাতের আনারস বলতে কুইনের কথাই মনে পড়ে যায়। এক একটি কুইন আনারসের ওজন প্রায় 1.5 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। এই দুটি জাত ছাড়াও অনেকে মরিশাস জাতের আনারসের চাষও করে থাকেন। মরিশাস জাতের আনারসের গড় ওজন 2 থেকে 3 কিলোগ্রাম। সব রকমের তেউর থেকেই নতুন আনারসের চারা তৈরি করা যায়। যেমন কাণ্ড থেকে বের হওয়া তেউর, বৃন্ত থেকে বের হওয়া তেউর, মূলের তেউর, ফলের মাথার ওপরের মুকুট তেউর। কাণ্ডের তেউর থেকে যে গাছ জন্মায় তাতে ফল খুব তাড়াতাড়ি ধরে। আনারসের মাথার উপরে অবস্থিত মুকুট তেউর থেকে তৈরি গাছে ফল খুব দেরিতে আসে। তেউর বসানোর সময় থেকে 2-3 বছর প্রায় লেগে যায়। তেউর বসানোর আগে গোড়ার দিকের পাতাগুলি ছেঁটে দেওয়া উচিত। তারপর প্রতি লিটার জলে 2 গ্রাম ব্লাইটক্স গুলে সেই মিশ্রণে চারাগুলিকে 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে তুলে নিতে হবে। কোনো ছায়াযুক্ত স্থানে 2-1 দিন ধরে শুকিয়ে নেওয়ার পর সেগুলি রোপণ করতে হবে। নজর রাখতে হবে যেন আগাছা না জন্মায় গাছের গোড়ায়। তেউর বসানোর 4 মাস পরে প্রতি গাছের গোড়ায় 100 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, 100 গ্রাম সুপার ফসফেট এবং 50 গ্রাম মিউরেট অফ পটাশ দেওয়া দরকার। আনারসের শিকড় মাটির খুব গভীরে যায় না বলে মাটির রস বুঝে নিয়মিত সেচের ব্যবস্থা করা চাই। চৈত্র বৈশাখে ফুল আসার সময় 10 দিন অন্তর সেচ দেওয়া প্রয়োজন। এ সময় গাছ প্রতি আধ ঝুড়ি গোবর সারের সঙ্গে 50 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, 25 গ্রাম সুপার ফসফেট এবং 25 গ্রাম মিউরেট অফ পটাশ প্রতি গাছের গোড়ায় দিতে পারলে ফলন খুবই ভালো হয়। গ্রীষ্মের প্রখর রোদ্রের হাত থেকে ফলগুলি রক্ষা করার ব্যাপারে যত্ন নেওয়া উচিত। গাছের কাছাকাছি পাতা দিয়ে প্রত্যেকটি ফলকে ঢাকা দেওয়ার ব্যবস্থা করলে ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে। শুনলেন চাষের কথা। আজকের প্রসঙ্গ ছিল আনারস চাষ।

আমি মাতৃত্বে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমি মাতৃত্বে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমার রক্ত ঝরে দেশে দেশে বন্দরে সব মরু কঙ্গরে গৌরে সুখায় আমার রক্ত ঝরে দেশে দেশে বন্দরে সব

0: গানটির শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস। শুনছেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারের শিল্পী অন্তরা চৌধুরী।
1: না না কেঁদো না।

মনের বলি মনে হয় আর কিছু নয় কালে কালে মেতে চলি দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের বলি মনে হয় আর কিছু

0: বাজারে ঢাকা কোনো ব্যথা সে কথা কারে বলি বিরহ বেদনে সে তো যায় না দেখা যায় না দেখা।
1: গানটি শুনলেন সবিতা চৌধুরীর কণ্ঠে। অনুষ্ঠানের এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস।

বাস কর যেন গ্রাম লুটে নিয়ে আধারে না লুকায় ভাঙা বুকে ফিরে শান্তি পেয়েছি সে ঘর না জ্বালায় ভাঙা বুকে ফিরে শান্তি পেয়েছি সে ঘর না জ্বালায় ঘর পর যেন পায় না তো ছাড়া করা।

0: কোম্পানি, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশের কর প্রশাসনকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমের কাজের উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প দেশের 60 কোটি মানুষের জনস্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছে। আজ এই প্রকল্পের 8ম বার্ষিকী পালন করা হচ্ছে। আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ চলতি অর্থবর্ষে ভারতে জিডিপি বৃদ্ধির হার 6.9% হবে বলে পূর্বাভাস দিয়েছে। S&P রেটিং সংস্থা আর্থিক বৃদ্ধির হার 7% পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্যপদক পেয়েছেন, প্রধানমন্ত্রীর অভিনন্দন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশের কর প্রশাসনকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমে মধ্যস্থতা করার উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত দেশের কর ব্যবস্থা কাগজ ভিত্তিক এবং মানবিক সম্পর্ক নির্ভরভাবে পরিচালিত হতো। আজ নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির কর প্রশাসনের প্রধানদের এক বৈঠকে উদ্বোধনী ভাষণে শ্রীমতী সীতারমণ বলেন, ভারতের কর মূল্যায়নের ব্যবস্থা, আগে থেকে পূরণ করা রিটার্ন, তাৎক্ষণিক ইনভয়েস যাচাই এবং কৃত্রিম মেধা চালিত করদাতা সহায়ক ব্যবস্থা ব্রিক্স দেশগুলির মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তিনি বলেন, চলতি বছরে ব্রিক্সের কর ব্যবস্থায় যে তিনটি প্রধান বিষয় উঠে এসেছে তা হল প্রযুক্তি, প্রশাসন এবং সাধারণ মানুষ।
1: Look at what has emerged from the BRICS tax track this year. Technology, the use of data and digital infrastructure to make tax administration more precise, more accessible and less dependent on the discretionary powers of individuals. Administration, the governance structures, the shared standards and the practical tools that give a cooperation like ours a durable institutional shape.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেশের কল্যাণে কাজের আহ্বান জানান।
2: ক্লাইমেট চেঞ্জ কেবল এনভায়রনমেন্টাল স্টাডি কা বিষয় নেই হে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবল কম্পিউটার সায়েন্স কা বিষয় নেই হে, হেলথ কেবল মেডিকেল সায়েন্স কা বিষয় নেই হে, পভার্টি এলিভেশন কেবল ইকোনমিক্স কা বিষয় নেই হে, डेमोक्रेसी केवल पॉलिटिकल साइंस का विषय नहीं है। आज की सभी महत्वपूर्ण समस्याओं के समाधान के लिए मल्टीडिसिप्लिनरी अप्रोच की आवश्यकता है। आज के युवा, आज के विद्यार्थी ये सब हासिल करने की हकदार है। केवल हासिल नहीं, इसको समाज के अंदर, लोगों के अंदर वितरण करने की भी ये समय है।
0: সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি 12,600 বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন,

0: আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা প্রদানে সক্ষম হয়েছে। এই প্রকল্পের অষ্টম বার্ষিকীতে শ্রী নাড্ডা বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ মানুষকে আর্থিক সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতিকে বাস্তব করে তুলেছে। সারা দেশে 60 কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছে। সমাজমাধ্যমের এক পোস্টে তিনি এই প্রকল্পকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রদানের কর্মসূচি বলে মন্তব্য করেন। উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পটি আজ 8 বছর পূর্তি হয়েছে। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে আয়ুর্বেদ দিবস। শরীর সুস্থ নিরোগ রাখতে ভারতের প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রসারের লক্ষ্যে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক দিনটি পালনের কথা ঘোষণা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুর্বেদ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকার। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামী শুক্রবার শুনতে পাবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্টার্টআপ ইন্ডিয়া, একটি প্রতিবেদন।
1: 2016 সালে শুরু হয় স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচি। লক্ষ্য ছিল দেশের উদ্যোগপতি সংস্কৃতিতে পরিবর্তন আনা। শুধু চাকরি খোঁজা নয়, বরং নতুন কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের মাধ্যমে তরুণদের উদ্যোগপতি হিসেবে গড়ে তোলা। প্রায় 400টি স্বীকৃত স্টার্টআপ দিয়ে শুরু হওয়া এই যাত্রা 2026 সালের মার্চে এসে নতুন মাইলফলক ছুঁয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশে 2 লক্ষেরও বেশি স্বীকৃত স্টার্টআপ তৈরি হয়েছে। দেশে ব্যবসার ক্ষেত্রে তরুণ প্রজন্মের এগিয়ে আসার পেছনে মোদি সরকারের এই স্টার্টআপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
2: একটা টাইমে বলা হতো যে 100টার উপর এই $1 বিলিয়ন কোম্পানি ভারতবর্ষে তৈরি হয়েছিল খুব কম সময়ে, যেটা নাকি স্টার্টআপের পৃথিবীতে 3 নম্বর পজিশনে ছিল ভারত। এর জন্য তো নো ডাউট ক্রেডিট দিতে হয় বর্তমান যে সরকার, গত 12 বছর ধরে যারা চেষ্টা করছে মেক ইন ইন্ডিয়া এবং স্টার্টআপে, তাদের এই ব্যাপারে ক্রেডিট দিতে হয়।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AII নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.9% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে এই সংস্থা জিডিপি বৃদ্ধির হার 6.4% হওয়ার পূর্বাভাস দিয়েছিল। জুন মাসে তাদের বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা শীর্ষক প্রতিবেদনে এই সংস্থা বলেছে যে ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রথম ত্রৈমাসিকে যেভাবে অগ্রগতি ঘটিয়েছে তাতে ভারতের অর্থনীতির স্থিতিস্থাপকতা প্রমাণিত হয়েছে। তবে অর্থবর্ষের দ্বিতীয় পর্বে ভারতের আর্থিক বৃদ্ধির হার মাঝারি হবে বলে এই সংস্থা পূর্বাভাস দিয়েছে। এছাড়াও অক্টোবর মাসে আর্থিক নীতিতে ভারতের রিজার্ভ ব্যাংক সুদের হার 25 বেসিস পয়েন্ট বাড়াতে পারে বলে সংস্থা বলেছে। এদিকে S&P রেটিং সংস্থাও চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার 7% পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে। আগে এই বৃদ্ধির হার 6.6% হবে বলে জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদকের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। কলকাতার নিউ টাউনে আজ বিধাননগর সিটি পুলিশের আয়োজনে নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনায় তিনি বলেন, তাঁর সরকারের আমলে গত 5 মাসে মাদক বিরোধী অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এদিন বিধাননগরে প্রায় 3,10,000 নিষিদ্ধ কাপ সিরাপ ধ্বংস করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 31 কোটি টাকা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ, জলবায়ুজনিত বিপর্যয় এবং বহুপাক্ষিক ব্যবস্থার উপর সৃষ্ট চাপ মোকাবিলায় গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে আয়োজিত দক্ষিণী বিশ্বের দেশগুলির এক বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি

0: পরিস্থিতি আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত উত্তপ্ত। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। উভয় দেশই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে চলা G20 সম্মেলনের আগে এ সংক্রান্ত আলোচনা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। কার্নিও আরও জানান, ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানাডা সফর করার কথা, যদিও সফরের সুনির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী একথা জানিয়ে আগামী এক দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কানাডার বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ইচ্ছা প্রকাশ করেন। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে ভারোত্তোলনে রৌপ্য পদক জেতার জন্য মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের সফট টেনিসে ভারতের জয় মীনা ব্রোঞ্জ পদক পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই প্রথম ভারতের কোনো প্রতিযোগী সফট টেনিসে পদক জয় করলেন। এদিকে মহিলাদের স্কিট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতের 3 প্রতিযোগী পরিণাজ ঢালিওয়াল, রাইজা ধিলো এবং মহেশ্বরী চৌহানকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশের কর প্রশাসনকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমের কাজের উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন প্রধানমন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী পরীক্ষিত বালা।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন, শিল্পী ছিলেন পরীক্ষিত বালা, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন রাগ প্রধান গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী জগন্ময় মিত্র।

আকাশবাণী আগরতলা, এখন জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু অঞ্চলে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 75%। একটি সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যের প্রায় সবকটি জেলায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর। এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। বিকেল 5টা 10 মিনিটে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার বিষয় নাউন, অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার্স থেকে পাঠ দেবেন ক্ষুদিরাম বোস ইংরেজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শুভ্র শঙ্কর দাস। সন্ধ্যে 6টা বেজে 30 মিনিটে ঘর গৃহস্থীর আসরে গাভী ও বাছুরের সুষম খাদ্য প্রসঙ্গে বলবেন ডক্টর কল্যাণ রায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7টা বেজে 45 মিনিটে ককবরক সংবাদ। সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে বাংলা সংবাদ এবং রাত 8টা বেজে 5 মিনিটে অনুষ্ঠান সৃজনী শুনবেন। রাত 8টা বেজে 30 মিনিটে আধুনিক গানের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রাত 9টায় নজরুল গীতি শুনবেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9টা বেজে 15 মিনিটে দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9টা বেজে 30 মিনিটে শুনবেন অনুষ্ঠান অষ্টলক্ষ্মী। রাত 10টা বেজে 10 মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10টা বেজে 15 মিনিটে আধুনিক গানের শিল্পী অমিত কুমার। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:33 হয়ে 20 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশন আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা ও ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে। আকাশবাণী আগরতলা এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ।

গানখানি শুনছিলেন ক্রিমিনাল ছবি থেকে আলকা ইয়াগনিকের কণ্ঠে। চিত্রগীতির আসরে আজ শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানখানি শুনুন প্রেম গ্রন্থ ছবি থেকে বিনোদ রাথোড় এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

গানখানি শুনছিলেন ওয়াজুদ ছবি থেকে আলকা ইয়াগনিক এবং কুমার শানুর কণ্ঠে। চিত্রগীতির আসরে আজ শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানখানি শুনুন কসুর ছবি থেকে আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে।

গানখানি শুনছিলেন ডুপ্লিকেট ছবি থেকে উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। চিত্রগীতির আসরে এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাকমা গান শিল্পী অর্পিতা চাকমা।

এতক্ষণ চাকমা গান শুনছিলেন অর্পিতা চাকমার কণ্ঠে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

0: অনুষ্ঠানে আজ অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার থেকে নাউন, অ্যাডজেক্টিভ ও ডিটারমিনার্স সম্পর্কে পাঠ দিচ্ছেন ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক শুভ্র শঙ্কর দাস।
1: গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, টুডে উই শ্যাল ট্রাই টু এক্সপ্লোর সাম অ্যাসপেক্টস অফ গ্রামার ফ্রম দ্য সিলেবাস অফ ক্লাস 8। ইউ হ্যাভ 13 চ্যাপ্টার্স, ফর এক্সাম্পল নাউন্স, অ্যাডজেক্টিভস, ডিটারমাইনার্স। ফ্রম দ্য ফলোয়িং চ্যাপ্টার্স টুডে উই শ্যাল ট্রাই টু এক্সপ্লোর নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভস, অ্যান্ড ইফ টাইম পারমিটস আই শ্যাল ট্রাই টু শেয়ার মাই নলেজ অন ডিটারমিনার্স। বিফোর উই গো ডিপার ইন টু দ্য কন্টেক্সট অফ নাউন, লেট আস টক অ্যাবাউট পার্টস অফ স্পিচ ইন জেনারেল সো দ্যাট ইট হেল্পস ইউ টু রিকল হোয়াট ইউ হ্যাড লার্নড ইন ইয়র প্রিভিয়াস ক্লাসেস। ইটস বেটার ইফ ইউ রাইট ডাউন দ্য সেন্টেন্স অ্যাজ আই রিড আউট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। দ্য সেন্টেন্স গোজ লাইক দিস, ওয়াও, টু ভেরি হ্যান্ডসাম টাইগার্স হ্যাভ জাম্পড ওভার দ্য ওয়াল ভেরি সুইপলি। লেট মি রিপিট, ওয়াও, টু ভেরি হ্যান্ডসাম টাইগার্স হ্যাভ জাম্পড ওভার দ্য ওয়াল ভেরি সুইফটলি। দ্য স্পেশালিটি অফ দিস সেন্টেন্স ইজ দিস সেন্টেন্স কন্টেইনস মোস্ট অফ দ্য পার্টস অফ স্পিচ। দ্য ভেরি ফার্স্ট ওয়ার্ড ওয়াও ইজ ইন্টারজেকশন, টু ইজ ডিটারমিনার, ভেরি ইজ অ্যান অ্যাডভার্ব, হ্যান্ডসাম ইজ অ্যান অ্যাডজেক্টিভ, টাইগার্স ইজ অ্যা নাউন, হ্যাভ জাম্পড দিস টু ওয়ার্ডস আর ভার্বস, হ্যাভ ইজ অক্সিলিয়ারি ভার্ব, জাম্পড ইজ প্রিন্সিপাল ভার্ব। নেক্সট ওয়ার্ড ইজ ওভার, ওভার ইজ এ প্রিপোজিশন, দ্য ইজ এ ডিটারমিনার, অ্যান্ড আন্ডার ডিটারমিনার উই হ্যাভ ভেরিয়াস টাইপস অফ ডিটারমিনার। দ্য ইজ অ্যান আর্টিকেল অ্যাজ ইউ নো, ওয়াল ইজ অ্যা নাউন, দ্য ওয়ার্ড ভেরি ইজ অ্যান অ্যাডভার্ব, দ্য ওয়ার্ড সুইফটলি ইজ অলসো অ্যান আদার অ্যাডভার্ব। দাস দিস সেন্টেন্স কন্টেইনস অল অফ দ্য পার্টস অফ স্পিচ অ্যাজ উই ক্যান সি। নাও লেট মি টক অ্যাবাউট নাউন। অ্যাজ উই নো ভেরি ওয়েল দ্যাট নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। সামটাইমস আই শ্যাল ট্রাই টু ইউজ বেঙ্গলি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, বিকজ সাম অফ ইউ মাইট হ্যাভ প্রবলেমস উইথ ইংলিশ, এসপেশালি ইফ ইউ আর রিডিং ইন বেঙ্গলি মিডিয়াম স্কুলস। আই হোপ ইউ উইল নট হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস, ইভেন ইফ ইউ আর স্টাডিং ইন ইংলিশ মিডিয়াম স্কুলস। নাউন বলতে আমরা যে কোনো কিছুর নাম বুঝি। উই ক্যান সি এ লট অফ নাউন্স অ্যারাউন্ড আস, ইভেন রাইট নাও অ্যাজ ইউ আর পারহ্যাপস ইউ আর রিডিং অর ইউ আর লিসেনিং টু দ্য রেডিও ইন ইউর রুম, অ্যারাউন্ড ইউ দের আর লটস অফ নাউন্স। দ্য টেবিল ইজ এ নাউন, ইয়র ব্যাগ ইজ এ নাউন, মাইক্রোফোন ইজ এ নাউন, ইভেন ইন দ্য স্টুডিও দ্য মাইক্রোফোন ইজ এ নাউন, ইন ইউর রুম দ্য ফ্যান ইজ এ নাউন, স্কুল ইজ এ নাউন। সো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নেম অফ এনিথিং ইজ নাউন। দের আর ভেরিয়াস টাইপস অফ নাউন্স, ইটস বেটার ইফ ইউ রাইট ডাউন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যান্ড দের আর সাব ক্যাটাগরিজ অলসো, দিজ আর কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন্স। ফর ইয়র বেটার আন্ডারস্ট্যান্ডিং আই শ্যাল গিভ সাম এক্সাম্পলস অফ এভরি টাইপ অফ নাউন। ফর এক্সাম্পল বয় ইজ এ কমন নাউন। নাও ইফ আই টেল ইউ দ্য নেম অফ এ বয়, ফর এক্সাম্পল রোহন ইজ দ্য নেম অফ এ বয়, রোহন ইজ প্রপার নাউন। সো বেসিক্যালি প্রপার নাউন্স আর নেমস অফ স্পেসিফিক পিপল, প্লেসেস, অর্গানাইজেশনস অ্যান্ড ইভেন্টস, অ্যান্ড প্রপার নাউন্স আর অলওয়েজ ক্যাপিটালাইজড। টাউন ইজ কমন নাউন, আগরতলা ইজ প্রপার নাউন বিকজ আগরতলা ইজ দ্য নেম অফ এ টাউন, কান্ট্রি ইজ কমন নাউন, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, অল দিজ আর প্রপার নাউন্স বিকজ দিজ আর স্পেসিফিক নেমস অফ ডিফারেন্ট কান্ট্রিজ। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কমন নাউন ইজ বেসিক্যালি এ ক্লাস ওয়েন ইউ স্পেসিফাই দ্য নেমস অফ ডিফারেন্ট

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে গাভী ও বাছুরের সুষম খাদ্য প্রসঙ্গে বলবেন ডক্টর কল্যাণ রায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সৃজনী। রাত 8:30 আধুনিক গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রাত 9:00 নজরগীতি শুনবেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 শুনবেন অষ্টলক্ষ্মী। রাত 10:10 কর্মকালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী অমিত কুমার। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া ও তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জায়গায়। আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 75%। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ রয়েছে 4 মিলিমিটার। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আবহাওয়ার খবর।

0: তাও অ্যাপ থেকে বা
1: ওল্লফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থী আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘর গৃহস্থী আসরে আমরা আলোচনা করব গাভী ও বাছুরের সুষম খাদ্য। এই প্রসঙ্গ নিয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর কল্যাণ রায়। নমস্কার ডক্টর রায়।
1: নমস্কার
0: কল্যাণবাবু। আমাদের রাজ্যে যারা দুগ্ধবতী গাভী পালন করছেন দুধের জন্য বিশেষ করে, একটা সময় ছিল ওনারা কিন্তু সম্পূর্ণভাবে গাভীদের শরীরের প্রতি বা খাদ্যের প্রতি কিন্তু ততটা যত্নবান ছিলেন না। যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি

0: অধিক পরিমাণে দুধ উৎপাদনের জন্য বর্তমানে অনেক গোপালকরা আমরা বলবো সচেতন হয়েছেন এবং তাদের গাভি এবং বাছুরের স্বাস্থ্যের প্রতি নজর দিচ্ছেন, এবং যাতে করে তাদের শরীর ঠিক থাকে, উৎপাদন ঠিক থাকে এবং বাছুরটাও যাতে সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠেন, সেজন্য কিন্তু ওদেরকে বর্তমানে সুষম খাদ্য দিচ্ছেন। প্রথমে আপনার কাছ থেকে জানব, এই যে গাভি আর বাছুর, তাদের সুষম খাদ্য আমরা কেন দেব?
1: সুষম খাদ্য কখন হচ্ছে? গরুর বা বাছুরের খাবারটা যখন নাকি যা যা

0: পারছি,
1: হুম হুম
0: তখনই তাকে আমরা সুষম খাদ্য বলতে চাইছি।
1: আচ্ছা
0: আচ্ছা, যেমন ধরুন বাছুর দিয়ে শুরু করা যাক।
1: হুম
0: বাছুরকে শাল দুধ খাওয়াতে হবে। তার খাওয়ানোর প্রয়োজনীয়তা জন্মের পর বাছুরের প্রথম এবং অতি আবশ্যিক খাদ্য শাল দুধ। এটা হলো মা গাভীর ওলান বা পালান থেকে প্রাপ্ত প্রথম নিঃসরণ হওয়া দুধ। জন্মের পর বাছুরকে অন্তত প্রথম 3 দিন
1: হুম
0: সারা দিনে 2 থেকে 2.5 লিটার দুধ অবশ্যই খাওয়াতে হবে।
1: আচ্ছা এবার 3 দিন পরে যখন ধীরে ধীরে সে বড় হচ্ছে, একটু চলতে শিখলো, আমরা তখন তার জন্য খাওয়ারটা কিভাবে বেছে নেব?
0: আচ্ছা, তার আগে একটু বলে নিই
1: হুম
0: যে শাল দুধের ব্যাপারটা, এখানে একটা লক্ষণীয় বিষয় হলো আমি বলেছি 2 থেকে 2.5।
1: হুম
0: কেন 2 থেকে 2.5, কেন
1: আচ্ছা
0: তার বেশি না, কেন কম নয়?
1: হুম হুম
0: এটা এই জন্য বললাম, বেশি খেলে অসুস্থ হয়ে পড়বে বাছুর,
1: আচ্ছা
0: এমনই অসুস্থ হবে যে তার এমন উদরাময় হতে পারে যে পেট খারাপ হবে,
1: হুম
0: হ্যাঁ বাচ্চাটা মরে যেতে পারে
1: হজম
0: এই
1: না
0: অল্প
1: হতে পারে।
0: বয়সে। হ্যাঁ, কারণ তার হজম শক্তি তখনও পরিপক্ক হয়নি,
1: হুম
0: তো সেই দুধটা হ্যাঁ তাকে বেশি খাইয়ে দিলে, মানে আমি ছেড়ে দিলাম,
1: হুম
0: হ্যাঁ সে খাচ্ছে তার ইচ্ছে মতন, সেক্ষেত্রে কিন্তু তার বিপদের সম্ভাবনা রয়েছে। তাই জন্য বলছি 2 থেকে 2.5। এবং 2 থেকে 2.5টা কেন? বাছুরের শরীরের ওই সময়কার শরীরের জন্মের পর যে তার ওজনটা,
1: হুম
0: সেই ওজনের 1/10 ভাগ।
1: সেখানে কি যারা গাভী পালন করছেন ওরা কি সেদিকে খেয়াল রাখবেন যে বাছুরটা ঠিক কতটা ওজনে রয়েছে, কত বড় হয়েছে, তার উপর নির্ভর করে দেবেন?
0: এটা করা উচিত
1: আচ্ছা
0: বলে মনে
1: আচ্ছা,
0: করি আমি।
1: মানে আপনি বললেন তো
0: সাধারণত
1: বাছুরটার মানে আনুমানিক যা ওজন হবে তার 10 ভাগের 1 ভাগ
0: 1/10 ভাগের 1 ভাগ
1: প্রতিদিন।
0: সাধারণত
1: হ্যাঁ
0: জন্মের সময়ে বাছুরের
1: হুম
0: একটা ওজন দেখা যায়, 20 থেকে 25 কেজির মধ্যে তার ওজন হয়।
1: আচ্ছা
0: তা তার
1: আচ্ছা
0: 1/10 ভাগের 1 ভাগ হিসেবে ওই রোগটা বললাম।
1: হুম হুম
0: আচ্ছা, আরেকটা বললাম কি, অতি আবশ্যিক খাদ্য বললাম। বললাম কেন বললাম, কারণ হচ্ছে সদ্যজাত বাছুরের দেহে পরিবেশে থাকা বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা থাকে না।
1: হুম
0: সে যখন মায়ের গর্ভ থেকে বেরিয়ে এলো, তার তখন যে বিভিন্ন
1: একটা নতুন জগতে এলো
0: নতুন জগতে এলো এবং পরিবেশের মধ্যে হ্যাঁ রোগ জীবাণুর যে সমস্ত ছড়িয়ে
1: থাকবে।
0: রয়েছে তার সঙ্গে তাকে যুদ্ধ করতে করে বাঁচতে হবে, তো
1: হুম
0: সেটার কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। কী হবে, ওই শাল দুধটা হ্যাঁ এই কাজটি করে বাছুরকে রোগাক্রমণ থেকে রক্ষা করবে, যতক্ষণ তার শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা তৈরি না হচ্ছে।
1: আচ্ছা
0: 3 দিন পর্যন্ত তো শাল দুধ খাওয়ানোর বললাম, এরপর 7 দিন পর্যন্ত বাছুরটি মায়ের দুধ দিনে 3 থেকে 4 বার হ্যাঁ নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাছুরকে খাওয়াতে হবে 7 দিন বয়স পর্যন্ত।
1: আচ্ছা আচ্ছা
0: তারপরে হলো বাছুরের 2য় সপ্তাহ যখন হয়ে গেল,
1: হুম
0: মায়ের দুধ কমিয়ে দিয়ে বাছুরকে একটু দানা খাবার বা কাফ
1: দেব
0: স্টার্টার যেটাকে বলা হয়,
1: হুম হুম
0: দানা
1: হুম
0: খাবার বলতে খুব পালিশ করা, ছোট
1: হুম
0: করে ভাঙানো যাতে বাছুর হজম করতে পারে, শুরু করতে হবে। প্রত্যেকবার দুধ খাবার পর অল্প একটু দানা খাবার
1: দিতে হবে।
0: জিভে ঘষে দিতে হবে, তাহলে
1: আচ্ছা
0: সে এই
1: আচ্ছা
0: খাবারটা চিনে নেবে যে এই
1: হুম হুম হুম
0: স্বাদটাকে। হ্যাঁ, আস্তে আস্তে সে এই ওই খাবারটাতে অভ্যস্ত হয়ে পড়বে। 3 মাস বয়স পর্যন্ত কাফ স্টার্টার খাওয়ার পর 4 মাস থেকে আমরা কাফ গ্রোথ মিল বা একটা আর একটু সহজ করে বললে বলা যায় যে যে দানা জাতীয় খাবারের হ্যাঁ মিশ্রণ, শস্য দানা শস্য বা এই সমস্ত ইয়েগুলো, এটা মিশ্রণ হ্যাঁ, সেটা
1: আমরা ওকে দেব,
0: আমরা ওদেরকে
1: বাছুরকে
0: খাওয়াতে
1: দেব।
0: শুরু করব। তো সেটা কীরকম হবে, বাছুরকে 6 মাস পর্যন্ত হ্যাঁ দেওয়ার একটা রুটিন আমি এখানে আমাদের কৃষক
1: বলছেন
0: ভাইদের জন্য বলবো।
1: হুম
0: সেটা হচ্ছে, বয়স যখন বাছুরের 4 দিন থেকে 1 সপ্তাহ,
1: হুম
0: তখন আনুমানিক তার দেহের ওজন হচ্ছে 25 কিলো,
1: হুম
0: দুধ খাওয়ানোর পরিমাণ থাকবে 2.5 লিটার।
1: ওকে
0: আর কাফ স্টার্টার বা সিজিএম যেটা বললাম, সেটা সামান্য পরিমাণ মুখে, ওই যে বললাম মুখে ঘষে দিয়ে একটু তাকে আস্তে আস্তে অভ্যাস করে তুলবো আমরা, তারপর প্রথম সপ্তাহে আর কি। আর সঙ্গে সবুজ ঘাস, একটু সামান্য পরিমাণ নরম
1: কচি
0: সবুজ
1: সবুজ
0: ঘাস,
1: ঘাস।
0: সেটাও চেনানোর জন্য যে ওইটা তোমার খাদ্য,
1: আচ্ছা
0: ওকে অভ্যস্ত করে তোলার জন্য,
1: হুম
0: ঠিক
1: হুম
0: আছে। তারপর 4 থেকে 6 সপ্তাহ বয়সে তার ওজন, তার শরীরবৃত্তীয় কাজকর্মগুলো যদি সঠিক থাকে,
1: হুম
0: তখন তার ওজনটা গিয়ে দাঁড়াবে 30 কেজিতে।
1: আচ্ছা
0: সেই 30 কেজি যখন তার ওজন হয়ে গেল, সেই সময়ে তাকে দুধ খাওয়াবো 3 লিটার, আর 50 গ্রাম থেকে 100 গ্রাম ওই কাফ স্টার্টার খাবারটা দেবো।
1: আচ্ছা আচ্ছা
0: হ্যাঁ, আর সেখানে সবুজ ঘাসই একটু অল্প পরিমাণ একই রকম থাকবে 6 থেকে 8 সপ্তাহ।
1: হুম
0: এই 2 সপ্তাহে ওজনটা বেড়ে তার 35 কেজি হওয়ার কথা,
1: হুম হুম
0: তখন দুধ খাবে 2.5 লিটার। মানে দেখুন, লক্ষ্য করে দুধের পরিমাণটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে।
1: মানে
0: এখানে
1: যেখানে আমরা
0: 3 লিটার ছিল
1: কুড়ি
0: আগের
1: কুড়ি
0: ইয়ে,
1: কিলো ওজনের মধ্যেই আমরা যেখানে 3 লিটার খাওয়াতাম, 2 থেকে 2.5 লিটার খাওয়াতাম, এখন বড় হচ্ছে, ওজন
0: হ্যাঁ
1: বাড়ছে, কিন্তু
0: বাড়ছে,
1: দুধের পরিমাণটা
0: দুধের পরিমাণ
1: কমিয়ে
0: কমে
1: দেব
0: যাচ্ছে, কিন্তু ওদের
1: যেহেতু সে এডিশনাল খাদ্য খাচ্ছে।
0: বাড়ছে আমার সুষম খাদ্যটা, সেই 100 থেকে 250 গ্রাম তখন দেবো আমরা

0: তাকে ওই সুষম খাদ্য আর ওই ঘাসের পরিমাণ সে একই রকম।
1: ডক্টর রায়, এই জায়গায় এসে কি আমরা বাছুরের দুটো প্রজাতি হতে পারে, একটা মানে মেয়ে বাছুর হতে পারে, একটা ছেলে বাছুর হতে পারে,
0: ঠিক
1: সেই ক্ষেত্রে কি আমরা ওই সময় থেকে তার খাদ্যের পরিমাণ বা গুণ বা কিছু পরিবর্তন করে দেব তাদের দৈহিক বৃদ্ধির জন্য?
0: এখন যদি আমরা যে ছেলে বাছুরটা হচ্ছে থাকছে, সে যদি ছেলে বাছুর হয়, ছেলে বাছুর হলে আমাকে ভেবে নিতে হবে যে আমি কি ওকে দিয়ে কি কাজ করাবো।
1: আচ্ছা,
0: প্রথমত যদি আমি প্রজননের জন্য ওকে ঘরে রাখি, কৃষক যদি ঘরে রাখেন, সেক্ষেত্রে তাহলে তাকে আমার যত্নটা সেরকম করতে হবে, সে যাতে সুস্থ হয়ে
1: ভালোভাবে
0: ভালোভাবে গ্রোথ হয়ে উঠে আসে। হ্যাঁ, সেই করে তো বেশিরভাগ ক্ষেত্রে তো সেটা আর নিজেরা এই দায়িত্ব নেয় না। এখন যেহেতু কৃত্রিম প্রজননের ব্যবস্থাটা খুব সরকারি ভাবে ভীষণভাবে ছড়িয়ে গেছে, হ্যাঁ একেবারে ডোর স্টেপ পৌঁছে যায়, তো সেখানে এটা করে না, তো সেখানে একটু নেগলেক্টেড হয়ে থাকে, এটা আমরা দেখতে পাই। পুরুষ বাছুরগুলো ক্রমশ দুর্বল হতে থাকে।
1: এবার এই যে মেয়ে বাছুরটা ধীরে ধীরে সে কিন্তু আবার একটা মায়ে পরিণত
0: হবে,
1: তাকে ধাপে ধাপে আমরা কিভাবে খাবার সুষম খাদ্য দেব?
0: এটাই বলে যাচ্ছি আমি, 8-10-40 কেজি ওজন হয়ে যেতে পারে সে সময়, তার তখন 2 লিটার দুধ খাওয়াবো, 250-350 গ্রাম সুষম খাদ্য দেব, ঘাস খাবে অল্প একটু, 10-12 সপ্তাহ তখন তার ওজন দাঁড়াবে 45 কেজি। তো দুধ দেবো 1.5 লিটার, কমে আসছে, কমে গেল 1.5 লিটার, 350-500 গ্রাম খাবার দেব।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আর ঘাস 1 কেজি মতন সব নরম কচি ঘাস বেছে বাইরে করে ওকে খাওয়ানোর জন্য। আচ্ছা, আর 12-16 সপ্তাহে ওর দাঁড়ানোর কথা 55 কেজি, সে সময়ে কিন্তু আর দুধ খাওয়াবো না।
1: আচ্ছা, মানে 16 সপ্তাহ চলে গেলে,
0: হ্যাঁ তখন আর তার দুধ, কিন্তু একটা আমরা বাস্তবে গ্রামে গেলে দেখতে পাই কি, মানে 1.5 বছর হয়ে গেছে বাছুর সেও দুধ খায়, তাই না? তো সেটা তো প্রয়োজন নেই, অযথা নষ্ট হবে সেটা। তো তার থেকে বরঞ্চ আমরা 500-750 গ্রাম কাস্টার্ড দেবো, 1-2 কেজি ঘাস বাড়িয়ে দেবো, খাওয়া হয়ে যাবে ওর 16-20 সপ্তাহ। আমি সপ্তাহে হিসেবে বলছি, কিন্তু তখন ওজন দাঁড়াবে 65 কেজি, কোনো দুধ নয়, 750 গ্রাম থেকে 1 কিলো খাবার খাবে, 2-3 কেজি ঘাস খাবে, একটু একটু করে বেড়ে যাচ্ছে 20-24 সপ্তাহ পর্যন্ত, 75 কেজি ওজন দাঁড়াবে, দুধের কোনো ইয়ে নেই, প্রশ্ন নেই, 1-1.5 কেজি আমাদের দানা খাবার দিতে হবে,
1: সাথে সবুজ ঘাস থাকবে,
0: সবুজ ঘাস থাকবে, সেখানে আরও বেড়ে গেল 3-5 কেজি। ঠিক আছে। আচ্ছা,
1: তাহলে এই যে সবুজ ঘাস ছাড়া আমরা যে দানা জাতীয় খাদ্যটা বানাবো, এটাকে সুষম খাদ্য বানাতে গেলে তার মধ্যে মিশ্রণে আমরা কি কি দেব?
0: তা একটা জিনিস উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে কি জানেন তো, খাবারের কোনো নির্দিষ্ট ফর্মুলা ধরে এগুলো যাবে না, ফর্মুলা ধরে ধরা যাবে যে আমাকে প্রোটিন দিতে হবে এতটা, হ্যাঁ মানে যে মূল উপাদান
1: মিশ্রণের,
0: মিশ্রণের, কিন্তু কি দিয়ে দেব সেটা কিন্তু হ্যাঁ মিলবে না, জায়গায় জায়গায় এটা পাল্টে যায়। যেমন আমাদের এখানে খোল বলতে একমাত্র শস্যের খোল আমরা বুঝি, তাও আমাদের এখানকার লোকাল না, সেগুলো বাইরে থেকে আসে, কিন্তু আবার পশ্চিমবাংলায় মহুয়া খোল ব্যবহার হয় গোখাদ্যে, ঠিক আছে, বাদাম খোল, বাদাম খোল তো এখানে একটা লাক্সারি হয়ে যাবে গোখাদ্যের জন্য, দামও বেশি হয়ে যাবে অনেক, পোষাবে না, তো সেই রকম ওইভাবে না বলে প্রোটিন
1: মানে যেখানে যেটা সহজলভ্য,
0: সহজলভ্য সেটা
1: কিন্তু উপাদেয় খাদ্য, সেটা কিন্তু আমরা অবশ্যই
0: প্রয়োজন। এবারে 6 মাস যখন বয়স হয়ে গেল, তখন থেকে বারন্ত বাছুরকে 1 বছর বয়স পর্যন্ত দানা জাতীয় খাবারের মিশ্রণ, যেটা সুষম খাবার বললাম আমরা, এবং সেই সাথে ঘাস বা বিচালি জাতীয় খাবার, এখন আস্তে আস্তে আসছে বিচালি জাতীয় খাবার, সেটাও দরকার আছে আমাদের, গোখাদ্যে ভূমিকা আছে।
1: আচ্ছা,
0: পুষ্টিগুণ খুব একটা বেশি নেই, কিন্তু মেকানিক্যাল একটা ভূমিকা রয়ে গেছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ খাদ্যের মধ্যে, কারণ ওখানে গাভীকে একে বলা হয় রুমিনেন্ট, হ্যাঁ মানে তার এই যে স্টমাক যেটা পাকস্থলীর প্রকোষ্ঠ অনেক চারটে,
1: হ্যাঁ
0: তো সেখানে ওই 4টা প্রকোষ্ঠ দিয়ে তার খাবারটা বেরিয়ে আসতে গেলে পালিশ খাবার দিলে কিন্তু বিপত্তি হয়ে যায়, সেখানে ওটা জমে গিয়ে হ্যাঁ প্রাণ সংশয় করে তোলে, কিন্তু ওই বিচালি থাকলে পরে সেগুলোই তার ইয়েটা মলটাকে
1: বের করে নিয়ে আসে, তার মলটাকে বের করে দেয়,
0: বের করে দেয়। আচ্ছা, এই 2 রকমের খাবার খাওয়ানোর পরিমাণ ঠিক করতে একটু সতর্কতা নেওয়া দরকার, অন্যথায় দেহের সঠিক বৃদ্ধি ব্যাহত হয়ে চর্বির আধিক্য দেখা দেবে, যা থেকে নানা সমস্যা দেখা দিতে পারে।
1: আচ্ছা,
0: তাই জন্যই সুষম খাদ্যটা আমাদের একটা এমন ইয়ে থেকে নিতে হবে, এমন একটা জায়গা থেকে নিতে হবে যেখানে একটা রেপুটেশন আছে।

0: সুনাম আছে যে এরা খাবারটা
1: মানে ভেজাল
0: সঠিকভাবে
1: যেন না থাকে খাদ্যে,
0: সঠিকভাবে বানায়।
1: ভেজাল যেন না থাকে
0: ঠিক
1: খাতে,
0: ঠিক
1: এবং খাদ্যের গুণমানটা যেন ঠিক থাকে।
0: ঠিক
1: তো আমরা যেটা বলছিলাম আপনাকে, এই যে মিশ্রণটা বানাবো,
0: হুম।
1: তাতে মানে কি কি পরিমাণ একটু থাকা দরকার
0: আচ্ছা, প্রথমত
1: প্রতি কিলোতে?
0: খোল,
1: হুম
0: কারণ দেহের বৃদ্ধির একটা ব্যাপার রয়েছে, তার
1: হুম
0: সঙ্গে দুধ উৎপাদনের ব্যাপার রয়েছে। তো এই দুটো জিনিসের জন্যই তার শরীরটা সুস্থ সবলভাবে বেড়ে ওঠার একটা ইয়ে দরকার, সেখানে
1: হুম
0: প্রোটিনের একটা বিরাট ভূমিকা রয়েছে।
1: আচ্ছা
0: তো সেই প্রোটিনের ভূমিকাটা আমরা খোল দিয়ে, এক বা একাধিক খোল দিয়ে ব্যবহার করে ইয়ে করতে পারে, যেমন
1: আচ্ছা
0: কৃষি খোল ব্যবহার হয়, ইয়ে হয়, সেগুলো এখন বাইরে থেকে কেউ যদি খাবার কি তৈরি করা খাবার কেনেন,
1: হুম
0: বাইরে থেকে তৈরি হয়ে এসছে, ঠিক
1: যারা নিজেরা কেনার ক্ষমতা নেই,
0: নেই
1: ওরা কিন্তু তখন নিজেরা বানিয়ে দেবে,
0: হুম
1: তখন সেখানে সাধারণভাবে আমরা যেগুলো আমাদের এলাকাতে পাচ্ছি
0: ঠিক।
1: তা থেকে আমরা কি কি মিশ্রণ করব?
0: সেখানে দানা জাতীয় খাদ্য লাগবে আপনার 48% থাকবে,
1: আচ্ছা 100 কিলোতে 48 কিলো থাকবে দানা জাতীয় খাদ্য,
0: দানা জাতীয় খাদ্য। সেটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আপনার কী বলে ভুট্টার গুঁড়ো,
1: ভুট্টার গুঁড়ো।
0: ভুট্টার গুঁড়ো, গমের গুঁড়ো হতে পারে।
1: হুম হুম
0: তো সেগুলো ভাঙা হতে হবে এমনভাবে যাতে নাকি সহজে খেতে পারে,
1: খেতে পারে।
0: হ্যাঁ, ওরা সহজে হজম করতে পারে।
1: হুম
0: বড় দিলাম, তারপরে দেখা গেলো এগুলো সব গোবরে আস্ত
1: খেতে পারছে
0: বেরিয়ে
1: না।
0: আসছে,
1: হ্যাঁ
0: খোসাগুলো ছাড়ছে না,
1: হুম হুম
0: কারণ গম বা ভুট্টার খোসা খুব শক্ত,
1: হুম
0: হুম,
1: হজম হচ্ছে না, কিন্তু
0: হজম হচ্ছে না,
1: গোটাটাই বেরিয়ে
0: বেরিয়ে
1: যাচ্ছে।
0: যাচ্ছে গোটা, তাহলে এটা কৃষকের ডাহা লস, একদম
1: হুম হুম
0: বিরাট ক্ষতি হয়ে যাবে,
1: হুম
0: এটা দুধ উৎপাদনও ঠিক মতো হবে না, আবার এদিকে টাকাও নষ্ট হয়ে গেল
1: নষ্ট
0: এই
1: হয়ে গেল
0: খাবারটা
1: জিনিসটা
0: এই
1: কিনতে
0: দিয়ে।
1: গিয়ে।
0: তাই জন্য কোনটা দেব সেটা ওই যে সঠিকভাবে ভেঙে দিতে হবে, যেমন
1: হুম
0: এই একটু আগে বলছিলাম কাফ গ্রোথ মিল বা CGM যেটা
1: হুম হুম
0: স্টার্টার,
1: ছোট
0: সেখানে
1: ছোট একদম
0: একদম ছোট হয়ে যাবে,
1: ছোট
0: কারণ
1: দানা করে দেব।
0: নাইলে সে হজম করতে পারবে না। এর সঙ্গে লাগবে আপনার ব্র্যান,
1: হুম
0: যেটা নাকি ল্যাক্সিটিভের কাজ করে, মানে ওই মলটাকে বার করতে সহায়তা করে,
1: আচ্ছা
0: সেটা আপনার এই যে হুইট ব্র্যান যেটাকে বলি আমরা,
1: হুম
0: গমের ভুষি,
1: হুম
0: গমের ভুষি,
1: বা কেউ দিতে পারেন চালের কুড়ো দিতে পারেন।
0: চালের কুড়ো দিতে পারেন, চালের পালিশটা পালিশ বেশি,
1: হুম
0: তো গমের ভুষিটা বেটার, ওর
1: আচ্ছা
0: মধ্যে ইয়েটাও এনার্জিটাও পাওয়া যায় বেশি,
1: হুম হুম
0: এগুলো থেকে এনার্জি আসবে। এগুলো হচ্ছে মূল ইনগ্রেডিয়েন্টস
1: আর যে
0: এই
1: মিনারেল
0: তিনটে।
1: হিসেবে আমরা কি ব্যবহার
0: আর
1: করতে পারি?
0: মিনারেল মিক্সচারটা খুব দরকার এই কারণে, যখন নাকি আমি এরকম তৈরি করা খাবার খাওয়াচ্ছি,
1: হুম
0: গরু তো নিজের পছন্দ মতন ঘাসটা খেতে
1: হুম
0: পারছে
1: হুম
0: না,
1: হুম
0: আপনার ওই মিনারেল মিক্সচার শতকরা 2 ভাগ,
1: আচ্ছা
0: আর 1 ভাগ আমরা যেমন খাবার লবণ খাই,
1: হুম খনিজ
0: কমন
1: লবণ।
0: সল্ট যেটা, সেই খাবার লবণ 1 ভাগ দেওয়া যেতে পারে।
1: আচ্ছা
0: হ্যাঁ,
1: আচ্ছা
0: যে এইভাবে খাবারটা তৈরি হয়। তো এখন বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে তৈরি করে,
1: এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে বাছুরটাকে বড় করলাম। এবার বড় হয়ে গেল বাছুরটা,
0: ঠিক।
1: এবার ঠিক কত মাস থেকে তার ডাক আসার সম্ভাবনা আসতে পারে?
0: আমরা যদি এই খাবারের ব্যাপারটা
1: হুম
0: ভালোভাবে নিয়ম মেনে করে যেতে পারি,
1: সুষম
0: তাহলে
1: খাদ্য যদি
0: পরে
1: আমরা
0: দেখা
1: সব
0: যাবে
1: সময় দিতে পারি।
0: হুম ক্রস ব্রেড গাভী যেটা,
1: হুম হুম
0: হুম, আজকাল তো সব জায়গাতেই ক্রস ব্রেড গাভী
1: হ্যাঁ
0: হয়ে গেছে,
1: হ্যাঁ
0: শঙ্কর
1: যেহেতু
0: জাতীয়,
1: কৃত্রিম প্রজনন আমরা করাচ্ছি।
0: ঠিক ঠিক, শঙ্কর জাতীয় যেটা, হ্যাঁ, তো সেটায় আপনার খাবার ব্যাপারটা ঠিক সঠিকভাবে চাষি ভাই চালিয়ে যেতে পারলে,
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: কখনোই যদি ওই বেশি ফ্যাটও না হয়ে যায়,
1: হুম
0: তাহলে পরে 18 মাস বয়সেই, মানে 1.5 বছর বয়সে
1: ডাক আসার সম্ভাবনা
0: ডাক
1: থাকে।
0: আসার সম্ভাবনা একদম পরিষ্কার হবেই, হবে, থাকবে।
1: এবার ঠিক ডাক এলো, ডাক আসার পরে আমরা ডাক ধরাবো, তারপর সে গর্ভবতী হলো, এই মুহূর্ত থেকে প্রসব করা পর্যন্ত, বাছুর প্রসব করা পর্যন্ত, সেই গর্ভবতী মায়ের যত্নটা আমরা কিভাবে নেব এবং সেই মুহূর্তে তাকে কি কি সুষম খাদ্য দেব?
0: আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যখন নাকি ওরা ইয়েতে চলে এলো, তার এই ডাকে আসার বয়সে চলে এলো,
1: হুম
0: তখন থেকে 15 থেকে 20 মাস যেটা, সেই সময়ে আমরা খাবার দেব। বাচ্চার ওজন থাকবে আপনার ধরুন 150 থেকে 200 কেজি,
1: আচ্ছা
0: হ্যাঁ,
1: হুম
0: তা ওর ওই সময়ে 2.25 থেকে 2.5 কেজি সুষম খাদ্য দেব,
1: দানা জাতীয় সুষম
0: দানা
1: খাদ্য দেব।
0: জাতীয়, 2.25 থেকে 2.5 কেজি, এবং এটা অবশ্যই বারবার মনে রাখতে হবে এটা ভাগ করে করে খাওয়াতে হবে,
1: আচ্ছা
0: অন্তত দিনে দুবার,
1: আচ্ছা
0: হ্যাঁ,
1: আচ্ছা এই
0: একসাথে যেন
1: পুরো
0: না দেওয়া
1: খাবারটাকে
0: হয়,
1: একবারে না দিয়ে
0: খিদে
1: 2 থেকে 3 বারে আমি খাবারটাকে দেব।
0: একদিকে, যেমন তার খিদে মানে ইয়ে পেট ভরে গেলে সে নষ্ট করবে,
1: হুম
0: হ্যাঁ, আরেকদিকে এটা
1: একসাথে
0: বেশি
1: বেশি
0: খেয়ে
1: খেয়ে গেলেও
0: নিলেও
1: আবার
0: সমস্যা হবে,
1: উপদ্রব হতে পারে।
0: সেই আবার তো ফাঁকে ফাঁকে আমাকে তাকে ঘাসটাও খাওয়াতে হবে,
1: হুম
0: খড় বিচালিটাও দিতে হবে,
1: হুম হুম
0: হ্যাঁ, তো চাষ করা সবুজ ঘাস এখানে খাওয়াতে হবে 15 থেকে 20 কিলো
1: প্রতিদিন।
0: প্রতিদিন। আর 20 মাস আর তারপর থেকে, হুম, তদূর্ধ্ব বয়সের জন্য তখন তার ওজন দাঁড়াতে পারে 200 থেকে 300 কিলো,
1: আচ্ছা
0: হুম, তো সেই সময়ে দেব 2.5 থেকে 3.25 কিলো সুষম খাদ্য,
1: হুম
0: আর 15 থেকে 20 কিলো চাষ করা
1: সবুজ
0: সবুজ
1: ঘাস।
0: ঘাস।

0: আচ্ছা, ঘাস প্রসঙ্গে একটা কথা
1: হুম
0: বলি
1: হুম
0: আমি,
1: হুম
0: ঘাসের
1: এটাও সুষম খাদ্যের মধ্যে পড়ছে
0: সুষম
1: কিন্তু,
0: খাদ্যের মধ্যে পড়ছে,
1: কারণ এখন ঘাসের তো প্রজাতি আছে, যে
0: হ্যাঁ
1: ঘাসগুলো
0: ঠিক
1: তার ভিন্ন ভিন্ন প্রজাতি আছে
0: ঠিক
1: কিন্তু।
0: ঠিক। আর আরো একটা জিনিস হলো যে ঘাস খাওয়ালাম, ঘাসের মধ্যে একটা আছে ব্লেড ঘাস, মানে ব্লেডের মতন একটা ফলা মতন
1: হুম
0: ঘাস,
1: হুম হুম
0: হ্যাঁ নেপিয়ার যেরকম
1: হুম
0: ঘাসটা, কিন্তু শুধু এরকম ব্লেড গ্রাস খাওয়ালে হবে না, তার সঙ্গে আমাকে হ্যাঁ শিম জাতীয় ঘাসও দিতে হবে। শিম জাতীয় ঘাসের মধ্যে কি পড়ে, যেমন কাউপি বলে কলাই,
1: কলাই গাছ।
0: কাউপি এটা হ্যাঁ
1: হুম হুম
0: ঠিক ওই রকমই আমাদের ইয়ের মতনই বেরোয়। তো সেখানে কি হচ্ছে, ফডার করে যখন আমরা চাষ করি,
1: হুম
0: মানে ঘাস সবুজ ঘাস যখন চাষ করি, যেমন এইটা কলাইটা,
1: হুম
0: কলাইয়ে বিচি খুবই কম হবে কিন্তু পাতা হবে অনেক,
1: আচ্ছা,
0: শিমের পাতাটা যেরকম সেরকম পাতা হবে,
1: মাসকালাই
0: সেই
1: গাছে।
0: সেই পাতাটা, এটা ভাগ একটা, এটারও একটা ভাগ আছে
1: হুম
0: প্রপোর্শন
1: হুম
0: কতটা খাওয়াবো। আমাকে দিতে হবে ধরুন 30 কিলো যদি ঘাস দিই বা
1: হুম
0: 20 কিলো ঘাস দিই, তার অন্তত 65 ভাগ দেব আমি ব্লেড ঘাস, যেরকম নেপিয়ার প্যারা
1: নেপিয়ার জাতীয়
0: এইরকম
1: ঘাস।
0: ঘাস,
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ। আর শিম জাতীয় ঘাস দেবো সেখানে আমি 35%,
1: আচ্ছা আচ্ছা,
0: সেরকম ভাবে
1: 100 কিলো
0: দিতে
1: যে
0: হবে।
1: 35 কিলো, আর 60 কিলো হবে আমাদের নেপিয়ার জাতীয় ঘাসগুলো,
0: সেই
1: 60-65 কিলো।
0: এখনকার বাজার দরে যে দাম হয়ে গেছে আর কি,
1: হুম
0: সেটা
1: হুম
0: মানে কৃষকরা কোথাও, মানে তো ভারতবর্ষের কোথাওই শুধুমাত্র এটার উপর নির্ভর করে চলতে পারে না,
1: আচ্ছা।
0: আর চলা উচিতও না।
1: হুম হুম হুম
0: দরকার হচ্ছে ঘাস চাষ
1: কেননা
0: করা।
1: বাণিজ্যিকভাবে যদি লাভবান না হয়
0: হুম
1: ডক্টর রায়, তাহলে কিন্তু এই যে দুগ্ধবতী গাভী পালন করা বা দুধ উৎপাদনের প্রতি তাদের নজর কিন্তু থাকবে না কোনো কৃষকেরই।
0: না
1: তো দেখতে হবে যাতে করে আমি যে খাদ্যটা দেব সেটা পুষ্টিকরও হবে কিন্তু আমার সাধ্যের মধ্যে হবে।
0: আমরা ওই সেই সুষম খাদ্য বা ভুষি
1: হুম
0: হ্যাঁ জোগাড় করার জন্য যতটা বলি,
1: হুম
0: সবার বাড়ির কাছে একটা ছোট ছোট প্লট করে
1: হুম
0: একটু ঘাস চাষ করা এবং সেটাকে সারা বছর মেনটেন করা,
1: আচ্ছা
0: সেটা সারা বছর ধরে এটাকে রাখা পার্মানেন্ট একটা ইয়ে,
1: হুম
0: 3-4 বছর পরে পরে গুড়িগুলো নেড়ে দিলে কিন্তু আবার একই জায়গাতে আবার হচ্ছে, ছোট
1: এবং
0: ছোট প্লট করে কিন্তু গাড়ির গরুটার জন্য ঘাসের যোগান দেওয়া যেতে পারে,
1: এবং ডক্টর রায় সেদিক থেকে কিন্তু আমাদের আর্থিক যে সাশ্রয় সেটা কিন্তু অনেকটা হয়।
0: বিশাল বিশাল। 1 কিলো খাবারের দাম যদি আমি একটা উদাহরণস্বরূপ ধরি যে 20 টাকা,
1: হুম
0: হ্যাঁ 1 কিলো ঘাসের দাম পড়ছে সেখানে আমার 25 পয়সা,
1: তাই,
0: এমন কিছু আহামরি যত্নপাতিও লাগে না, শুধু বসানোর সময় একটু ইয়ে করা, ইন্টারকালচার একটু দেখা, হ্যাঁ সময়ে ঘাসটা কেটে নেওয়া,
1: সময় মতো জল দেওয়া,
0: জল
1: একটু
0: দেওয়া,
1: সেচের ব্যবস্থা করা।
0: বিশেষ খরার মাসগুলোতে দেখা যায় যেখানে দপ্তরের ইয়েতে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কিন্তু প্রতি বছরই প্রচুর প্লট ডেভেলপ করেন,
1: হুম হুম হুম
0: হুম করান ওরা
1: হুম
0: কৃষকদের দিয়ে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে খরার মাসগুলোতে জলসেচের অভাবে সেইগুলো নষ্ট হয়ে যায়, সে পরের বছর আবার করতে হয়।
1: ডক্টর রায়ের শেষ পর্যায়ে আমরা আজকে যারা অনুষ্ঠান শুনছেন আমাদের প্রাণীপালক বন্ধুরা, আমরা ওদের দৃষ্টি আকর্ষণ করব আপনার গাভী এবং বাছুর লালন পালনের ক্ষেত্রে। যদি কোনো পরিচালনগত বা সুষম খাদ্যের ব্যাপারে কিছু জানতে চান, প্রয়োজনে আপনার নিকটবর্তী যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন, যাতে করে আপনার গাভী এবং বাছুর সুস্থ থাকে সেই দিকটা নজরে রাখবেন। ডক্টর রায়, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা গাভী ও বাছুরের সুষম খাদ্য এই বিষয়ে অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম গাভী ও বাছুরের সুষম খাদ্য এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর কল্যাণ রায়।
2: আসলে এবারে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন শিল্পী দুলাল দে।

লোকগীতি শুনছিলেন মালবিকা দাসের কণ্ঠে। সেই সঙ্গে শেষ হল অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা তাবুক চ্যাংজাগ তিনি হরনি কক বরক পান্ডা পান্ডানি পৈলাও তিনি খনারাজাক নাই রেডিও সিরিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি বাই লোয়াজিজাক তিনি কক বথমাংখা শাকন ইয়াফার দিয়ে

খুলুম বাইখ্যা তাবুক চেংজাগ ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল।

0: ফর সায়েন্স এন্ড টেকনোলজি নি কথালাই সংসাজাক পান্ডা সয় সীমা কক
1: তিনি নে পান্ডা সাকনো ইয়াফার দি তাবং নি জরাও সাকনায় নাই রং নি সামু বেলায় কুচুক বেরামো কাসাজাক তামুনি হনমালে তাবুক মাং কথৈন রাখগৈনি নাইনানি সেপ দংমানি বাকে বরংনি মাংনি বিশিঙ্গ তামো তামো তং কাহামকৈ সাউইমানা হনকাই মাং কথৈন রাখগৈ নাইনানি নাঙ্গ আবো যতন সাউইমান বাইও ফিয়াবা আগিনি জরাওখাই অবহাই সেপ করৈ আ জরা রগ ইংল্যান্ডে আমেরিকা রগ মাং কথৈন রাখগৈ নাইনানি রাইডাও করৈ হাইনি বাকাইন আ জরা রগ যেসা হসপিটাল সুদিছে মাং কথৈন রখক মানলাইয়া আজরাও সাকবাইথং চাতগৈ ডক্টর রবার্ট নক্স চার সেপ্টেম্বর সতেরোশ একানব্বই বিশিনি সিমি বিশ ডিসেম্বর আঠারোশ বাষট্টি বিশিনি জরাও আমেরিকাতে ইংল্যান্ড প্রাইভেট ল্যাবরেটরি নি বিশিংতৈ অমহাই সামুং খাইনানি চেঙ্গো আবব খগৈ তুবুজাক মাং কথৈ বাইসে মহাই সামুং রক মখায়ো খগৈ রেফাইনাই রগংখা উইলিয়াম হেয়ার বাই উইলিয়াম বার্ক বরক মাংখনি হাইয়াখাইবা সিনিয়া মাং কথৈ কলাইজাক তংমা রক নো খগৈ রিফাইলায়ো জরা জরাও মহাই রক মানথ গে হেনকাই হেয়ার বাই বার্ক সেবো মানকাই বৈন বুথারি ফানো তুনছাই রিফায়ো ফিয়াবা ডক্টর রবার্ট বতী রক নো কিসাপানো সাউইমানিয়া তালজি এবা টেন মান লাইয়ৈ অমহাই ইঙৈ তংখা পাইথাগোকাই হেয়ার বাই বার্ক মানজাগৈ কতক সরিউৈ বুথারজাগৈ পাইবাইখ্যা আবনি ওল জেরেমি বেনথাম মুঙ্গুই খরকসা সাকনাই মুঙ্গ সুরংথানি মাং কথৈ বেলাইন দরকুক ওয়ানসুগৈ চার ফেব্রুয়ারি সতেরোশ আশৈটি বিশিও সাকমাংরিনানি গসিউই রেউই ছয় জুন আঠারোশ বত্রিশ বিশিও থিমানি ওল বিনি মাং কথৈন হসপিটাল ইয়াফারে রিজাগো হায়ুঙ্গ বন পুইলা মহাই সাকমাং ইয়াফারনাই খরকসা সাকনাইনাই রংনি বিশিঙ্গ মাং রাখকনাই রংন বুনিসাই বারা গরুংখুক উংমানি নুকজাখা আবখাই মাং কথৈ জরাতৈ মানথকমানি বাকৈন উংমানি ক্লায়ো ফিয়াবা জরা কাইসাসিনি বারতব ইউরোপ আমেরিকাও ওংতৈন মাং কথৈ রাখকনানি রাইদা গরৈ তংমানি বেলাইখাই লাইফ্লাইজাক দংথার রাইদানি বাকৈ আ জরা রগ খরকসাসুক হসপিটাল রাখকজাগৈ কামিও সকবাইখাই বতাই বুইনি নগ মা হাবিয়া বুইব বিনি গানাও থাঙ্গিয়া দফা হদানি ফাতা রগখাই তনি জাগ আশুখাই তংথানি রাইদা গরাক অংগিয়াখাই ইউরোপ সংনি সেলাইফানো সুকাং সামুং নাইথানি কুচুকিয়াখিলি কাসাই থাঙ্কামুসিনি ভারতক হাকতর কলকাতাও মহাই সাকনাইমুংনি রাইদা আঠারোশ ছয়ত্রিশ বিশিও সকফায়ো সাকনাইমুংনি বাকে সিমিয়া তামুঙ্গৈ থৈকিয়া পোস্টমর্টম খায়ে সাইমানানি তাই পদ্রে পদ বেমার রমনা থাংথানি বউ মাং কথৈ বেলাইন দরকুক বতৈ সামুং ন পুইলা চেংজাখা ইতালিনি পেডুয়া মুঙ্গৈ কাইসা থাইও তেরোশ একচল্লিশ বিশিও আ জরাও সিনি কুলগিয়া বেমার মানজাগৈ কবাংমা বরক থৈ তংফান থেন্তা তংথা রাইদানি বাকে সৈ সিনাই রগনি ইয়াকুংজাক খাজাক মূসা খায়ী মানিয়া আবনি উল সম্রাট সেকেন্ড ফেড্রিক বিনি সাকথারমা বাইন তামঙ্গৈ থৈকিয়া রমনানি বাকে পোস্টমর্টম হনে হায়ুঙ্গ পুইলা কারিজাগো পন্দ্রশ সাঁত্রিশ বিশিও পপ সেভেন ক্লিমেন্ট আবন বেলাই নাংকুকমানি হনে গসিমুং মারিখা আগিও মাং কথৈন খাতিজাকনাই কৃনি বাকে লগি লগিন সামঙ্গ মাফনাঙ্গ ফিয়াবা তাবগলে সৈসীমা কুচুক বেরাম কাসামানি বাকে মাং কথৈন খাতিউই নারগৈন জেফ্রু নাঙ্গ আফ্রন সামুঙ্গ ফনাঙ্গৈ মানলাইখ্যা গসিমুং মানজাক মাং কথৈন দালথাম সামুঙ্গ ফনাঙ্গৈ মানো আবরক ওংখা পুইলান সাকমাংন রগৈ সুরংথানি আবনি ইয়াগল পেথলজিক্যাল পোস্টমর্টমনি বিশিংতৈ আমজকথানি তৈ সাকমান বিশিঙ্গ তামো তামো মানৈ তং তৈ কাইসা মানৈ দেরাখাই তামো বমতৈ ওং বতৈ রগ্ন সুরংথানি মাং কথৈ বেলাইন নাকুগো হাইনি বাকৈন তাবংনি জরাও সাকমাংন ইয়াফাননানি বেলাইন দরকুক ওঙ্গৈ বাজাখা সিকাঙ্গ সাজাখা হায়ুঙ্গ পুইলার সাকমাং ইয়াফারনাই ওংখা জেরেমি বেনথাম মুঙ্গৈ হায়ুংনি কুচুক বেরামনি ওয়ানসুকনাই খরকসা চিনি ভারত হানি পুইলার সাকমাং ইয়াফারনাই ওংখা পুনেনি কুচুক বেরামনি ফুরংনাই খরকসা পেন্টু রঙ্গ আপদার

1052 বিশিও ওয়েস্ট বেঙ্গল পৈলা শাক মাংয়া ফারাই সুকুমার হোম চৌধুরী 1990 বিশিনি 18 জানুয়ারি তাল চিনি ত্রিপুরা অখাই 2005 বিশিও গভর্নমেন্ট মেডিকেল কলেজ সংসার জাকমানি উল পৈলা শাক মাংয়া ফারাই অংকা পূর্ণেন্দু বিকাশ চৌধুরী তাবুক জরা বেবাগৈ খরক 1033 শাক মাংয়া ফালাইখ্যা চিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ভারত শাক মাংয়া ফান্নানি গসি মানখা 1994 বিশিও শাক মাংয়া ফারথানি তাবুক বক গবাং মানো কেবেং মূ রক্ত অংখু আবরক অংখা পুইলান শাক মাং তামুং গিয়া ফারথাই আবন কাহামখাই বুঝিনাই করিখু গবাং মা সিনাই নুগনাই রগ্ন শাক মাংয়া ফারমান সামুং নাং জায়গা বাংখো বুতুই রগ্ন কাহামখাই আওয়াই মা খাইতাই দফা হদানি রায়দাতাই টংথানি রায়দা রগ ব মনাক পৈতনি বিশিংতৈ গবাং মা কেবেং মুং টংখো বুতুই রগ্ন কাতিরিনা নাংনাই আগরতলা জিবি হসপিটালনি হাইকে হাস্তেনি গবাং মা আমসাই রগ মাং কথৈ খাতিজাকনাই গরি খুনি বাগৈ গবাং মা বরক শাক মাং ইয়াফানা মুসংনাই রক জরাতৈ ইয়াফারি মানে অঙ্গৈ টংবায়ো বুতুই রগ্ন কারিব তাইব চিকন চিকন কেবাং মুং টংগো বেনথামনি আচাইমা হাওয়া যে সুখ শাক মাংন তৈয়ৈ সুরংনাই বাঙ্গো চিনি ভারত হাকতর ব আশুকন বাঙ্গো বনি বাগৈ যে সুখ মাং কথৈ নাঙ্গো আশুক মানিয়ানি বাগৈ শাক মাংন তৈয়ৈ সুরংনাই রকনি কাইসা কেবং মুং কতর অংজাক বন কাতিনা হনকাই বেবাক সুরংনাই ফরংনাই তাই সয়সিনাই রকন বেলাইখাই শাকথারে বাজানা নাংনাই

0: বাবু নকটাতং, বাবু, অ বাবু করি দে বাবু।
1: ও হাডি নগন তামসা আসুক দি অর
0: কাহামনি কম না বাবু, চলাসা হামই বাসা খা মিয়া সারি গন নগত বুলাই ফেলে গিয়া।
1: হাইকে তাবুক সরাই সরাই নংসো গা হাজা
0: আও বাবু, সরাই সরাই নংসো কা তাবুকলে।
1: তোমা ওবিনে ও বেকরেং নাঙ্গো মানে আবার খাই বেবং নামবা কিয়া
0: ই বাবু হামকা অব মানে ন সলাই না তাবু হামই বাসা খাতা অব নি বাগাই না খুনা বিনি মঙ্গই ওয়াত থপ সাইড ওই মাই ফাইছে সারাইয়া নে অব নি বাগাই না অনন বসানা হিনিমা ফাইকাতা খুনা ফুঙ্গো কিসা ডাক্তি ফাই।

0: ব্রোঞ্জ পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আজ গুজরাটের ভাদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা যখন সমাজ ও দেশের কাজে লাগে তখনই তা প্রকৃত শিক্ষা এবং অর্থবহ হয়ে ওঠে। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ যেভাবে বাড়ছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি।
1: যুবাওঁক সংস্কারবান, আত্মনির্ভর, শান্তিপূর্ণ ও জিম্মেদার বানানা হাম সবকি জিম্মেদার। আমি এসে যুবা তৈয়ার করনা হে যো জ্ঞান, টেকনিক ও কৌশল সে যুক্ত, সাথে ওই আত্মবিশ্বাস, আত্ম অনুশাসন, সকারাত্মক সোচ, সংবেদনশীলতা ও নৈতিক মূল্য সে ভি পরিপূর্ণ।
0: রাষ্ট্রপতি আজ গুজরাটের বরোদায় ব্রহ্মা কুমারীজের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ব নবজাগরণের জন্য আধ্যাত্মিক সচেতনতা প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে তিনি একটি প্রচার অভিযানেরও ভার্চুয়ালি সূচনা করেছেন। ভারতীয় বিমান বাহিনীর জন্য 160টি স্যাটেলাইট স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপেন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডাইনামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রগুলির সরবরাহ 2027-28 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে। এগুলি আকাশ থেকে মাটিতে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী গাইডেড গ্লাইড বোমা, যা যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করে দূর থেকে শত্রুপক্ষের বিমানবন্দর অকেজো করে দেওয়া যায়। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতার সংগঠন ওয়াইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলার অধিকার ওয়াইসির নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না বলেও মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, পাকিস্তানকে মিথ্যা প্রচারের সুযোগ না দিয়ে ওয়াইসির উচিত তাদের সঠিক পরামর্শ দেওয়া। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর, সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ফ্রান্সের বিদেশমন্ত্রী জিন নোয়েল ব্যারোর সঙ্গে ত্রিদেশীয় এক বৈঠকে অংশ নেন। নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএর 81তম বৈঠকে যোগদানের পাশাপাশি ভারত, সংযুক্ত আরব আমিরশাহী এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীরা এই বৈঠকে মিলিত হন। নির্বাচন কমিশন বলেছে, ভোটার তালিকার সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, সারা দেশে সাম্প্রতিক সময়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সহ প্রায় 40টি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও অসংখ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, যে কোনো প্রতিষ্ঠানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার সময় মতপার্থক্য হওয়া সিদ্ধান্ত গ্রহণের একটি স্বাভাবিক প্রক্রিয়া। কমিশনের প্রত্যেক আধিকারিকের হাতে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে যে কোনো ধরনের প্রস্তাব দেওয়ার ক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশন তাদের সমস্ত সরকারি নির্দেশনামা, সিদ্ধান্ত এবং প্রশাসনিক যেসব নির্দেশ গ্রহণ করে থাকে তার প্রত্যেকটির আইনগত বৈধতা রয়েছে। বিজেপি সভাপতি নীতিন নবীন 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনচার্জ এবং সহকারী ইনচার্জদের নিযুক্ত করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ছত্তিশগড় এবং হরিয়ানায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হরিশ দ্বিবেদী বিহারের তদারকির দায়িত্বে থাকবেন। বিনোদ তাওড়েকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। বিনয় সহস্রবুদ্ধে দায়িত্ব পেয়েছেন দিল্লির। এছাড়াও রাম মাধব তামিলনাড়ু এবং উত্তরাখণ্ড, তরুণ চৌ গুজরাট, সতীশ পুনিয়া জম্মু কাশ্মীর ও পাঞ্জাব এবং অনিল অ্যান্টনি গোয়া ও নাগাল্যান্ডে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছে, আগামী 27 সেপ্টেম্বর রবিবার দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে। 28 থেকে 30 সেপ্টেম্বর ব্যাংক কর্মী সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস তিন দিনের যে ধর্মঘটের ডাক দিয়েছে তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। অর্থমন্ত্রক জানিয়েছে যে ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সংশ্লিষ্ট ব্যাংকগুলির শাখা অফিস, এটিএম এবং কারেন্সি চেস্ট 27 সেপ্টেম্বর রবিবার দিন সম্পূর্ণ খোলা রাখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11

0: ঢোকাতে গিয়ে অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের খবর সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মাই ভারত পোর্টালে নিবন্ধিত যুবক যুবতীর সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। যুব সম্প্রদায় শিক্ষা, স্বেচ্ছায় সেবা, নেতৃত্ব এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ক্রমবর্ধমান অংশগ্রহণেরই প্রতিফলন এই সাফল্য। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রকের অধীন পরিচালিত এই জাতীয় মঞ্চটি যুব সমাজকে শিক্ষালাভ, নেতৃত্ব প্রদান এবং দেশসেবায় আত্মনিয়োগ করার সুযোগ দেয়। জনসেবা থেকে দেশসেবাই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্টার্টআপ ইন্ডিয়া।
1: 2016 সালে শুরু হয় স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচি। লক্ষ্য ছিল দেশের উদ্যোগপতি সংস্কৃতিতে পরিবর্তন আনা। শুধু চাকরি খোঁজা নয়, বরং নতুন কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের মাধ্যমে তরুণদের উদ্যোগপতি হিসেবে গড়ে তোলা। প্রায় 400টি স্বীকৃত স্টার্টআপ দিয়ে শুরু হওয়া এই যাত্রা 2026 সালের মার্চে এসে নতুন মাইল ফলক ছুঁয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশে 2 লক্ষেরও বেশি স্বীকৃত স্টার্টআপ তৈরি হয়েছে। দেশে ব্যবসার ক্ষেত্রে তরুণ প্রজন্মের এগিয়ে আসার পেছনে মোদী সরকারের এই স্টার্টআপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
2: একটা টাইমে বলা হতো যে 100টার উপর এই $1 বিলিয়ন কোম্পানি ভারতবর্ষে তৈরি হয়েছিল খুব কম সময়ে, যেটা নাকি স্টার্টআপের পৃথিবীতে 3 নম্বর পজিশনে ছিল ভারত। এর জন্য তো নো ডাউট ক্রেডিট দিতে হয় বর্তমান যে সরকার, গত 12 বছর ধরে যারা চেষ্টা করছে মেক ইন ইন্ডিয়া এবং স্টার্টআপ এর, তাদের এই ব্যাপারে ক্রেডিট দিতে হয়।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুদ ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আগামীকাল কলকাতা পৌঁছবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। মন্ত্রক জানিয়েছে গত 1 সপ্তাহে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার ও তামিলনাড়ু সহ দেশের 17টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেঁয়াজের খুচরো দাম নিয়ন্ত্রণে এসেছে। জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। সেমিফাইনালে চীনের কাছে 3-1 ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। খেলা শুরুতে লক্ষ্য সেন 21-16, 21-18 সেটে চীনের শি ইউকির কাছে হেরে যান। তবে দ্বিতীয় ম্যাচে সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে পরাস্ত করেন। সিঙ্গলসে আয়ুষ শেট্টি 21-19, 21-13 সেটে চীনের লি শিফিং এর কাছে পরাজিত হন। এরপর চতুর্থ ম্যাচে হরিহরন আম্পা করুণান এবং এম আর অর্জুন জুটি চীনের হে জিংটিং এবং লিউই জুটির কাছে হেরে যান। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভারোত্তোলনে রৌপ্য পদক জয়ের জন্য তাকে অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আশা প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন বলেছে ভোটার তালিকা সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। মাই ভারত পোর্টালে নিবন্ধিত যুবক যুবতীর সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব চিত্ত দেপরমা তিনি ককটমা ববাগ রকংখা রাষ্ট্রবক্রক দুর্পটি মুরমু সাকা শিকলারকনি চাইত মুংবাই ভারত নৈসাই ব্রৈচি ছিনি বিছিনি সেখান হামসাজাক রাষ্ট্র অঙ্গই মানু চংবরী কমিশন সাকা বুটনি ব্যবহার কক চাপমা যতনি কচিমু নাহারৈন খাইজাকু হাস্তে হাফংনি সেবুরগনি বগৈ অসামতাইনি এগ্রেসিয়ানি রানানি বাংলি জাকা এশিয়া গেমস ভারত হা কতনি থমু কাহাম মানমারি মানাই তঙ্গু তাবু ককটমা শুক্র বই শিকলারকনি চাইত মুংবাই ভারত নৈসাই ব্রৈচি ছিনি বিছিনি সেখান

0: সামচাচা রাষ্ট্র অঙ্গই মানহিনী সাকা রাষ্ট্রবক্র দুর্পটি মুর্মু তিনি বাদুদার ও মহারাজা ছায়া জিয়া রংনক ইংনি ফিল সিনিসিবা কনভোকেশন পান্ড কক নারপুর বক কক সাকা রাষ্ট্রবক্র তাইব সাকা রং আফ্রু ন চাছাও জেফ্রু জং আব হাকতর তাই হদানি হামক্রেয় সামুং ফনাং মানো রাষ্ট্রবক্রক টাং সেপ সেলাইমুংবাই গদালেও দাল বিদাল রংনি সাকা ফান বকছিনকা তাই জুদা জুদা দিকিল বুড়িরকনি মানজকমুং বাংমানো বলাইখ্যা সালনি গুজরাট বেড়াইনার থাকমাও রাষ্ট্রবক্রক তিনি বাদুদরাও ব্রহ্ম কুমারী গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রেট সেন্টারনে চেঙ্গিরিখা আবনি লগি লগি স্পিরিচুয়াল এওয়ে কেনিং ফর ওয়ার্ল্ড রিনুয়েল টাংবতাং তাই ইউথ ফর বিকশিত ভারত আহই মূনব চেঙ্গিরিখা সংবরি কমিশন ছাকা বুটালি সনাম ফিরমুং খবৈ যত কক্সামা যতন গসিমু নাহারিন খাইজগ কমিশন ছাকা সালগিচা সকাং হাকতর গনাঙ্গই কবংমা কক্সামা ব্রৈচিছুক কতাল সাকথারমন চল খাইকা তাই আলাইদা এস আই আর নখবৈ কবংমা চংবরিন সনাম ফিরমুং খাইজাকা কমিশন সালগিচা সকাং বিহার কেরল তামিলনাড়ু পুডুচেরি অসম তাই পন্ডিচেরু নাংকব গনাং চংবরি তাই করংজাক চংবরিন সামুং বুটাং কাহামকৈন পাইসুগ্রিকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মুখ্যমন্ত্রী সমী পেসু লোকরকটাই হাপাংনি টাংসংনি বিসিং কাইসা নাংকুমা গনাং জাইজর অঙ্গুই সামুং টাঙ্গুই তঙ্গু আবাই সাক নাইজাকমা তাই জুদা জুদা বাইথাংনি জুংজাল লগ্ন সকমলমা জরানি বিসিং তৈ চুবাচু মানই তঙ্গু তিনি আগরতলাও মুখ্যমন্ত্রী সমী পেসু পান্ডব ব কক সাকা হাস্তায় আপংনি সেবুকটাই পেনশনার বাকি বসকাংনি অসামতাইনে রগৈ টেটনি একগ্রেসিয়ানি রানানি বাংরিখা তিনি তাংন কত্র ককতমা থুমরাইন থুম্ব রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অকক সাকলাইকা ব সাকা আবাই গ্রুপ সি গ্রুপ ডি ডিআর ডব্লিউ পার্ট টাইম ওয়ার্কার কেজুয়াল ওয়ার্কার কন্ট্রাকচুয়াল অঙ্গনওয়ারী নখবই কবনি সেবগ্রক যতই খরক সার আসাই ব্রুচিচার সাই বার আসা খরক চারচিবা সাই চুকুরা চিদক পেনশনার তাই পেনশন নুখুনি হামক্রাই অংবাইনা টাকলাই টেটনি এগ্রেসিয়া রং বং রিজাকা রং খক থামরাকলাই আবনি বগৈ হাস্তে হাপংনি রং বাইন খক ব্রুইচি ছিনি রিজাক চিডক রাসাই রংমন্ত্রী সাকা গ্রুপ সি গ্রুপ ডি রং নাইখুনি গছমু মানজাক ফিক্স পে গ্রুপ সি গ্রুপ ডি সেবুক ডিআর ডব্লিউ সেবুরক ব টেটনি এডভান্স রং খক নুইচি সাই খাই নাহার মানবাইন অঙ্গনওয়ারী সেবুকটাই হেল্পার হুমগাডকনি বগৈ অ এডভান্স খক বা সাই তাই এনএসএম নি আশা কর্মীরক বা এডভান্স রং খক নুইসাই খাই মানবাইন রংমন্ত্রী তাইব সাকা জুড়া জুড়া টংকথারটাই দফারকনি হাপাংনি সেবুরক অসামতাই নকারিব খ্রিস্টমাস গরিয়ামুটাই বুদ্ধ পূর্ণিমা ঈদ উল জুহা বাংলা বিশি গতাল ঈদ উল ফিতর গুরু নানকটাই মহাবীর জন্ম জয়ন্তী নগৈব অ এডভান্স টেডনি এগ্রেসিয়া মানাবাগ কৈমুং রেমানো এডিসি ভিলেজ কমিটিনি ইলেকশন ডিউটি বোর্ড খনা পাইছগেন হাসে চমরি কমিশনের তাংফাং অনুরাগ সেন সাকা তিনি তাইক খনা যতই ব্লক থামচিচারও ইলেকশন ডিউটি বোর্ড পাইসুগান খনা পাইথক সালো ব্লক আইডগ ইলেকশন ডিউটি বোর্ড নাহার জাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তমা আপডেট মানা বাকি লগ ইন খাইডি ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এয়ার ডট কম নিউজ অন এয়ার এপস ফলো খাইডি হডালাম্ব ফেসবুক টাই এক্স হেন্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ টাই ইনস্টাগ্রাম পেজ এ আই আর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক তোমা আপডেট মানাখাই এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গান মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী লোক হামক্রাইনি সিমি হাকত হামক্রাইনি সামুং বাই গদালই টাবুক জরা যাইখে বারজাই আসাগৈ লোক হামক্রাইনি সামুঙ্গ বিশি নৈচিবা পুংসুকা সেবাটাই কাহাম নাইকল মুংনি ওয়ানসু মুংবাই কেন্দ্র হাপাং নৈসাই ব্রুচি ছিনি বিছিনি বিসিঙ্গ হামজাজাক ভারত সনাম তিসানা নাহারৈ চয়াতৈ সামুং টাঙ্গৈ তঙ্গু সেবা সংকল্প তাংবুতাঙ্গ চং তিনি সাইমানলাইয়েনে মাইগভ প্ল্যাটফর্মনি সেবাবাই বুকাল ফর লোকালনি ইয়াপ্রিতাই আমচাইনি সামজাক মানৈন্য পাই সেব বাংরিনা সাকা ফান বক্সিং জাকা খনাদি অবনতি কাইসা ককথু
1: হা কতরনি হামক্রাইনি লামো কতর ফান অংখা চিনি বাইথাংনি স্নামা চিনি তাংকরং তৈ চিনি সাকথারমুং চিনি ঘানাগিনি স্নামজাক মানৈ পাইনা আমজাইনি তাংকরং তৈ মানৈ স্নামকরং রকনো খা বাজারনাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি বিনি মন কি বাত পান্ডা ওয়াই কবাং আবরকনো তৈ খুরসাখা তাংলেহিনবা কাইসা বাইথাংনি হা কতরনি স্নামজাক মানৈ পাইমা সিমিয়া আবাই গদালজাক তঙ্গো খরকসা বানিয়া সংসানাইনি ইমাং খরকসা তাংকরংনি খা কলক সামুং তাংমা তৈ খুংসা নুখুংনি আজিমানি লামব আম

0: जायनि मानैनो सामंगो फुनांमा बांखाय चिकनताय कोचारमा जानि स्नाम खर फुवार जागो तै तां सामंनि सेब बांगो आबोबाय रांथं कियकसावो आबोनि बागैनो हातिव मानै पाइना थांखाय वाइसा वानसक नायदि बुइहा कतनि मानै पाइमानि लगि लगि बाय थांनि आमचायनि स्नामजाक मानैनो बजों पाइलायानो फायदि आमचायनि स्नामजाक मानैनो पाइलायनाय तै अ सामंबाय गोदालजाक रग्न' चुबा लायनाय भकल फर लकल बाय थांनि हाकतनि मानै बाय थांनि हाकतनि फान सुमन भट्टाचार्यनि कक्थुम कक्तुमा खत
1: কাস্টমারনি সেপসাপনা ওয়ানছুগৈ বুসগান ককতি ছালো হাস্তিবত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকনি যত বেডেক ফিউজাক টোঙনে অ ছালো ব্যাংকনি আগিনে হাই সামুং হুমুং টাংজাগনে তাই কাস্টমারকব যত তমুনি ব্যাংকিং সেপসাপ নাহার মানবাইনা তিনি গ্রামীণ ব্যাংকনি বখাকতৈ অ ককতমা সাকলাই জাকা হাস্তে বিজেপিনি নাইকলাইঙ্গৈ পজা মানখা মৃগাঙ্গ দেউ বর্মন এমপি বিপ্লব কুমার দেবন মধ্যপ্রদেশনি নাইকলাইনি পজা রাজাকা বিজেপিনি বিভাগ ভারতনি কাসু নীতিন নবীন তিনি কতাল নাইকলনাইরনি বমুং সাকলাইকা কেন্দ্রনি ককতুমতা আওয়ামী ককতলাইনকনি বিসিং তংনাই প্রেস ইনফরমেশন বেরো আগরতলা তাংনকনি বুখাক্তই তিনি উদয়পুরনি পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট বাটা পান্ডা সঞ্জাকা পান্ড নারয় অঙ্গৈ কক নারকা গুমটি জেলা পরিষদনি কাসকু দেবল দেবরাই উদয়পুর পূর্ব পরিষদ চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার আইসিএ নাইকুনে হাবাই একজাক টাংফাং দেবাশিষ লুট উদয়পুর সায়েন্স সেন্টারনি ইনচার্জ অয়ন সাহাতাই হদারং নাইকুনে হাংকর নাইকলনাই বিপ্লব ঘোষ থাইমানী ককটুমা এশিয়া গেমস অফ ভারত হাকতনি থমুং কাহাম মানমারি মানই টঙ্গু তিনি ভারতনি চোলা ব্যাডমিন্টন বদল ব্রোঞ্জ মেডেল মানকা কবনি ফাইটিং জয় মিনা চোলারগনি বাইথেনি সব টেনিস অফ ব্রোঞ্জ মানই লাইবুমা সনামকা আবো সব টেনিস ভারতনি পইলা এশিয়া গেমস মেডেল মানমু শুটিং বুড়ি তাই চোলারগনি স্কিট টিম ব্রোঞ্জ মেডেল মানকা আবনো কারিব বুড়ি রগনি বুড়ি চুকু কেজি হিলিকটি সামাও রুফাইনি মেডেল মানকা মিনা বাই চানু আবো বিশি নই চিচার উল এশিয়া গেমসনি হিলিকটি সামাও ভারতনি পইলা মেডেল মানকা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি তাই কেন্দ্রনি থংমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাবিয়া ভারতনি এথলেটিক্সনি কপ্লাই ইংমাবাই খা কাহামতাই হামবাই ইয়াফারকা রাংচা কাইছা রুফাই কাইবা তাই ব্রোঞ্জ কাইদং কবই ভারতনি যতই মেডেল মানকা কাইচি নই নবর্তিবানি কক্টুমা বঙ্গোপসাগরনি সালটাং কচার তাই গানাগিনি সালচি সালটাং ফাইচিং থাংজাক বেলাই তলেন নবার শিবচা মাবাই সালচি সালটাং ফাইচিং শিবসাউই তিনি হরনি বিসিং সালচি অন্ধ্রপ্রদেশ তাই সালগ্রা উড়িষ্যা তৈজিলাং ফাইচিং লাই মানু বেলাই তলেনি নবার শিবচা মাবাই বুসখাং দাম নৈচি বুড়ি হাস্তনি বেবাক হাঙ্কর ফেরাঙ্কগে ওয়াতে ওয়াই মানু হিনে সাকলাইকা নবার তৈবার নাইকুং খনা তুংমারি টংন সাকো থামচি ব্রী ডিগ্রি তাই খামো নৈচি দশ ডিগ্রি সেলসিয়াস গানে গিনু তিনি তুংমারি টংমনি সাকো থামচি থাম দশমিক নৈ ডিগ্রি তাই খামো নৈচি বা দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটুমা বুবাগ্র তাই ওইসা পড়ব রাষ্ট্রবক্রক দুর্পতি মুর্মু শিক্লারকনি চাইত মুংবাই ভারত নৈসাই বুড়িচি সিনি বিসিনি সেখাংন হামচাজাক রাষ্ট্র অঙ্গই মানু চংবরী কমিশন ছাকা বোটনি বেবা ককচাপমা যতনি গসিমুং নাহারৈন খলাই জাগু হাস্তে হাপংনি সেবুরকনি বাগৈ অসামুতাইনি এগ্রেসিয়া রানানি বাংরি জাকা এশিয়া গেমস ভারত হাকতনি থমুং কাহাম মানমারি মানৈ টঙ্গু ককটুমা তিনিন বাগৈ অরণ্য পাইখা উলনি ককটুমা আবাই এঙ্গানো খনাপুং দামচিনি সতি ব্রৈচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য উৎসব অনুদান বৃদ্ধি করা হল। এডিসির ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের যাবতীয় সিদ্ধান্তে সর্বসম্মত মতই গ্রাহ্য করা হয়। এশিয়ান গেমসে একটি সোনাসহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 12। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উৎসব অনুদান হার বৃদ্ধি করা হয়েছে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা জানান। তিনি জানান, এর ফলে গ্রুপ সি গ্রুপ

DRW পার্টটাইম ওয়ার্কার্স, ক্যাজুয়াল ওয়ার্কার্স, কন্ট্রাকচুয়াল, অঙ্গনওয়াড়ি সহ অন্যান্য ধরনের কর্মী মিলিয়ে 1,48,501 জন এবং 85,916 জন পেনশনভোগী পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন। এবছর উৎসব অনুদান বাড়ানো হয়েছে 300 টাকা করে। এই বাবদ রাজ্য সরকারের ব্যয় হবে 47,16,00,000 টাকা। অর্থমন্ত্রী জানান, গ্রুপ সি গ্রুপ ডি অর্থ দপ্তর অনুমোদিত স্থির বেতনের গ্রুপ সি গ্রুপ ডি কর্মী DRW কর্মীরা উৎসব আগাম হিসেবে 20,000 টাকা করে নিতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আর হোমগার্ডদের জন্য এই আগামের পরিমাণ হবে 5,000 টাকা এবং NHM-এর আশাকর্মীরা আগাম হিসেবে 2,000 টাকা পাবেন। অর্থমন্ত্রী আরও বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সরকারি কর্মচারীগণ দুর্গাপূজা ছাড়াও বড়দিন, গড়িয়া পূজা, বুদ্ধ পূর্ণিমা, ঈদুজ্জোহা, বাংলা নববর্ষ, ঈদ উল ফিতর, গুরু নানক ও মহাবীর জন্মজয়ন্তী উপলক্ষেও এই অগ্রিম উৎসব অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একজন সরকারি কর্মচারী যে কোনো একটি উৎসবেই এই অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। নবম আয়ুষ্মান ভারত দিবস উপলক্ষে আজ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কৈলাসহরের RGM হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি আয়ুষ্মান ভারত দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, 2018 সালের আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের রাঁচি থেকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেন। ADC ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট আগামীকাল শেষ হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, গতকাল ও আজ মোট 38টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট শেষ হয়েছে। আগামীকাল শেষ দিনে 6টি ব্লকে EDV অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলা অফিসের উদ্যোগে আজ উদয়পুরের পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে বার্তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দিবলদেব রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ICA দপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী অধিকর্তা দিবাশিষ লোধ, উদয়পুর সায়েন্স সেন্টারের ইনচার্জ অয়ন সাহা এবং সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিপ্লব ঘোষ। অনুষ্ঠানে নেশামুক্ত ভারত, সুশাসনের 12 বছর, পোষণ মাস এবং ক্যাচ দ্য রেইন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। উপস্থিত ছিলেন গোমতি জেলার সাংবাদিকরাও। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপিষু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে, যেখানে চিকিৎসা এবং ব্যক্তিগত সমস্যার সুরাহায় মানুষ সময় উপযোগী সহায়তা পাচ্ছেন। আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপিষু অনুষ্ঠানে তিনি একথা বলেন। গ্রাহকদের সুবিধার্থে আগামী রবিবার রাজ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সমস্ত শাখা খোলা থাকবে। ওই দিন ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম চলবে এবং গ্রাহকরা সব ধরনের ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন। আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে যাচ্ছে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত মতামত চিন্তাভাবনায় মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে, ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। এখন শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং NewsOnAIR অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়া, ফেসবুক ও এক্স চ্যানেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ এলার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল NewsOnAIR। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স চ্যানেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যুব সমাজের প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত দেশে পরিণত হতে পারে। গুজরাটের ভাদোদরায় মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম সমাবর্তন অনুষ্ঠানে আজ তিনি একথা বলেছেন। তিনি প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বহুমুখী শিক্ষার উপর গুরুত্ব দেন এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন। অনুষ্ঠানে 12,600 বেশি শিক্ষার্থীর হাতে ডিগ্রি এবং 160 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। দুদিনের গুজরাট সফরে রাষ্ট্রপতি আজ ভাদোদরায় ব্রহ্মকুমারীদের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেন। পাশাপাশি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ফর ওয়ার্ল্ড রিনিউয়াল প্রকল্প এবং ইয়থ ফর বিকশিত ভারত প্রচারাভিযানের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং

0: সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে ভোকাল ফর লোকাল পদক্ষেপ বা স্থানীয় উৎপাদন উৎপাদকদের জন্য সরব হওয়ার আহ্বান কীভাবে সুযোগ তৈরি করছে, চলুন আজকের পর্বে সেটাই জেনে নেওয়া যাক।
1: দেশের উন্নয়নের পথে বড় শক্তি আমাদের নিজেদের উৎপাদন, আমাদের কারিগর এবং আমাদের স্থানীয় উদ্যোগ। আমাদের আশপাশে তৈরি পণ্য কিনতে স্থানীয় শিল্পী এবং কারিগরদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে বারবার উল্লেখ করেছেন। আসলে একটি দেশীয় পণ্য কেনা মানে শুধু একটি পণ্য কেনা নয়, এর সঙ্গে যুক্ত থাকে একজন উদ্যোগীর স্বপ্ন, একজন কারিগরের পরিশ্রম এবং একটি পরিবারের জীবিকা। স্থানীয় পণ্যের ব্যবহার বাড়লে ছোট ব্যবসা এবং ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটে, তৈরি হয় কর্মসংস্থানের সুযোগ এবং শক্তিশালী হয় আমাদের অর্থনীতি। তাই বাজারে কেনাকাটার সময় একবার ভাবুন, বিদেশি বা দূরের পণ্যের পাশাপাশি আমাদের নিজেদের এলাকার তৈরি পণ্য কি বেছে নেওয়া যায় না? আসুন স্থানীয় উৎপাদনকে ভালোবাসি, স্থানীয় উদ্যোগকে এগিয়ে দেই। ভোকাল ফর লোকাল, নিজের দেশের পণ্য, নিজের দেশের শক্তি। সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা।
0: নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা সংশোধন সহ সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে সাম্প্রতিক অতীতে দেশজুড়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া, প্রায় 40টি নতুন উদ্যোগ চালু করা এবং বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সহ বিভিন্ন নির্বাচনী সংস্কার করা হয়েছে। কমিশন জোর দিয়ে বলেছে, যে কোনো প্রতিষ্ঠানে আলোচনার সময় মতপার্থক্য ও বিভিন্ন মতামত স্বাভাবিক বিষয় ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এগুলি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ারই অংশ। নির্বাচনী ব্যবস্থা আরও উন্নত করতে কমিশনের প্রত্যেক আধিকারিক তাদের মতামত দেওয়ার পূর্ণ অধিকার রাখেন। কমিশন সম্প্রতি বিহার, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম ও পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের জারি করা সমস্ত সরকারি নির্দেশ, সিদ্ধান্ত ও প্রশাসনিক নির্দেশিকার পূর্ণ আইনি বৈধতা রয়েছে ও সেগুলি প্রতিষ্ঠিত বিধিবদ্ধ প্রক্রিয়া মেনেই জারি করা হয়। কমিশনের ইসিআই নেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলি বেআইনি হস্তক্ষেপ ও তথ্য বিকৃতি রুখতে কঠোর তথ্য নিরাপত্তা ব্যবস্থার আওতায় পরিচালিত হয়। কমিশন জানিয়েছে, সাংবিধানিক দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য বিজেপির প্রভারী হিসেবে দায়িত্ব পেলেন মৃগাঙ্ক দেববর্মন। সাংসদ বিপ্লব কুমার দেবকে মধ্যপ্রদেশের প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন প্রভারীদের নাম ঘোষণা করেছেন। খেলার খবর। এশিয়ান গেমসে ভারতের সাফল্য অব্যাহত রয়েছে। আজ ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক লাভ করেছে। অন্যদিকে জয় মিনা পুরুষদের ব্যক্তিগত সফট টেনিসে ব্রোঞ্জ জিতে ইতিহাস করেছেন। এটি সফট টেনিসে ভারতের প্রথম এশিয়ান গেমস পদক। শুটিংয়ে মহিলা এবং পুরুষদের স্কিট টিম উভয়ই ব্রোঞ্জ পদক জয় করে। এছাড়া মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে রৌপ্য পদক জিতেছেন মীরাবাই চানু, যা 28 বছর পর এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারতের প্রথম পদক। ভারতীয় অ্যাথলিটদের এই সাফল্যের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 1টি সোনা, 5টি রূপো ও 6টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 12। আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরের পশ্চিম, মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম অংশে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ওড়িশার কলিঙ্গপত্তনম হয়ে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য উৎসব অনুদান বৃদ্ধি করা হল। এডিসির ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের যাবতীয় সিদ্ধান্তে সর্বসম্মত মতই গ্রাহ্য করা হয়। এশিয়ান গেমসে 1টি সোনা সহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 12। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন অনুষ্ঠান সৃজনী।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী।
2: নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই সৃজনী অনুষ্ঠানের সৃজন আড্ডা পর্বে। বাঙালি মাত্রই তো আড্ডা প্রিয়, আর এই আড্ডা সত্যি অর্থেই তুলনাহীন। কবি বুদ্ধদেব বসুর ভাষায় আমাদের ঋতুগুলো যেমন কবিতা জাগায়, তেমনি আড্ডাও জমায়। আমাদের চৈত্র সন্ধ্যা, বর্ষার সন্ধ্যা, শরতের জ্যোৎস্না ঢালা রাত্রি কিংবা শীতের মধুর উজ্জ্বল সকাল, সবই আড্ডার যেন নীরব ঘণ্টা বাজিয়ে যায়, যা কেউ শুনতে পায় আবার কেউ বা পায় না। এই ভূসংসারে এমন কোনো বাঙালি পাওয়া যাবে না যে জীবনে একবারও আড্ডা দেয়নি। বিংশ শতাব্দীর গোড়ায় দুই বাংলায় বেশ কয়েকটি জমাট আড্ডার ঠিক ছিল, আর যার মধ্যমণি ছিল বাংলার বহু কবি সাহিত্যিক। সেই আড্ডাগুলো সত্যিই ছিল প্রাণোচ্ছল। সত্তরের শুরুর দিকে এই কবি সাহিত্যিকদের আড্ডার মূল কেন্দ্র হয়ে উঠেছিল কফি হাউস। সময় পাল্টেছে, সেই সাথে মানুষের বদলও এসেছে। এখন আর সেই আড্ডাও আগের মতো নেই, কিংবা কফি হাউসও আর আগের মতো নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তো হয়, এখানেও হয়েছে। হ্যাঁ, আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে আমাদের রাজ্যে আখ্যানের বিকেল বলে একটি আড্ডার আয়োজন করা হয়। আখ্যানের বিকেল আয়োজন করে থাকে এই আড্ডার, যেখানে আমরা সকলে চেষ্টা করি পৌঁছে যেতে। ঠিক তেমনই আকাশবাণী আগরতলা কিন্তু পৌঁছে যায় সেই আড্ডার কিছুটা রসদ তুলে আনতে, আর সেই রসদ আপনাদের সামনে তুলে ধরতে। শ্রোতা বন্ধুরা, আজকেও আমরা এমনই আড্ডার কিছুটা রসদ আপনাদের শোনাবো। প্রথমেই আপনাদের শোনাবো একটি গল্প পাঠ। যিনি গল্প পাঠ করেছেন তিনি সঞ্চিতা রাহা পাল, তাঁরই লেখা গল্প তিনি পাঠ করে শুনিয়েছেন।
3: অগ্রে চলে যায় স্নান ঘরে। মনিকা দেবী ততক্ষণে কিচেনে এসে শোভার কাছে ডিশ চেয়ে অগ্রের স্যালাডের বেবিকর্ন, শসা, গাজর ফ্রিজ থেকে বের করে ছুরি চালাতে চালাতে হাঁক পারলেন, শোভা আজ বাপটু রুটিতে ঘি লাগাস না কেমন? গতকাল সে নিজেই বাটার এনে রেখেছে, ফ্রাই করা চারটি রুটি প্লেটে দে, আমি বাটার মেখে নিচ্ছি, আর আমাদেরগুলো রোজকার মতোই একটু ঘি লাগিয়ে নিস। তরকারিটা কদ্দূর হলো রে, একটু তাড়াতাড়ি হাত চালা বাপু, নটা বাজলো বলে ছেলেটা কাল রাত্রি বলে রেখেছে ডট দশটায় বের হবে। এ বাড়িতে 13 বছর ধরে হিসেব সামলানো শোভা মুখ দেখিয়ে বলে ওঠে, হো মা মেলা সময় আছে গো গাহি, দাবুর খাউন তো কয়েক সেকেন্ডের কাম, থাকিলে হিটার কোনো খবর থাকে, সকল সময় ওই আসা লোকটা কি জানি নাম ডাকন আপনি, হ ওই টেবল বেসক, আরে কাঁধি টেবল নয় ওটাকে ট্যাবলেট বা ট্যাব বলে বুঝলি। বলতে বলতেই মরি দোতলার সিঁড়ি দিয়ে গুড়গুড় করে নেমে ডাইনিং এর চেয়ারে ধপাস করে বসি মাকে জিজ্ঞাসা, মা দাদা কোন দিকে যাবে গো? জানলে ওর সাথে আমিও ইউনিভার্সিটির জন্য বেরিয়ে পড়তাম, ফর্ম জমা দেওয়ার আজই লাস্ট ডেট কিনা। শোভা গরম তরকারি বোলটা টেবিলে দিলে মনিকা দেবী তৈরি হওয়া স্যালাড প্লেট ও ছোট এক বাটি তরকারি অগ্রের ডিশে তুলে রুটিতে মাখন মাখতে মাখতে বললেন, সে তো জানি না ঠিক, তবে কি সব শুট আছে বলেছিল। ও তাই? তবে শিওর প্রি ওয়েডিং শুট, দাদা এটাই হেপি নাম কামাচ্ছে মা, ওর স্পট আইডিয়াগুলো এবং ফ্রেমিং জবরদস্ত, আমার বন্ধু মহলে ওর খুব খরচা চলছে। পাশ কাটিয়ে ওই সময়ই পিয়াকে নজরিয়ার ফুল ছোটে তুলে শীষ দিতে দিতে অগ্র বাথরুম থেকে বেরিয়ে তার ঘরে চলে গেল। মনিকা দেবী স্বামীর মেয়ের ও নিজের প্লেটে রুটি সাজাতে সাজাতে শোভাকে বেসন ছাড়া চাকা করে কাটা গোল বেগুনগুলো ভেজে টেবিলে দিতে বললেন, আর তখনই পেপার হাতে অমর শেষে চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসলেন। সকলেরই ব্রেকফাস্ট টাইম বুঝলে মনি, বড়দা ফোন করেছিল টিটুন বিয়ে করছে আগামী 14 ডিসেম্বর, মেয়েটি ছাটিঙ্গার, টিটুন শিলংয়ের সেন্ট অ্যাডামস কলেজে সায়েন্স পড়াকালীন একসাথেই মেয়েটিও ইংলিশ অনার্স কোর্সে ছিল, ভালোবাসার বিয়ে বেশি দিন আটকে রাখা যায় না, তাই বড়দা বলছিল আমরা সবাই যাতে প্রেজেন্ট থাকি। খুব ইচ্ছে তার একটিই মাত্র ছেলে

0: এখন শিলংয়ে ঠান্ডার প্রকোপ নেই বললেই চলে। আমি কিন্তু যাবই বাবা, পাশের চেয়ারে মরি উছলে উঠল। হুররে, পুজোতে দাদার গিফটে মেরুন ঘাগরা চুড়িটার এবার সদ ব্যবহার হবে। আগরতলা এতগুলো বিয়ের আমন্ত্রণে গেলাম, মা শুধু ওটা পড়তে পারেন করে গেল। ওসব কস্টিউমস নাকি নিজের বাড়ির বিয়েতেই পরা যায়, পরের বাড়ি শাদি কি সব বলে গেল। অথচ জানো, আজকাল রিসেপশন পার্টিতে সবারিতে সদ্য বিয়ে হওয়া নতুন বউটিও ওই পোশাক পরছে, এখন এটাই ট্রেন্ড। মা না পুরো ব্যাগ টেটেটি রয়ে গেল বলে জিপ কেটে দু হাত দিয়ে মুখ ঢাকলো বৌড়ি। হ্যাঁ হ্যাঁ, দেখছি তো এই সময় ট্রেন্ডি সব, যা পোশাকের ছিঁড়ি। যেমন করে গিয়ে লজ্জা সরমের মাথা খেয়ে শাড়ি পরানোর কৌশল, তেমনি ঘর শীতে বাচ্চা বাচ্চা মেয়েগুলি এইটুকুনি কাপড় জড়িয়ে সারা শরীরে। এই একরত্তি মেয়েগুলোকে দেখে আমার বা তো হাহিম বলেই মনিকা সধোয়া ধোয়া উঠে সিজনের প্রথম কড়াইশুটি টমেটো সহ আলু ফুলকপির ডান্নাটা স্বামীর প্লেটে সার্ভ করতে লাগলেন। অপু একেবারে তৈরি হয়ে চলে এসেই চেয়ার টেনে বসে পড়ল, তার তারা রয়েছে ব্রেকফাস্ট মুখে পুড়ে বলল, তাহলে তোমরা শিলং যাচ্ছ? তোমরা মানে তুমিও যাচ্ছ বিগ ব্রো, আর জানিসই তো ঢেঁকি স্বর্গে গেলেও ধান ফানে, তাই তোর ওখানে পোস্টিংটা বুঝতেই পারছিস তো। ওয়ান্ডারফুল সাইট মাইরে শিলংয়ে, টিটুন ভাইদার হবু বউয়ের সাথে প্রি ম্যারেজ ফটোশ্যুটটা দুর্দান্ত হবে। কথাগুলো বলতে বলতে চুলগুলি মৌরি খুশিতে যেন উতলে উঠছিল। এদিকে অমরেশ মিটিমিটি করে হাসিতে মুখ ভরিয়ে রাখলেও মনিকার মুখখানায় যেন নইয়ের হিতের আশারই মেঘ জমা হচ্ছিল। দেখে বোঝা যাচ্ছিল ওই বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনাগুলো তাকে একেবারেই সুখ দিচ্ছে না। গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের সাবজেক্ট টিচার, আদর্শ বাপ মায়ের তিন ভাই বোনের বড় সন্তান, মাস্টার্স করার পরই সুপাত্রস্থ হন। অমরেশবাবু ত্রিপুরা সরকারের মৎস্য বিভাগের অধিকর্তা, নিপাট নির্ভেজাল চমৎকার দাম্পত্য তাদের এক ছেলে ও মেয়ে নিয়ে। নম্র ভদ্র অপ্রতিম মাস কমিউনিকেশন ও ফটো জার্নালিজমের তুখো স্টুডেন্ট ছিল। 2023 ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট নিয়ে ত্রিপুরা ইউনিভার্সিটি পাস আউট, ছুটির প্রি ওয়েডিং শুনে মাতিয়ে রেখেছে নিজেকে শখের সাথে, রোজগারের পাল্লাটিও ভারী। বুনটিও তার সোসিওলজি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠরতা, এ যুগের মেয়ে মৌরি তার বর্তমান ফ্যাশন ট্রেন্ড বা লাইফস্টাইলে নিজেকে জনপ্রিয় করতে মন উসখুস করলেও মায়ের পড়া চোখের চাউনিতেই তা মিলিয়ে যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাশন সম্পর্কিত খবরাখবর, রিভিউ, নতুন ডিজাইনের আলোচনা, এসব সে চালিয়ে যাচ্ছে দুজন ফ্যান সার্কেলে, আর বিয়ের মরশুমে বেড়ে যায় তিনগুণ।
1: এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চিতা রাহা পালের কণ্ঠে একটি গল্প। এবারে সেই গল্প নিয়ে আলোচনা এবং তার মনের কথা জানিয়েছেন যিনি, তিনি ডক্টর রাজীব ঘোষ।
2: ত্রিপুরার ছোট গল্পের সাথে আমার কিন্তু একটা অন্যরকম সম্পর্ক। সম্পর্কটা কেমন? 2009 সালে আমি যখন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা করতে গেছি, আমার অ্যাকচুয়ালি সেরকম ধারণা ছিল না গবেষণাটা কেমন করে করা হয়, বা খুব একটা ইচ্ছে ছিল এরকম না আমি গবেষণা করব। তখন আমাদের বিভাগে দুজন আমার ম্যাডাম ছিলেন, অধ্যাপিকা ছিলেন, ডক্টর মঞ্জুরী চৌধুরী, ডক্টর মৈত্রী দত্ত, এই দুজন ম্যাডাম আমাকে টাকা দিলেন, ডেকে বললেন যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে রেট পরীক্ষা হবে, রেট পরীক্ষার মধ্য দিয়ে গবেষক নির্বাচিত হবে, তুমি পরীক্ষাটা দাও। ওনাদের কথাতে পরীক্ষা দেওয়া, তারপর যখন নির্বাচিত হই আমাকে জিজ্ঞেস করেছিলেন, ম্যাডাম তুমি কি নিয়ে কাজ করতে চাও? আমার মাথায় তো কোনো পরিকল্পনা নেই, তবে খুব কোনো কিছু না ভেবে গল্প একটু একটু পড়তাম। ত্রিপুরার গল্প, বিমল চৌধুরীর গল্প, কালীপদ চক্রবর্তীর গল্প, বিশ্বদেব ভট্টাচার্যের গল্প, কিছু কিছু তখন পড়া ছিল। তো আমি বলে দিলাম যে আমি ত্রিপুরার গল্প নিয়েই কাজ করতে চাই। মঞ্জুর ম্যাডাম আমাকে বললেন যে এটা তো হবে না, কেন? আমি একটু মন খারাপ করেই দাঁড়িয়ে থাকলাম। তো ম্যাডাম বললেন যে আমার কাছে একজন গবেষক ইতিমধ্যে কাজ করা শুরু করেছে, ম্যাডাম যেহেতু বলেছেন আমার আর কিছু করার নেই। তারপরে বহুদিন কেটে গেছে, শুনেছি কোথাও কোথাও ত্রিপুরার গল্পকারদের নিয়ে কাজ করছে, কিন্তু কোনো বই হিসেবে সেটা প্রকাশিত হতে দেখিনি, নেই সেরকমভাবে। বিক্ষিপ্তভাবে একটা প্রবন্ধ হয়তো প্রকাশিত হয়েছে, একটা আলোচনা হয়েছে, কোনো একজন গল্পকারকে নিয়ে আলোচনা হয়েছে। তাই 2014 সালে আমি ভাবলাম যে কিছু একটা করা যায় কিনা ভেবে দেখি, শুরু করলাম অনুসন্ধান। প্রথম ভেবেছিলাম আমি নিজেই করব, কিন্তু দেখছি যে গল্পকারকে পাচ্ছি তো ওনার গল্প

অনেকটাই আউট অফ প্রিন্ট, যাদেরকে বেছে নিচ্ছি খুঁজে পাচ্ছি না। আমার ধারণা ছিল না ত্রিপুরাতে এতজন মানুষ এত ভালো ভালো গল্প লিখে। একটা সংকলন দাঁড়ালো 2016 সালে, ষোলো না ষোলো সতেরো বা আঠারো সালে, আঠারো শেষের দিকে একটা সংকলন দাঁড়ালো। সেখানে 27 জন গল্পকারকে নিয়ে একটা সংকলন করার চেষ্টা হয়েছে। এবং পরবর্তীকালে আমাদের দুটো বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, যেখানে লিটারেচার অফ নর্থ ইস্ট পড়ানো হয়, সেখানে তাদের রেফারেন্স বইও এই বইটিকে অন্তর্ভুক্ত করেছে। তখন আমি দেখলাম যে 27 জন গল্পকার যারা লিখেছেন, অনেকেই এখন নেই, হয়তো স্থানান্তরিত হয়েছেন, বই নেই, আউট অফ প্রিন্ট। তারপরে খোঁজাখুঁজি করে করে আরও একটি সংকলন হয়, সেটা 2024 সালে বেরিয়েছিল। সেই সংকলনটা মানে দুটো মিলিয়ে 48 জন গল্পকারকে ধরা হয়েছে। বর্তমানে আমি তার তৃতীয় খণ্ডের কাজটা করার চেষ্টা করছি। এখনকার সময়ে আপনারা যারা লেখালেখি করছেন, আমি যতটা সম্ভব হয়েছে, যাদের সাথে আমার একটা যোগসূত্র তৈরি হয়েছে, আমি চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছাতে। এখনো বাকি রয়ে গেছে, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের গল্প নিয়ে একটা আলোচনা যেন, এটা আমার কবিতা জীবনে বা আমার প্রফেশনাল লাইফে কতটা কাজে লাগবে সেটার জন্য না, এটা আমার ভালোবাসা থেকে, এবং নিতান্তই আমার ভালোবাসা থেকে আমি এই কাজটা করার চেষ্টা করছি। পড়ে যান, এটা আমি আপনাদের মতো শ্রোতাদের পেয়েছি বলে আমি কথাটা বললাম। শুনলাম এবার আমার প্রিয় পাঠ। আমি একটা ছোট গল্প বই নিয়েই আলোচনা করব, খুব ছোট বইটা। বইটার লেখক হচ্ছেন বিমল কর, আমাদের সবার খুব পরিচিত একজন মানুষ, যাকে লেখকদের লেখকও বলা হয়। সেই বিমল কর উপাখ্যানমালা বলে একটা বই বেরিয়েছিল, বেশ কিছু গল্প বিমল কর লিখেছে, অনেক গল্প লিখেছেন। তার মধ্যে তার 50টি গল্প বলে আনন্দ প্রকাশনী থেকে একটা বই বেরিয়েছিল, তিনি সেখানে ভূমিকা লিখেছেন। আমার লেখা গল্পের সংখ্যা 6-এর কাছাকাছি তিনি বলছেন, কিন্তু গবেষণা করে দেখা গেছে যে সেটা মোটেও 6-এর কাছাকাছি নয়, সেটা 200-এরও অধিক, 250 থেকেও বেশি। এবং তার মধ্যে এই বইটা উপাখ্যান। এই বইটা যখন তিনি লিখবেন, তার আগে দেশ পত্রিকায় তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে এই বইটি সম্পর্কে তিনি বলছেন, বেশ কিছুদিন ধরে আমি 4-5টি গল্প লেখার কথা, যেগুলোর ধরন এলিগুরি বুঝে, লেখাগুলি পড়লে আপাতত মনে হবে কোনো গ্রাম্য কিংবা লৌকিক কাহিনী, কিন্তু আমি চেষ্টা করব সেগুলির মধ্যে আধুনিক মনের একটি পরিচয় এবং একটা চরম বা পরম মানব সত্যের প্রকাশ করা। এই বইটা সম্পর্কে বিমল কর এই কথাটা বলেছেন। তারপরে তিনি বইটা প্রকাশ করলেন, মোট 5টি গল্পের সংকলন। যে গল্পটার মধ্য দিয়ে সাহিত্য জগতে বিমল করকে সবাই চিনলেন, সেই গল্পটার নাম হচ্ছে ইঁদুর। আমি সংক্ষেপে গল্পটা সম্পর্কে একটু বলি, হয়তো আপনাদের সবারই পাঠ করা গল্প। ইঁদুর এমন একটা জীব, সাধারণত আমরা কেউ ভালোবেসে বাড়িতে পুষি এমন আমার ধারণা নেই, এটা ঘৃণ্য জীব বলেই আমাদের প্রত্যেকের কাছে পরিচিত। বাড়িতে তার একটাই কাজ, তছনছ করা, একটা ঘৃণ্য জীব। এই গল্পের যে নায়ক নায়িকা, তারা সাধারণ গৃহস্থ বাড়ির মানুষ, যতীন আর তার স্ত্রী মলিনা। যতীনের একজন বন্ধু আছে বসুদেব, এই মলিনা ছোট্ট ঘরে থাকে, মাটির ঘর, কিন্তু তার ইঁদুরের প্রতি প্রচণ্ড ঘৃণা। স্বামীর সঙ্গে বিয়ের পরেই ঘরে এসেছে, সে প্রাণপণ চেষ্টা করেছে এই ঘরটাকে ইঁদুর মুক্ত করতে। তার গায়ের রংটা মানে একটু ময়লাটে, এটা সে নিজেই বলে, কিন্তু এটাও বলে যে গায়ের রংটা আমার ময়লাটে হলো, মনটা আমার ময়লা না, এটা তার খুব গর্ব নিজেকে নিয়ে। তো সে খুব কষ্ট করে নিজের ঘরটাকে ইঁদুর মুক্ত করেছে। এই গল্পটা শুরু হচ্ছে যে প্রথম লাইনটা, সেই প্রথম লাইনটা হচ্ছে, অল্পের জন্য বেঁচে গেছে যতীন।

তার ভাগ্য, যতীন মানে মলিনার সঙ্গ। তারপরে গল্প ক্রমশ এগিয়ে গেছে। মলিনা ইঁদুরকে একেবারেই পছন্দ করে না, কথাটা ইতিমধ্যেই বলেছে। সে চেষ্টা করেছে তার ঘরটাকে ইঁদুর মুক্ত করতে। তার স্বামী রেলে চাকরি করে, সাধারণ চাকরি। সে অফিসে গিয়ে জানতে পেরেছে কিছু বাড়তি টাকা সে পাবে, তার জন্য তাকে কলকাতা যেতে হবে। আর ঠিক ওই দিনই তার বাড়িতে এসে উপস্থিত হয়েছে তার প্রিয় বন্ধু বাসুদেব। একটু অন্যরকম প্রকৃতির মানুষ, সাধু টাইপের মানুষ, নিরামিষ আহার করেন, একটু খামখেয়ালি মানুষ, নিজের মধ্যেই নিজে থাকে। তো সে এসছে দেখে যতীন কিন্তু খুশি হয়ে গেছে, বলে যাক একটু নিশ্চিন্ত হলাম, আমি শহরে যাচ্ছি, ভাবছিলাম মলিনাকে কোথায় রেখে যাব, তুই এসেছিস, ভালো হয়েছে, তুই তো রইলি। আড়ালে ডেকে নিয়ে তার স্বামীকে যতীনকে মলিনা বলছেন, তোমার কি কোনো আক্কেল নেই, এরকম একটা বড় পুরুষ বাড়িতে এসছে, তার কাছে রেখে তুমি চলে যাচ্ছ। যতীন বলছে, আর তোর ওসব কিছু ভেব না, হতো সাধু সন্ন্যাসী টাইপের মানুষ, ও থাকলে ভালোই হয়েছে, ভালো চলে গেল। এবার যেদিন চলে গেল দিনের বেলা, রাত যত হতে লাগলো, মলিনার ভেতরে একটা অস্বস্তি। সন্ধ্যা হলো, সন্ধ্যার পর থেকে ক্রমশ রাত বাড়তে শুরু করলো। যত রাত বাড়ছে মলিনার ভেতর অস্বস্তিটাও বাড়ছে। কেন কি কেন সেটা সে নিজেও বুঝতে পারছে না। সব কিছু শেষ করে সে রাতে ভালো করে দরজাটা বন্ধ করে ঘুমিয়েছে, ভালো করে খিল দিয়ে দিয়েছে। বাইরে বারান্দায় একটা চৌকিতে ওই বন্ধু বাসুদেব সে শুয়ে আছে। যত রাত বাড়ছে তত মলিনার মনে হচ্ছে বাসুদেব বুঝে এই ঠক করলো বলে, ঘরে ঢোকার চেষ্টা করলো বলে, হয়তো ভেঙেই ঢুকে যাবে। যত রাত বাড়ছে তত তার এরকমটা ভাবনা আসছে মনের মধ্যে। রাতটা নির্বিঘ্নেই কাটলো, মলিনার অস্বস্তি ছিল। পরদিন সে ঘুম থেকে উঠেছে, উঠে তার স্বাভাবিক যা কাজকর্ম করে সবটাই করেছে। দিনে তার ওরকম কোনো ভাবনা তাকে তাড়িত করে না। যা যা করার সে বাসুদেবকে রান্না করে খাইয়েছে, সে যা পছন্দ করে সব কিছু করেছে। দ্বিতীয় রাত, ঠিক যত রাত বাড়তে লাগলো তার ভাবনা তত বাড়তে লাগলো। ওই যে ইঁদুর মারার একটা কল কিনেছিল তার স্বামীকে দিয়ে, সেই কলটা সে কি করেছে, দরজার সামনে রেখে দিয়েছে, যদি জোর করে ঢোকার চেষ্টা করে এটাতে যেন তার পাহাড়কে ব্যথা পায়। তো দ্বিতীয় রাতও এইভাবেই কাটলো। ঘুম থেকে উঠে সে দরজা খুলে দেখে বাসুদেব তার মতো করে ঘুমছে, তার যা যা করা সে করছে। তৃতীয় রাত, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই দিন মলিনা বিকেল থাকতে চান টান করে ফ্রেশ হয়ে আছে, সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। তো যত সন্ধ্যা হলো, রাত বাড়তে লাগলো, তার অস্বস্তিও তত বাড়তে লাগলো, সেই সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ঝরঝর ভাব। রাত বাড়লো, বৃষ্টি নামতে শুরু করে, মুষলধারায় বৃষ্টি, আকাশে খুব মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে ঘরের মধ্যে মলিনার ভেতরেও একটা ঝড়, বাইরে ঝড় ভেতরে ঝড়। আজ তার মনে হচ্ছে আজ বোধ হয় বাসুদেব ঠকবেই, যে কোনো ভাবে ঠকবে, কোনোভাবে আজকে তাকে আটকানো যাবে, আজকে ঠকবেই। তো এইরকম ভাবে সে ভেবে চলছে যে এরকম কিছু একটা ঘটে ঘটতে চলছে। যাই হোক, রাত তো অনেক হয়ে গেছে। মলিনা অদ্ভুত ভাবে লক্ষ্য করল যে বাইরে ঝড়, তার ভেতরেও ঝড়, কিন্তু এই সব কিছুর মাঝে বাসুদেবের কিন্তু কোনো দেখা নেই। সে ভাবছিল যে এই মাত্র বোধ হয় দরজাটা ভেঙে সে ঢুকবে, বাস্তবে কিন্তু তেমন কিছুই হয়। বরং সেই মুহূর্তে মলিনা বলছে, আজও এলো না তাহলে, ঠিক এই কথা, আজও এলো না তাহলে, তাহলে এখানেই একটা চমক দিল। মলিনা হয়তো সেটা কখনো স্বীকারও করবে না, কখনো তার যে দাম্পত্য জীবন, যে সম্পর্ক, সেখানে সেটা তার কোথাও সে উল্লেখও হয়তো করবে না। কিন্তু যে প্রাণপণে সে তার ঘরটাকে ইঁদুর মুক্ত করেছিল ঠিকই, কিন্তু তার অজান্তে কখন যে সেই ইঁদুর তার ভেতরে এসে ধসা বেঁধেছিল সেটা কিন্তু সে নিজেও বুঝতে পারেনি। তারপরে যখন ভোর হলো, সে দরজা খুললো।

0: দেখা গেল বারান্দাতে জল জমে আছে, সেই জলের মধ্যে বাসুদেব একদম মানে হাঁটু ভেঙে বসে আছে জলের মধ্যে, তার চোখ লাল হয়ে আছে। বাসুদেব কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল মলিনার হাত কোনদিকে। ওই দিনে যতীন ফিরে এসেছে, বাসুদেবের গায়ে জল, বাসুদেব কিন্তু ফিরে গেছে। শেষ লাইনটাও কিন্তু এটা, অল্পের জন্য বেঁচে গেল যতীন, প্রথম লাইন শেষ লাইন একই রকম, অর্থ কিন্তু দুটো। প্রথম বেঁচেছিল ওই ইঁদুর কলটা মলিনা রেখে দিয়েছিল খাটের তলায়, যতীন একটা ব্যাগ বের করতে গেছে, অল্পের জন্য বেঁচে গেছিল। আর দ্বিতীয়বার সে তার পারিবারিক জীবনের চরমতম বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেছে। বিমলকরের এই প্রথম গল্প, যে গল্পটা তাকে লেখক হিসেবে পরিচিতি দিচ্ছে, তারপরে তিনি দেশ পত্রিকায় চাকরি পেলেন, সহ সম্পাদক হিসেবে সাগরময় ঘোষের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, গল্প বাছাইয়ের সাথে যুক্ত ছিলেন, পরবর্তী সময়ে যাদের বড় বড় লেখকদের আমরা পেয়েছি ওনাদের বহু গল্প তিনি মানে সম্পাদনা করেছেন, বাছাই করেছেন বা তাদের সম্পর্কে অনেক আলোচনা করেছেন, সেগুলো হয়তো আপনাদের প্রত্যেকেরই জানা।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ডক্টর রাজীব ঘোষের কাছ থেকে শুনছিলেন তার মনের কথা। তো আজকে তো সময় একেবারেই শেষ শ্রোতা বন্ধুরা, তো আজকের মতো সৃজনী অনুষ্ঠানের সৃজন আড্ডা পর্ব এখানেই শেষ করতে হবে। আখ্যানের বিকেল যে গল্প এবং আলোচনার আয়োজন করেছিল, সেই আয়োজনের কিছুটা আপনাদের সামনে তুলে ধরেছি, আরও কিছুটা আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে খুব ভালো রাখুন, এটাই বলবো। আর আজকের মতো সৃজনী অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।
2: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী এখানেই শেষ হল।
3: আকাশবাণী আগরতলা সৃজনী অনুষ্ঠানের আজকের পর্ব শুনলেন সৃজনাড্ডা, সম্পাদনা ও সংযোজনায় অঙ্কিতা সিংহ রায়। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এতক্ষণ নজরুলগীতি শুনছিলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে স্পটলাইট।

আজ থেকে অনেক বছর আগে আমরা যখন স্বাধীন হয়েছিলাম, তখন স্বপ্ন ছিল একটা শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং প্রগতিশীল ভারত করার। দেশের স্বাধীনতা শক্তি এবং দায়িত্ব নিয়ে এসেছিল, আর বৈচিত্র্যের এই দেশটি ভবিষ্যতের সমস্ত দেখা এবং অদেখা কিছু চ্যালেঞ্জ গ্রহণ করে সেই স্বপ্ন পূরণের জন্য একটি প্রয়াসী যাত্রা শুরু করেছিল এবং এখনও সেই যাত্রা অব্যাহত। আমাদের ভারতীয় সংস্কৃতিতে উৎসব এবং পার্বণের গুরুত্ব তো অনেকটাই বেশি, তাই দেশের স্বার্থে গ্রহণ করার শপথও কোনো ভারতীয় উৎসব থেকে কোনোভাবেই কম নয়। সামগ্রিকতার শক্তি এই সংকল্পকে বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় আর এক আশার আবহ গড়ে তোলে যে কিভাবে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া যায়। সেই এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন অষ্টলক্ষ্মী করার কথা। আমাদের উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য এই অষ্টলক্ষ্মী নামেই পরিচিত বর্তমানে। উত্তর পূর্বাঞ্চলের সংযোগ এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য ও সামাজিক অবকাঠামোর উন্নয়নের জন্য বেশ কিছু উদ্যোগ বর্তমানে নেওয়া হয়েছে। এর প্রধান অগ্রাধিকার হল উত্তর পূর্বাঞ্চল এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংযোগ বাড়ানো। আমাদের ভারতের উত্তর পূর্বাঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্পদের দিক থেকে অনন্য, আর তাই হয়তো পর্যটন ক্ষেত্রে অপার সম্ভাবনাও রয়েছে। এই উত্তর পূর্বাঞ্চল ইকোট্যুরিজমের জন্য দুর্দান্ত সুযোগ আমাদের করে দেয়, আর তাই তো সরকার এই উত্তর পূর্বাঞ্চল পর্যটন প্রসারে নানা উদ্যোগ গ্রহণ করছে। কেন্দ্রীয় মন্ত্রকের বিভিন্ন প্রকল্প যেমন বিমান, রেল, সড়ক, টেলিকম, মোবাইল কানেক্টিভিটি উন্নত করা, বড় বড় বিদ্যুৎ প্রকল্প আমাদের এই পূর্বাঞ্চলের পর্যটনের খাতে আরও অনেক গতি এনে দিচ্ছে, যা আজ পুরো উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি বৃহত্তর প্রবৃদ্ধির গতিপথ বলে মনে করা হচ্ছে। আজ অষ্টলক্ষ্মী অনুষ্ঠানে চলুন আপনাদের নিয়ে যাই আমাদের সাত বোনের এক বোন, যেখানে প্রথম সূর্য উদয় হয়, অর্থাৎ অরুণাচল প্রদেশে।

অরুণাচল প্রদেশ ভারতের এমন একটি প্রত্যন্ত রাজ্য যেখানে উদীয়মান সূর্য প্রথম মাটির সাথে মিলিত হয়, যাকে এক কথায় আমরা বলি ভোরের আলোকিত পাহাড়ের দেশ। এর দক্ষিণে আসাম এবং নাগাল্যান্ড, পশ্চিমে ভুটান, পূর্বে মায়ানমার এবং উত্তরে চীন। উত্তর পূর্বাঞ্চলে সাত বনের এক বনের মধ্যে অরুণাচল প্রদেশ হল আয়তনের দিক থেকে বৃহত্তম। প্রায় 83,743 বর্গ কিলোমিটার জুড়ে যার বিস্তৃতি। সবুজ বন আর উঁচু উঁচু পাহাড় যেন ছড়িয়ে রয়েছে সর্বত্র। শতকরা প্রায় 82% যেন বনে ঢাকা, আর তাই বৃষ্টিপাতও এই অঞ্চলে অনেকটাই বেশি। বছরে নাকি গড়ে প্রায় 4,000 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয় এই রাজ্যে। সমতলে আবহাওয়া মৌসুমি হলেও যতই উত্তরের দিকে যাওয়া যায় ততই পাহাড়ি ঠান্ডা যেন জেঁকে বসে। এটাই স্বাভাবিক, কারণ পাহাড়ি এলাকায় তো বেশি শীতের প্রকোপ যত বাড়ে ততই যেন এই পাহাড়ের চূড়াগুলো সাদা বরফের আস্তরণে ঢেকে যায়। সে সত্যি এক মনোরম দৃশ্য। এই রাজ্যের সর্বোচ্চ শিখর হচ্ছে কাংটো, যার উচ্চতা প্রায় 23,160 ফুট। নিউকি কাংসাং হচ্ছে প্রধান গৌরীচেন শিখর। এই রাজ্যের প্রধান নদীগুলির মধ্যে রয়েছে কামেত, সুবানসিরি, ব্রহ্মপুত্র, যেটা এই রাজ্যের সিয়াং নামে পরিচিত, দিবাং, লোহিত এবং নোয়াদিহিং প্রভৃতি। এখানকার নদী হোক বা ঝর্ণা সবই যেন এই রাজ্যকে প্রকৃতির এক অভূতপূর্ব সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে। ভারতের স্তন্যপায়ী প্রাণী ও পাখির বৈচিত্র্যের মধ্যে অরুণাচল প্রদেশ সত্যিই মনোরম। এই রাজ্যে প্রায় 750টি প্রজাতির পাখি এবং 200টিরও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। জৈব বৈচিত্র্যের হটস্পটের মধ্যে আবাসস্থল এলাকার প্রায় 1/3 বনভূমি। ফ্লোরা, এটি অরুণাচল প্রদেশের 63,093 কিলোমিটার অর্থাৎ 24,360 বর্গমাইল জুড়ে গাছের আচ্ছাদনে আচ্ছাদিত ছিল, যেখানে প্রায় 5,000-এরও বেশি গাছপালা, 85টি স্থলজ স্তন্যপায়ী প্রাণী, 500-এর বেশি পাখি এবং অনেক প্রজাপতি, কীট পতঙ্গ এবং সরীসৃপের আশ্রয়। হিমালয়ের পাদদেশ এবং পাটকাই পাহাড় সহ এই রাজ্যের বেশিরভাগ অংশই পূর্ব হিমালয়ের প্রশস্ত পাতার আবাসস্থল। পাহাড়ের ঢাল এবং পাহাড়গুলো রডোডেন্ড্রন, ওক, পাইন, ম্যাপেল এবং ফারের আলপাইনে আচ্ছাদিত। এছাড়া এই রাজ্যকে অর্কিডের স্বর্গও বলা যায়, কারণ এখানে প্রায় 500 রকমের অর্কিডের সম্ভার রয়েছে, যা ভারতের অন্যান্য রাজ্যের চাইতে সবচেয়ে বেশি। এখানকার জাতীয় ফুল হচ্ছে ফক্সটেলড অর্কিড। এখানকার প্রধান প্রাণী প্রজাতি হল বাঘ, চিতাবাঘ, তুষার চিতা, এশিয়ান হাতি, সাম্বার হরিণ, বার্কিং ডিয়ার, মিথুন প্রভৃতি। আর মিথুন হচ্ছে এই রাজ্যের জাতীয় প্রাণী এবং জাতীয় পাখি হচ্ছে গ্রেট হর্নবিল। এই তো গেল পাখি এবং প্রাণীর কথা। এবারে চলে এলাম অরুণাচল প্রদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। এই রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নামদাফা জাতীয় উদ্যান।

নামদফা জাতীয় উদ্যান এই রাজ্যের বিশাল সংরক্ষিত একটি এলাকা, যেখানে 1000-এর বেশি ফুল ও 1400 প্রাণীর প্রজাতির সংমিশ্রণ রয়েছে। 1972 সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য, তারপর 1983 সালে এটি জাতীয় উদ্যান এবং সেই বছরেই টাইগার প্রকল্পের অধীনে টাইগার রিজার্ভ কেন্দ্র হয়ে উঠেছে। এখানে দেখার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে লাল পান্ডা। ভারতের 20টি এলাকা রয়েছে যার মধ্যে লাল পান্ডা দেখা যায়, যার মধ্যে এই স্থানটি অন্যতম। এটি আমাদের ভারতের তৃতীয় বৃহত্তম পার্ক। এছাড়া উচ্চ দিবাং উপত্যকা রয়েছে, যেটি দিবাং নদীর নামে নামকরণ করা হয়েছে। এই উপত্যকার মূল আকর্ষণ হচ্ছে এখানে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, জিরো উপত্যকা, যেটি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি মনোরম উপত্যকা। পাইন ঘেরা পাহাড়, বাঁশের কুঁড়ে ঘর, ধানের ক্ষেত এবং উদ্ভিদ ও প্রাণীর প্রাণবন্ত পরিসরে ঘেরা জিরো উপত্যকা সত্যিই আকর্ষণীয়। তাওয়াং একটি মনোরম উচ্চতার শহর যা হিমালয়ের কোলে অবস্থিত। প্রকৃতি এবং সংস্কৃতির

এছাড়া আরো উল্লেখযোগ্য হচ্ছে সেলাপাস, তেজু, রোয়িং, বোমডিলা, পাসিঘাট, ইটানগর, নুরানাং জলপ্রপাত, অনিনি, ঢালি উপত্যকা, সাংতি, পাখুই বন্যপ্রাণী অভয়ারণ্য, মেচুকা উপত্যকা প্রভৃতি। জাতিগতভাবে এই রাজ্যটিকে বৈচিত্র্যময় রাজ্যও বলা যায়। কেন? কারণ এখানে প্রায় 26টি প্রধান উপজাতি এবং 100টি উপ উপজাতি বাস করে। প্রধান উপজাতিগুলির মধ্যে আদি, নিসি, সিংফো, গ্যালো, তাগিন আরও অনেক উপজাতির মিশ্রণ রয়েছে। এই রাজ্যের আদিবাসীরা স্বতন্ত্র পোশাক পরিধান করে। নৃত্য এই রাজ্যের মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চলের বিভিন্ন লোকনৃত্যের মধ্যে রয়েছে বুইয়া নাচ। এই লোকনৃত্যটি যে উপজাতির অন্তর্গত তা ডিগারু মিশমিশ নামে পরিচিত। চলো নাচ এই রাজ্যের সবচেয়ে প্রতীক্ষিত উৎসবের অংশ।

তাকে বলা হয় চললোকু। এর আক্ষরিক অর্থ হল ধান চাষের মরশুম। অক্টোবর ও নভেম্বর মাসে ধান কাটার ঠিক আগে এটি উদযাপন করা হয়। তাপুনাচ এটি বেঁচে থাকার জন্য মানুষের সংগ্রামী জীবনের উপর ভিত্তি করে একটি যুদ্ধ নৃত্য। সিংহ এবং ময়ূরের নাচ যা প্রাণীদের গল্প চিহ্নিত করে, এছাড়াও পাশি, কঙ্কি, ওয়াংচু নৃত্য, দামিন্দা নৃত্য আরও অনেক রয়েছে। রয়েছে প্রধান উৎসব সোলুং উৎসব, যা অরুণাচল প্রদেশের আদি উপজাতিরা 5 দিন ধরে পালন করে থাকে। প্রত্যেকটি দিন এক একটি বার্তা বহন করে, যেমন প্রথম দিন প্রস্তুতির দিন, দ্বিতীয় দিন পশু বলির দিন, তৃতীয় দিন আচার অনুষ্ঠানের জন্য, চতুর্থ দিন গোলা বারুদ ও অস্ত্র তৈরির জন্য, এবং শেষ দিন সমাপ্তি হিসেবে পরিচিত হয়। এই উৎসব ফসলের জন্য, ক্ষতিকারক আত্মা থেকে সুরক্ষার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা হিসেবে উদযাপিত হয়। এছাড়াও রয়েছে লোসার ও মপিন উৎসব, যা অরুণাচলবাসীকে এক অন্য রকম সংস্কৃতিতে ও আনন্দে ভাসিয়ে দেয়। অরুণাচল প্রদেশ উত্তর পূর্বাঞ্চলের মনোমুগ্ধকর এবং বৈচিত্র্যময় এমন একটি রাজ্য, যেখানে উপজাতি জনগোষ্ঠীগুলো প্রায় 50টি ভাষা ও উপভাষায় কথা বলে। যদিও এই অঞ্চলের সরকারি ভাষা ইংরেজি, তথাপি অসমীয়া ও হিন্দি ভাষাও ব্যবহার করা হয়। এই অঞ্চলের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। প্রায় অর্ধেকেরও বেশি জনগণ কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। যদিও ধান এখানকার প্রধান শস্য, তবে যব, বজরা, গম, ডাল, আলু, আখ, ফলমূল ইত্যাদির চাষও করা হয়। এখানে মূলত জুম চাষ পদ্ধতি বেশি প্রয়োগ করা হয়। কলকারখানা এখানে প্রায় নেই বললেই চলে। তবে কাঠ কাটা, ধান ও তেলের কল, সাবান ও মোমবাতি তৈরি, রেশম এবং হস্তশিল্প এখানে বহুল প্রচলিত। ঝুড়ি এবং কার্পেট হল প্রধান হস্তশিল্প উৎপাদন। ক্ষুদ্র শিল্পের মধ্যে চাল এবং ফল প্রক্রিয়াকরণ এবং ইস্পাত তৈরি। রেশম চাষও এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে অনেক ধরনের রেশম সুতা উৎপাদন করা হয়। সম্পদ এবং শক্তিও বলা যায় এই অঞ্চলে অনেকটাই উল্লেখযোগ্য। শক্তি উৎপাদনের মধ্যে কয়লা, পেট্রোলিয়াম, হাইড্রোকার্বন ছাড়াও অরুণাচল প্রদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে রয়েছে ইউরেনিয়াম, ডোলোমাইট, কোয়ার্টজাইট, চুনাপাথর এবং মার্বেল। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন, শিল্প, লোক উৎসব কেবল নয়, খাবারও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্কৃতির একটা অপরিহার্য অঙ্গ বলা যায়। অরুণাচল প্রদেশও তার ব্যতিক্রম নয়। এই অঞ্চলের খাবার সম্পর্কে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে তা হল গোত্রভেদে খাদ্য খাদ্যের ভিন্নতা। ভাবছেন সেটা আবার কি? সেটা হচ্ছে অরুণাচলের পূর্ব দিকে যে সকল মানুষেরা বসবাস করেন তারা বাঁশ আর শাকসবজির উপর মূলত নির্ভরশীল। ভাজা খাবার এদিকে একেবারেই জনপ্রিয় নয়, কারণ সেদ্ধ খাবার খেতেই এদিকের মানুষেরা বেশি পছন্দ করে। আবার তাওয়াং অর্থাৎ তিব্বতের কাছাকাছি অঞ্চলের মানুষেরা দুগ্ধজাত দ্রব্যের ব্যবহার বেশি করে থাকে। ভাত ওখানকার মানুষের প্রধান খাদ্য, তবে তার সাথে লুকার, বাঁশের অঙ্কুর, পেহাক, আপং, মারুয়া, মাংস, এই সমস্ত হচ্ছে ওখানকার প্রধান উপাদেয় খাবার।

সব মিলিয়ে উদীয়মান সূর্যের ভূমি যেন সত্যি তার নামের মতো উজ্জ্বল, মনোরম এবং অপার সৌন্দর্যে একেবারে ভরপুর। তবে আজ বলতে সত্যি আনন্দ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নকে বাস্তব করার লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যের সাথে সাথে এই অরুণাচল প্রদেশও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন, স্বাস্থ্য পরিষেবা

সেবা এবং সংস্কৃতির ক্ষেত্রেও এক নতুন প্রাণশক্তির সঞ্চার হয়েছে এই রাজ্যে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মধ্যে অরুণাচল প্রদেশ এমন একটি রাজ্য যেখানে স্বাধীনতার পর থেকে কোনো বিমানবন্দর ছিল না, যেখানকার মানুষেরা সড়ক পরিবহন কিংবা পার্শ্ববর্তী রাজ্যের উপর ভরসা করে চলাফেরা করত। আজ সেই রাজ্যে বিমান পরিষেবা, বিমানবন্দর রয়েছে, যার ফলে খুব সহজেই কয়েক ঘন্টার বিনিময়ে এই রাজ্যের ফুল ফল ভারতের বিভিন্ন বড় বড় বাজারগুলিতে পৌঁছে যাচ্ছে এবং কৃষকদের রোজগার বৃদ্ধি পাচ্ছে, ফলে দ্বিগুণ লাভ হচ্ছে। এবং শুধু আকাশপথই নয়, পাশাপাশি সড়ক ও রেলপথেও অরুণাচল প্রদেশের সঙ্গে ভারতের অন্যান্য প্রান্তের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং হচ্ছে। ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে রাজ্যের সর্ববৃহৎ রেল রোড ব্রিজ বগিবিল সেতুর নির্মাণ এই রাজ্যের আভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থাকে অনেক বেশি সুগম করেছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে ট্রান্স অরুণাচল হাইওয়ে নির্মাণে এবং সুড়ঙ্গ পথ নির্মাণে ব্যাপক লাভ হয়েছে অরুণাচলবাসীর। তাছাড়া 50,000 কোটি টাকার বিনিময়ে নির্মীয়মান অনেক নতুন জাতীয় মহাসড়ক নির্মাণের পাশাপাশি প্রায় 1,000 গ্রামকেও সড়ক পথে যুক্ত করা হয়েছে। উত্তর পূর্ব অঞ্চলের প্রতিটি রাজ্যের রাজধানীকে রেলপথে যুক্ত করার প্রক্রিয়ায় ইটানগরকেও রেল মানচিত্রে যোগ করা হয়। সমগ্র অরুণাচল প্রদেশে রেল নেটওয়ার্ক বিস্তারের জন্য 7 জায়গায় সার্ভের কাজ চলছে এবং কিছু জায়গায় সার্ভের কাজ সম্পূর্ণ হয়েছে। রেল, মহাসড়ক এবং আকাশপথের পাশাপাশি প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনার মাধ্যমে এই রাজ্যের প্রায় প্রত্যেক পরিবারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি সকলে যাতে যথাযথ বিদ্যুৎ পান তা সুনিশ্চিত করতে সরকার বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়েছে এবং তার জন্য 110 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের সূচনা করা হয়েছে। এর ফলে এই রাজ্যের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের অনেক রাজ্য উপকৃত হবে। তাছাড়া এই রাজ্যের প্রায় 3,000 কোটি টাকার ব্যয়ে শুরু হয়েছে বিদ্যুৎ সংবহন ব্যবস্থা সংস্কারের কাজ। এর ফলে রাজ্যের প্রায় প্রত্যন্ত অঞ্চলেও উন্নত পর্যায়ে বিদ্যুৎ সংবহন হচ্ছে। 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী কামিং হাইড্রো প্রজেক্টের ফলে ব্যাপক লাভ হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও বিদ্যুতের মতো প্রাথমিক পরিষেবা যখন কোনো রাজ্যে গড়ে ওঠে, তখন সাধারণ মানুষের জীবন যেমন সুগম হয়, ঠিক তেমনি পর্যটনের প্রসারও ঘটে। এই রাজ্যেও প্রসার ঘটেছে। প্রায় 500 কোটি টাকা খরচ করে একলব্য স্কুল নির্মাণ জনজাতি সম্প্রদায়ের শিশুদের পড়াশুনোয় এগিয়ে যেতে সাহায্য করেছে। এই রাজ্যের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে স্থানীয় যুবক যুবতীরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিল্ম ও টেলিভিশন সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ নিতে পারছে। স্টার্ট আপ ইন্ডিয়া শক্তির সঙ্গে যুক্ত করার জন্য অরুণাচল স্টার্ট আপ পলিসি বাস্তবায়নের মাধ্যমে অরুণাচল প্রদেশকেও অন্যান্য রাজ্যের সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাওয়ার পথ খুলে দেওয়া হচ্ছে।

আয়ুষ্মান ভারত কিংবা মোদি কেয়ার দ্বারা অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যের জনগণও উপকৃত হচ্ছে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে উন্নত চিকিৎসা পাচ্ছে। সাধারণ মানুষের সাথে সাথে উপকৃত হচ্ছেন কৃষকরাও। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে এই রাজ্যের কৃষকেরাও কৃষিক্ষেত্রে তাদের বিনিয়োগ নিশ্চিতভাবে করছে। সেই সঙ্গে জৈব চাষকেও গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষিকে শক্তিশালী করার জন্য এবং বাঁশ চাষকেও এক নতুন দৃষ্টিতে দেখা হচ্ছে, যার ফলে মানুষেরা এর মাধ্যমে অনেক আয় করতে পারছে, স্বনির্ভর হতে পারছে। সত্যি আজ ভাবতে ভালো লাগছে যে একসময় যেখানে হিংসা বিদ্বেষ ছিল প্রতিনিয়ত, সেখানে আজ শান্তির বাতাবরণ। অষ্টলক্ষ্মীর রাজ্যগুলিতে আদিবাসী থেকে সাধারণ জনগণ সকলেই এই উন্নয়নের সুফল পাচ্ছেন। পরিশেষে এটাই বলবো যে আমাদের ভারতের অহংকার, আমাদের এই উদীয়মান সূর্যের রাজ্য, সেই সঙ্গে ভারতের উন্নয়ন ও নিরাপত্তার সিংহদ্বারও বটে। আর এই সিংহদ্বারকে আরো মজবুত করার জন্য অরুণাচল সহ অষ্টলক্ষ্মীর এই 8 রাজ্যের উন্নয়ন আমাদের দেশের সার্বিক উন্নয়নেও এক নতুন পালক জুড়ে দিচ্ছে এবং সেই সঙ্গে এই বিকাশ ভিন্ন ভিন্ন অঞ্চলকেও যুক্ত করার পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সঙ্গে মানুষকে এক সূত্রে বেঁধে দিচ্ছে।

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নও ব্যাপক প্রসার ঘটেছে। প্রচুর স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ করা হয়েছে, যার ফলে দূর দূরান্তের এলাকাতেও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাচ্ছে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। ভারতীয় বিমানবাহিনীর জন্য 160টি স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে নথিপত্রে লিখিত নোট এবং অভ্যন্তরীণ যাচাই বাছাই কমিশনের একটি স্বাভাবিক ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা ও আইনি অনুশাসন বজায় রাখা। বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস। জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞামূলক লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট এসআরআইএ নিয়ে ভারত তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। আজ সন্ধ্যায় রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে এই আইনের বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে দুই নেতা ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উপসাগরীয় অঞ্চল ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই আইনে স্বাক্ষর করেন। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দেয় তাকে। এর জবাবে নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত রবিবার নিউ ইয়র্ক পৌঁছন। বৈঠকের পর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত ও আমেরিকা কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক অগ্রাধিকার ও আসন্ন বহুপাক্ষিক উদ্যোগ নিয়ে যৌথভাবে কাজ করছে। ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই জাহাজে থাকা 20 জন ভারতীয় নাবিকের মধ্যে 19 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রক। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে ওমানের ভারতীয় দূতাবাস বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ফরাসি বিদেশমন্ত্রী জিন নোয়েল ব্যারট এর সঙ্গে ত্রিদেশীয় এক বৈঠকে অংশ নেন। নিউ ইয়র্কে

0: ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজি এর 81তম বৈঠকে যোগদানের পাশাপাশি ভারত, সংযুক্ত আরব আমিরশাহী এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীরা এই বৈঠকে মিলিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, স্বাস্থ্যবিজ্ঞান, শক্তি এবং সংস্কৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলার অধিকার ওআইসির নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না বলেও মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, পাকিস্তানকে মিথ্যা প্রচারের সুযোগ না দিয়ে ওআইসির উচিত তাদের সঠিক পরামর্শ দেওয়া। ভারতীয় বিমানবাহিনীর জন্য 160টি স্যাটেলাইট স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডাইনামিক্স লিমিটেড বিডিএল এর সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রগুলির সরবরাহ 2027-28 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে। এগুলি আকাশ থেকে মাটিতে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী গাইডেড গ্লাইড বোমা, যা যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করে দূর থেকেই শত্রুপক্ষের বিমানবন্দর অকেজো করে দিতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাতের বরোদায় ব্রহ্মাকুমারিজের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ব নবজাগরণের জন্য আধ্যাত্মিক সচেতনতা প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে তিনি একটি প্রচার অভিযানেরও ভার্চুয়ালি সূচনা করেন। এর আগে রাষ্ট্রপতি আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা যখন সমাজ ও দেশের কাজে লাগে তখন তা প্রকৃত শিক্ষা ও অর্থবহ হয়ে ওঠে।
1: युवाओं को सशक्त, संस्कारवान, आत्मनिर्भर, शांतिपूर्ण और जिम्मेदार बनाना हम सब की जिम्मेदारी। हमें ऐसे युवा तैयार करना है जो ज्ञान, टेक्निक और कौशल से युक्त हो, साथ ही आत्मविश्वास, आत्म अनुशासन, सकारात्मक सोच, संवेदनशीलता और नैतिक मूल्यों से भी परिपूर्ण।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে নথিপত্রে লিখিত নোট এবং অভ্যন্তরীণ যাচাই বাছাই কমিশনের একটি স্বাভাবিক ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা ও আইনি অনুশাসন বজায় রাখা। সেগুলি কোনো ধরনের গড়বড় বা ব্যর্থতার লক্ষণ নয়। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, 2023 সালে নির্বাচন কমিশনের কাজকর্ম পরিচালনা আইন অনুযায়ী সমস্ত আদেশ ও সিদ্ধান্তের পূর্ণ আইনি বৈধতা রয়েছে। কমিশন আরও উল্লেখ করেছে, কেবল 3 জন কমিশনারই নন, নির্বাচন ব্যবস্থার উন্নতির জন্য কমিশনের যে কোনো কর্মকর্তা পরামর্শ দিতে পারেন। কমিশন জানিয়েছে, গত 1 বছরে তারা প্রায় 40টি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনচার্জ এবং সহকারী ইনচার্জদের নিযুক্ত করেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ছত্তিশগড় ও হরিয়ানায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হরিশ দ্বিবেদী বিহারের তদারকির দায়িত্বে থাকবেন। বিনোদ তাওরেকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আগামীকাল কলকাতা পৌঁছবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণে পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এমএস তিরুপতি ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড সম্পর্কিত অর্থ পাচার মামলায় আজ দিল্লি, মোহালি, চণ্ডীগড়, পঞ্চকুলা এবং লুধিয়ানার 26টি স্থানে তল্লাশি চালায়। ওই সংস্থার প্রমোটার, ডিরেক্টর এবং সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অফিস এবং বাড়িতে চলে তল্লাশি। ইডি জানিয়েছে, 290 কোটি টাকার ব্যাংক জালিয়াতির ঘটনার সঙ্গে ওই সংস্থার যোগ রয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন দপ্তরের প্রায় দেড় লক্ষের বেশি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। আগামী 6 মাসের মধ্যে 1,51,000 পদে নিয়োগ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। রাজ্য পুলিশে 12,000 শূন্যপদ পূরণ করা হবে। অন্যদিকে কলকাতা পুলিশে 4,000 কর্মী নিয়োগ করা হবে বলে নবান্ন সূত্রের খবর।

0: পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজ মধ্যরাতেই এটির বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে স্থলভাগে প্রবেশের পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন,
1: আমাদের রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিনের মধ্যে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের যেটা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে, কালিম্পং জেলাতে এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কলকাতা শহরে আগামী 24 ঘন্টায় বেশ কয়েক ফসলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। সেমিফাইনালে চীনের কাছে 3-1 ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। সিঙ্গলসে আয়ুষ শেট্টি চীনের লি শিফেং এর কাছে হেরে যান। এদিকে এশিয়ান গেমসের মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন।
2: That smile on her face knows that the trophy cabinet is complete for Mirabai Chanu. The one medal that was missing in her trophy cabinet was that medal at the Asian Games. She clinches that now, a silver medal.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারোত্তোলনে রৌপ্য পদক জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস। খবর পড়া আজকের মতো শেষ হলো।
3: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি একখানি কাজের খবর। পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ চণ্ডীগড় নার্সিং অফিসার গ্রুপ বি পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম নার্সিং অফিসার গ্রুপ বি। মোট শূন্য পদ রয়েছে 243টি। সাধারণ যারা রয়েছেন তাদের জন্য রয়েছে 99টি, ওবিসি যারা রয়েছেন তাদের জন্য 66টি, এসসিদের জন্য 36টি, ইডব্লিউএস 24টি, এসটিদের জন্য 18টি। এর মধ্যে 10টি আসন বিশেষভাবে সক্ষম বা পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য সংরক্ষিত। বেতন কাঠামো সপ্তম বেতন কমিশন 7th CPC অনুযায়ী পে ম্যাট্রিক্সের লেভেল 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া কেবল অনলাইন মাধ্যমে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট pgimer.edu.in এর মাধ্যমে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 9 সেপ্টেম্বর 2026। অনলাইনে আবেদন শুরু 10 সেপ্টেম্বর 2026 থেকে। অনলাইন আবেদনের শেষ তারিখ 3রা অক্টোবর। বয়সসীমা 3রা অক্টোবর 2026। তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি অনার্স নার্সিং কিংবা বিএসসি নার্সিং কিংবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি এবং রাজ্য নার্সিং কাউন্সিলে নার্স বা মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকা আবশ্যকীয়। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা সহ রাজ্য নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং এর সাথে ন্যূনতম 50টি শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালে অন্তত

এক বছরের অভিজ্ঞতা বাঞ্ছনীয়। আবেদন ফি সাধারণ। ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের জন্য 1,500 টাকা এবং ব্যাংকের লেনদেন চার্জ অবশ্যই দিতে হবে। এসসি এসটি প্রার্থীদের জন্য 800, সাথে ব্যাংকের লেনদেন চার্জ। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না, সম্পূর্ণ ছাড় এই ক্ষেত্রে রয়েছে। জানিয়ে দিলাম একখানি কাজের খবর আকাশবাণী আগরতলা।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন অমিত কুমারের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 ককবরক যুব অনুষ্ঠান জায়নক। সকাল 9:10 দেশবন্দন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12:00 শুনবেন ককবরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা বিষয় ড্রাগন ফল চাষ। 1:05 শুনবেন অনুষ্ঠান মহিলা মহল। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী কৃষ্ণা চক্রবর্তী। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 5:45 লোকগীতি শুনবেন শিল্পী মাদুল। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর ইংরেজি কবিতা এ ফ্রেন্ড ফাউন্ড ইন মিউজিক থেকে পাঠ দেবেন বোধসং বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পূজা ভৌমিক। সন্ধে 6:30 অনুষ্ঠান কিষাণবাণী। পরে লোকগীতি শুনবেন কালাজাত দরবেশের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সমীক্ষা। রাত 8:10 পুরনো হিন্দি ছবির গান শুনবেন ছায়াগীত অনুষ্ঠানে। রাত 8:30 ভক্তিমূলক গানের শিল্পী মান্না দে। রাত 9:00 আধুনিক গান শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:30 শুনবেন নির্দিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠান কথায় কথায়। সরাসরি অনুষ্ঠানে ফোন করে অংশ নিতে পারবেন প্রিয় শ্রোতা আপনারাও। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন অনুষ্ঠান নতুন আলোর দিশারি, বিষয় নিপুণ ভারত মিশন। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:52। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32 হয়ে 38 সেকেন্ড। জয় হিন্দ।